গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।

0: কথা বলতে বলতে আর গান শুনতে শুনতে ঘড়ির কাঁটা টিকটিক করতে করতে জানান দিচ্ছে সময় কিন্তু একদমই শেষ। তাই আজ আপাতত এখানেই থামতে হবে, আবারও কোনো একদিন এইরকমই সুন্দর কিছু গানের ডালে নিয়ে চলে আসবো তোমাদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, ভালো রেখো, আর টিউন করো 107 FM রেইনবো। অবশ্যই আবারও এইরকম গান তোমাদের ভালো লাগে, তাই আবারও আসবো এইরকম গানের ডালি নিয়ে তোমাদের সঙ্গে। ততক্ষণ শুনতে থাকো অন্যান্য অনুষ্ঠান, আর টিউন করো 107 FM রেইনবো। এখন বন্দে মাতরম।
1: বন্দে মাতরম সুজলা।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা। শুনছেন 100.1 এফএম গোল্ডে প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 এফএম গোল্ডে।

প্রভাত বিনায়, আমি অর্পিতা আপনাদের সাথে। আর কথা হবে আজকে এমন এক বিষয় নিয়ে, যে বিষয়টি আমাদের যুগ যুগান্ত ধরে, এই যে মহালয়া যখন আসে, আজকের এই সপ্তাহ শুরু হচ্ছে সোমবার, আজকে 5 তারিখ, 5ই অক্টোবর। আর আমরা জানি এই সপ্তাহেই মহালয়া দেবীপক্ষ শুরু হবে। তাই দেবীপক্ষ যতই এগিয়ে আসে, যেই পক্ষটির কথা দেবীপক্ষের সঙ্গে জুড়ে আছে, মানে যেই পক্ষ শেষে দেবীপক্ষ শুরু হয়, সেই পক্ষের কথা বলি। আসলে প্রতি বছর

ভাদ্র মাসে পূর্ণিমার পরদিন থেকে, অর্থাৎ কৃষ্ণ প্রতিপদ থেকে শুরু হয় পিতৃপক্ষ, চলে আশ্বিন মাসের অমাবস্যা তিথি পর্যন্ত, অর্থাৎ মহালয়া পর্যন্ত। মহালয়া থেকে শুরু হয় দেবীপক্ষ অথবা মাতৃপক্ষ। মহালয়া পিতৃপক্ষ এবং মাতৃপক্ষের সন্ধিক্ষণ। আসলে এই যে পিতৃপক্ষ, তাই নিয়ে আজকে কিছু পুরাণের গল্পকথা আপনাদের সঙ্গে প্রভাত বিনায়।

এই যে পিতৃপক্ষের কথা বলছি আমি, আবহমান কাল থেকেই মনে করা হয় কৃষ্ণপক্ষ চলাকালীন পূর্বপুরুষেরা বংশের উত্তর পুরুষদের হাত থেকে জল গ্রহণের জন্য মর্তে নেমে আসেন, এবং শুধু তারা নেমেই আসেন না, প্রচলিত বিশ্বাস মতে পূর্বপুরুষদের আত্মা পিত্রলোক পরিত্যাগ করে এই সময়কালে উত্তর পুরুষদের গৃহে নাকি অবস্থান করেন, সেই জন্য এই পক্ষের নাম পিতৃপক্ষ। বলা হয় এই যে পিতৃপক্ষ, তার সাথে রয়েছে মহাভারতের যোগ। মহাকাব্য অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধে যখন কর্ণের মৃত্যু হল, তার আত্মাকে স্বর্গে কেবল সোনা এবং রত্ন খেতে দেওয়া হচ্ছিল। দেবরাজ ইন্দ্রের কাছে কর্ণ তখন গিয়ে এর কারণ জানতে চাইলেন। দেবরাজ ইন্দ্র বললেন যে তুমি সারা জীবন সম্পদ দান করেছ, পিতৃপুরুষকে জল দান করনি, কারণ কর্ণ আসলে তো জানতেনই না তার কি পিতৃ এবং মাতৃ পরিচয়। কর্ণ বললেন তিনি পিতৃপুরুষের কথা জানতেন না, যখন তিনি বংশ পরিচয়ে জানতে পারলেন তার ঠিক পরমুহূর্তে যুদ্ধে তার মৃত্যু হয়েছিল, পিতৃতর্পণের সময়ে তিনি হাতে পাননি। তাই দেবরাজ ইন্দ্র কর্ণকে 15 দিনের জন্য মর্তে ফিরে এসে পিতৃপুরুষকে জল এবং অন্ন দান করার অনুমতি দিলেন। ইন্দ্রের কথা মতো এক পক্ষকাল ধরে কর্ণ মর্তে অবস্থান করে পিতৃপুরুষকে অন্ন জল দান করলেন। যেই পক্ষকাল তিনি মর্তে এসে পিতৃপুরুষকে জল দান করলেন, সেই পক্ষটি পিতৃপক্ষ নামে পুরাণে পরিচিতি পেয়েছে। আসলে মহামতি কর্ণ তার জীবন আলেখ্য শিক্ষণীয়। পিতৃপক্ষের সাথে মহামতি কর্ণ জড়িয়ে আছেন, তার জীবন আলেখ্য জড়িয়ে আছে।

দেবী দুর্গার সঙ্গে জড়িয়ে আছে মাতৃপক্ষ, এবং পিতৃপক্ষ মাতৃপক্ষের সন্ধিক্ষণে মহালয়া। আর মহালয়া যত এগিয়ে আসে, দুর্গার আরাধনার সময় তত এগিয়ে আসে। এই যে দুর্গা, আমাদের বাংলা সাহিত্য থেকে শুরু করে আমাদের বঙ্গজীবনে, এমনকি আগেরকার দিনের নামকরণেও দুর্গা নামটি খুব গুরুত্বপূর্ণ। কিন্তু মূলত বঙ্গজীবনের অঙ্গ হিসেবে মা দুর্গা রয়েছেন শারদীয়ার উৎসবে, মা দুর্গা রয়েছেন শারদপ্রাতে, সেই দেবী যিনি আসেন সমস্ত দুঃখ হরণ করতে। আসলে এই যে দুর্গা নামটি মাতৃপক্ষের শুভারম্ভ তো বটে, কিন্তু নামকরণটি এসেছে কেন তাই নিয়ে একটু কথা বলি। পুরাণের দুর্গম এই শব্দটি থেকে দুর্গা নামটি এসেছে। দুর্গম মানে যা অজেয়, যাকে অতিক্রম করা সুকঠিন। আসলে দুর্গম নামে এক অসুর, রাজা ব্রহ্মার অসুর, যিনি রাজা ছিলেন, তিনি ব্রহ্মদেব ব্রহ্মার কাছ থেকে এই বর লাভ করেছিলেন যে কোনো পুরুষ তাকে হত্যা করতে পারবে না। এই বর লাভ করে তিনি হয়ে উঠেছিলেন অত্যাচারী, এবং পরবর্তীতে দেবতাদের অনুরোধে এই অসুরকে বধ করতেই দেবী দুর্গা আবির্ভূতা হন, তাকে পরাস্ত করেন। দুর্গমকে পরাস্ত করেছিলেন বলেই দেবীর নাম হয় দুর্গা। আর আমাদের এই মানব জীবনে দুর্গার নামকরণের কিন্তু অনেক অনেক তাৎপর্যপূর্ণ ব্যাখ্যা আছে, তার কথাও হবে গানের উপারে। আসলে দুর্গা আমাদের সকল দুঃখ নাশক, সকল সুখের ভাণ্ডার, যিনি কিনা আসেন তার ভালোবাসার তরে নিয়ে।

কথা হচ্ছে দেবী দুর্গার নাম মাহাত্ম্য নিয়ে। দেবী দুর্গা যখন অসুর দুর্গমকে প্রতিরোধ করে পরাস্ত করলেন, তখন তার সাথে সাথে তার নামকরণ হল দুর্গা। এই কাহিনী শেখায় যারা অহংকার করে, অন্যায়ের পথে চলে, তাদের বিনাশ অনিবার্য। দেবী দুর্গা তাদের বিনাশ করে পৃথিবীতে শান্তি ফিরিয়ে আনেন। তাই যে কোনো মানুষেরই ন্যায়ের পথে অবিচল থাকা উচিত, অন্যায়ের প্রতিবাদ প্রতিরোধ করা উচিত। দুর্গা মানে কোথাও গিয়ে শুধু অসুর বিনাশিনী নন, কোথাও গিয়ে অন্যায়কে নিবারণকারী, অপ্রতিরোধ সেই অসুরকে যিনি পরাস্ত করেছিলেন, সেই চালিকা শক্তি দুর্গা।

দুর্গা যে নাম, সেই নাম আসলে শুধু নাম নয়, সকল প্রকার দুঃখ কষ্ট থেকে মুক্তি পাওয়ার এক প্রতীক দুর্গা। দেবী দুর্গা যখন আসেন, আকাশে বাতাসে ধ্বনিত হয় সেই মধুর শব্দ। দেবী দুর্গা যখন পৃথিবীতে নামেন, তখন শরতের মৃদু মন্দ বাতাস বয়ে যায়। ভোরের শিশির পরে শিউলি গাছের পাতায় ফুলে সমস্ত প্রকৃতি যেন সেজে ওঠে। আসলেই এই শরৎ ঋতু দেবতাদের জাগরণের সময়।

0: কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. প্রভাতের আলোয় রাঙা প্রভাত বিনা, প্রভাত বিনা শুনছেন 100.1 FM Gold, প্রভাত বিনা, প্রভাত বিনা 100.1 FM Gold.
1: রামায়ণের আমরা জানি অকাল বোধনে রাম পূজা অর্চনা করেছিলেন দেবী দুর্গার, সেই জন্যই অকাল বোধন রাম যেহেতু দেবীকে জাগ্রত করেছিলেন। আর আমরা যদি দেখি আসলে রামায়ণ শুধু নয়, মহাভারতেও কিন্তু দেবীর উল্লেখ রয়েছে। বিরাট পর্বে মহাভারতের প্রথম আমরা দেবী দুর্গার উল্লেখ পাই, যেখানে মুনি ঋষিরা এবং মহামতি কৃষ্ণ, মহামতি বিদুর যুধিষ্ঠিরকে পরামর্শ দিচ্ছেন যে দুর্গার আরাধনা করতে। যুধিষ্ঠিরের আরাধ্যা যে দেবী দুর্গা আমরা বিরাট পর্বে পাই, চতুর্ভুজা চতুর্বক্তা সিংহারুরা যার গাত্র অত শিব।

বর্ণের, দেবতাদের তেজ থেকে যার সৃষ্টি, মহিষমর্দিনীর ঘোর রূপের আরাধনা করেছিলেন যুধিষ্ঠির। দুর্গাকে মহিষাসুর ও নাসিনী ভগবতী বলেছিলেন জ্যেষ্ঠ পাণ্ডব। দেবী সন্তুষ্ট হয়ে বলেছিলেন, যে নিষ্পাপ ব্যক্তি আমার নাম স্মরণ করে তার কোনো দুর্লভ বস্তুই অপ্রাপ্য থাকে না। কৌরবদের পরাজিত করে রাজ্য ফিরে পাওয়ার বর দিয়েছিলেন দুর্গা। বিরাট পর্বের পর আমরা ভীষ্ম পর্বও কিন্তু দুর্গার উপাসনা করতে দেখি পাণ্ডবদের। যেহেতু কুরুক্ষেত্র ছিল ভাইয়ে ভাইয়ে যুদ্ধের মঞ্চ, কৌরবদের পক্ষে নিজের আত্মীয় প্রিয়জনদের দেখে যখন অর্জুন বিভ্রান্ত হয়ে পড়লেন এবং কৃষ্ণের নারায়ণী সেনাসহ দুর্যোধনের সৈন্যবাহিনী দেখেও অর্জুন নিষ্প্রভ হয়ে বিভ্রান্ত হয়েছিলেন, দিগ্ভ্রান্ত হয়েছিলেন, তখন পথপ্রদর্শক হয়ে তার পথ দেখিয়েছিলেন মধুসূদন শ্রীকৃষ্ণ। এবং শ্রীকৃষ্ণই বলেন অর্জুনকে দুর্গার উপাসনা করতে, স্তোত্র পাঠ শুরু করেন অর্জুন। দেবী প্রসন্না হয়ে অর্জুনকে শত্রু বিজয়ী হওয়ার বর দান করেন। তো মহাভারতেও কিন্তু আমরা দেবী দুর্গাকে পাই বারে বারে। রামায়ণের অকাল বোধনের কথা তো আমরা জানি, শরতে জাগ্রত করেছিলেন দেবী দুর্গাকে রাম রাবণ বধের কারণে। কিন্তু রামায়ণের সঙ্গেও কিন্তু সাথে সাথে মহাভারতের গল্পেও দেবী দুর্গা ছিলেন, সেটি যদিও অত জানা নয়। আমরা যারা পাঠক মূলত রামায়ণের অকাল বোধনের কথাই সবসময় পড়ে এসেছি। ঘড়ির কাঁটা বলছে 6:49 হয়ে 49 সেকেন্ড। আমি অর্পিতা আপনাদের সাথে, প্রভাত বিনায়।

কোথাও গিয়ে কি এক অদ্ভুত মহাকাব্যিক সমাপতন। রামায়ণ এবং মহাভারত দুই মহাকাব্যেই আমরা কিন্তু দুর্গার স্তব দেখতে পাই। মূলত দুই আখ্যানের মূল বক্তব্য একই, ন্যায়ের জয় অনিবার্য। দুই মহাকাব্যে এই অন্যায়কে হারিয়ে ন্যায়ের জয়ের মাধ্যম রাম এবং অর্জুন, এবং দুষ্টের দমনের জন্য রাম এবং অর্জুন দুজনেই শরণাগত হয়েছিলেন দেবী দুর্গার। দেবীর আশীর্বাদেই দুজনে জয়লাভ করেন। কোথাও কি এই অদ্ভুত সমাপতন আমাদের স্মরণ করায় দেবী দুর্গার এই যে আবাহনের সময় পিতৃপক্ষ শেষ হলে যে মাতৃপক্ষ শুরু হবে, আমরা যেন নিজেদের একটু পর্যবেক্ষণ করি, নিজেদের অন্তনিরীক্ষণ করি, নিজেদের ভেতরের যে অসুর আমাদের রয়েছে সেই অসুরকে যেন বিনাশ করি, যে লোভ হিংসা ঈর্ষা বিদ্বেষ অহংকার এই সব কিছুর অসুর বিনাশ হলে তবেই না দুর্গার আবাহন হবে।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: মন কারা কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 এফএম গোল্ডে। মনের মেলোডি, মনের মেলোডি।
2: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোনো কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা। শেষ রিপ্লাই, এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, এফএম গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন airfmgoldkolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 এফএম গোল্ডে।
3: মনের মেলোডিতে আমি অর্পিতা আপনাদের সাথে। ঘড়ির কাঁটা বলছে 8:32 হয়ে 40 সেকেন্ড, আর মনের মেলোডিতে আপনাদের সাথে আপনাদের বিষয় নিয়ে কথা বলতে চলে আসি আমরা প্রত্যেক দিন। আজকে এর বিষয় নিয়ে কথা হবে। আজকে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। এই দিনটি ভীষণ গুরুত্বপূর্ণ শিক্ষাক্ষেত্রে, কারণ শিক্ষা এবং সমাজের উন্নয়নে শিক্ষকদের অসামান্য যে অবদান রয়েছে সেই জন্য ইউনেস্কো এই দিনটি 1994 থেকে 5ই অক্টোবর সারা পৃথিবীব্যাপী পালন করে আসছে। আসলে এই দিনটির প্রেক্ষাপট এটা বলা যেতেই পারে শিক্ষকদের অধিকার, মর্যাদা, দায়িত্ব সম্পর্কে সচেতনতা নির্ধারণ।

করা, শিক্ষক এবং শিক্ষার্থী। আজকে এর বিষয়টা এমনই রেখেছি যে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক আগের দিনে যা ছিল আজকের দিনে একেবারে তলানিতে ঠেকেছে। যে আন্তরিক, যে সৌহার্দ্যতার সম্পর্ক, যে পারস্পরিক আদান প্রদানের সম্পর্ক ছিল শিক্ষক এবং শিক্ষার্থীর মধ্যে, সেই সময়ে শিক্ষকদেরকে একেবারে নিজেদের অভিভাবক, নিজেদের প্রিয়জন, নিজেদের গুরুজন রূপে শিক্ষার্থীরা নিজেদের বন্ধু রূপে দেখত। এখনও কোথাও সেই যে ইকুয়েশন, সেই যে সমীকরণ সমস্ত কিছু হারিয়ে গিয়েছে। শিক্ষক শিক্ষার্থীর মধ্যে পারস্পরিক বন্ধুত্ব, সমঝোতা, সহযোগিতা, আন্তরিকতা, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক কোথাও হারিয়ে গিয়েছে। এই সম্বন্ধে আপনাদের মতামত দিতে আসুন 9903059922 এই নম্বরে। আমি অর্পিতা আপনাদের সাথে কথা এবং গান নিয়ে।

আরতি মুখোপাধ্যায়ের কণ্ঠে লেখাপড়ার গান শুনতে শুনতে আবারও বিষয়টা আপনাদেরকে বলে দিই যে আজকে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, আর আপনারা কথা বলতে আসবেন যে শিক্ষক এবং শিক্ষার্থী, মানে টিচার এবং স্টুডেন্ট, এদের মধ্যে যে সম্পর্ক আগেরকার দিনে ছিল

আন্তরিকতা, বন্ধুত্ব, পারস্পরিক সহযোগিতা, সৌহার্দ্য, সেই আন্তরিকতা, বন্ধুত্বের সম্পর্ক, পারস্পরিক সহযোগিতার সম্পর্ক, সব কিছু যেন তলানিতে থেকেছে। কেন ঠেকেছে, কিভাবে ঠেকেছে, কেন আর সেই বন্ধুত্বপূর্ণ শ্রদ্ধার সম্পর্ক আর নেই, সেই সম্বন্ধে আপনারা আসুন আলোচনা করতে। 9903059992, আমি অর্পিতা, মনের মেলোডি।

এবং শিক্ষার্থীদের মধ্যে নেই, অনেকটাই হারিয়ে গিয়েছে। আগে যখন ছাত্র স্যারের সামনে দিয়ে যেত প্রণাম করতে হতো, আর এখন এগুলো দেখাই যায় না। আবার স্কুলে পড়া না করে গেলেও কত ভয় ছিল, এখন ছেলে মেয়েরা দেখছি তাদের কোনো ভয় নেই। এই যে পারস্পরিক সৌহার্দ্য বা সম্ভ্রমের সম্পর্ক বাড়ি থেকে তৈরি করতে হবে, বাড়ির অভিভাবকদের উচিত এগুলি শেখানো। রজত বিশ্বাস বানপুর নদিয়া থেকে লিখেছেন, যুগের পরিবর্তনে বোধ হয় শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক আজকে অস্তমিত। সূর্যোদয় হলে সূর্যাস্ত হবে, এটি তো প্রাকৃতিক ঘটনা, কিন্তু কোথাও গিয়ে আমরা যদি দেখি 40-50-এর দশক তো পেরিয়ে গেছে, কোন যুগে 60-এর দশক 70-এর দশকও পেরিয়ে গেছে। এখন যারা শিক্ষক, ধরে নিচ্ছি তারা বেশিরভাগই 70-এর দশকে 80-এর দশকে তাদের জন্ম, তারা শিক্ষক হয়েছেন আর শিক্ষার্থী এখনকার প্রজন্ম। কোথাও গিয়ে মানে আমরা আমাদের প্রজন্মই শিক্ষকের ভূমিকাতে এখন, কোথাও গিয়ে আমরাও কি মূল্যবোধ হারিয়ে ফেলেছি বলে শিক্ষার্থীরা আমাদের দেখে কিছু শিখছে না, সেই প্রশ্নও কিন্তু উঠবে। আপনারা আসুন সব রকম ইকুয়েশন নিয়েই কথা বলতে, যে শিক্ষক এবং শিক্ষার্থীর সম্পর্ক কেন আজ অস্তমিত, এই নিয়ে কথা বলতে আসুন আমার সাথে।

আপনাদের জন্য একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা এই উপলক্ষে আকাশবাণী সংগ্রহশালা থেকে শুনছেন বিশেষ অনুষ্ঠান। প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায়। এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না, প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে এবং ডিটিএইচ বাংলা পরিষেবায় আকাশবাণী সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা। আপনাদের বার্তা নিয়ে আবারও চলে এসেছি। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক শুধু পড়ানো ও শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, বিশ্বাস, বন্ধুত্বপূর্ণ বোঝাপড়া থাকা জরুরি। একজন শিক্ষক যদি শিক্ষার্থীর কথা মন দিয়ে শোনেন, তার ভুলকে শুধরে দেওয়ার চেষ্টা করেন এবং পাশাপাশি তাকে বুঝতেও চেষ্টা করেন, তাহলে শিক্ষার্থীর মধ্যে শেখার আগ্রহ, আত্মবিশ্বাস বৃদ্ধি পায়। তবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক মানে শৃঙ্খলার সীমা হারিয়ে ফেলা নয়। শিক্ষক থাকবেন পথপ্রদর্শকের ভূমিকায় আর শিক্ষার্থী থাকবে শ্রদ্ধা বিশ্বাসের জায়গায়। এই সুন্দর ভারসাম্যই একটি শ্রেণীকক্ষকে শুধু পড়াশোনার জায়গা নয়, শেখা ও বেড়ে ওঠার একটি আনন্দময় পরিবেশে পরিণত করবে। সৌভিক সরকার কসবাহালতু থেকে লিখেছেন। আজকের বিষয় আবারও বলি যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পূর্বেকার মানে আগের দিনে যা ছিল, সহাবস্থান, আন্তরিকতা, শ্রদ্ধা, সম্ভ্রম, সেই সম্ভ্রমপূর্ণ ব্যবহার, সেই আন্তরিকতা, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, সেই পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কোথাও গিয়ে অস্তমিত, তলানিতে ঠেকেছে। কেন, কি কারণ বলে আপনার মনে হয়? আগে শিক্ষক শিক্ষিকাগণ আমাদের অভিভাবক গুরু, আমাদের আদর্শ ছিলেন। তাদের কথা মন দিয়ে আমরা শুনতাম, মেনে চলতাম। কিন্তু এখন ছাত্র শিক্ষকের সম্পর্ক সেই জায়গায় নেই। কদিন আগে একটি খবরে দেখলাম স্কুলের শিক্ষার্থীরা প্রধান শিক্ষককে প্রহার করছে। এর কারণ হিসেবে আমি বলবো বাবা মায়ের অতিরিক্ত অন্ধ ভালোবাসা। দীপঙ্কর মাল গঙ্গাধরপুর ধর্মতলা হাওড়া থেকে লিখেছেন, এই যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক এই যে তলানিতে ঠেকেছে, এই যে অস্তমিত নিষ্প্রভ, তার কারণ শুধু কি পারিপার্শ্বিক সমাজ ব্যবস্থা বা একটি নব্য প্রজন্ম, তাকেই কি দায়ী করা হবে, নাকি আমরা যারা পূর্বকার প্রজন্মের প্রতিভূ বা আমাদেরও যারা পূর্বেকার প্রজন্ম তারাও দায়বদ্ধ? আসুন কথা বলি আজকে এই বিষয় নিয়ে 9903059 বিশ্ব শিক্ষক দিবসে।

মৈনাক বন্দ্যোপাধ্যায় শ্রীরামপুর হুগলি থেকে লিখেছেন, আমি একজন প্রাইভেট টিউটর, দীর্ঘ প্রায় 35 বছর ধরে শিক্ষকতা করছি। এই পারস্পরিক শ্রদ্ধা, সম্মান, স্নেহ, অনুশাসনের সম্পর্কের বিবর্তন ঘটেছে, এর জন্য উভয় পক্ষই দায়ী। সময় এত দ্রুত রূপান্তরের সঙ্গে হয়তো খাপ খাওয়াতে পারছি না আমরা, মানসিকতার পরিবর্তন ঘটছে দ্রুততাই। সময় দায়ী অবশ্যই, মানুষের সাথে মানুষের সম্পর্ক দায়ী, শিক্ষক শিক্ষার্থীর সম্পর্কের এই তলানিতে ঠেকা আমাদের সমাজ ব্যবস্থার জন্য কিন্তু অন্ধকারাচ্ছন্ন এক অধ্যায়। কারণ শিক্ষক শুধু গুরু নন, শুধু শিক্ষক নন, শুধু অভিভাবক নন, শুধু গুরুজন নন, তিনি পথপ্রদর্শক, তিনি মেন্টর, তিনি কোচ, তিনি নানানভাবে একটি বাচ্চার হাত ধরেন। যেহেতু বাচ্চারা বেশিরভাগ সময়ই তাদের বাবা মাকে ছেড়ে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে সময় কাটায়, তাদের পুরো শৈশব, বাল্যকাল, প্রাক যৌবন, প্রাক কৈশোরের কৈশোরও বলা যেতে পারে, পুরোটাই প্রাক যৌবন মুহূর্ত পর্যন্ত, এবং যৌবনেও বেশ খানিকটা সময় শিক্ষক শিক্ষিকাদের সাথেই অধিকাংশ সময়টা কাটে। কারণ স্কুল, তারপরে কলেজ, তারপরে বিশ্ববিদ্যালয়, এই যে ধাপে ধাপে শিক্ষক শিক্ষিকাদের সঙ্গেই যে এক আন্তরিক সম্পর্ক, তদানীন্তন কাল থেকে যেটা, সেই আদি যুগ থেকে, আমরা যদি বৈদিক এজ থেকে ধরি, বৈদিক যুগ থেকে যে গুরুকুল, শিষ্য এবং গুরুর সম্পর্ক গুরুকুল থেকে ধরি, তাহলে সেটি সেই তৎকালীন যুগ থেকে চলে আসছে। সেই পারস্পরিক বন্ধুত্ব, সহমর্মিতা, সহযোগিতা, আন্তরিকতা, ভালোবাসা, সব সম্পর্ক এখন কোথাও গিয়ে অস্তমিত। শুধু সময় পারিপার্শ্বিকে কি দায়ী, আমরাও দায়ী, আমাদের মূল্যবোধের অবক্ষয় বোধহয় দায়ী। আসুন এই নিয়ে কথা বলছেন সুমিতা রায় লিখেছেন ঢাকুরিয়া থেকে, সুপ্রভাত দিদি, শিক্ষক ছাত্রছাত্রীর মধ্যে সেই আন্তরিকতা নেই, সেইভাবে ছাত্রছাত্রীরা কি শিক্ষককে শ্রদ্ধা প্রণাম জানাতে চায় বা পারে আমার মনে হয় না। কিছু ছাত্রছাত্রী হয়তো শ্রদ্ধা প্রণাম করে, বেশিরভাগই সেই

মধ্যে নয়, আসলে সেই সমস্যাটা নিয়ে কথা বলুন। করছে না সেটা তো আমরা জানি, কিন্তু কেন করছে না বলে আপনার মনে হয়, কেন মনে হয় যে সেটা বলুন। যে একটাই জিনিস, যে এই যে তলানিতে ঠেকেছে, শুধুমাত্র শিক্ষার্থীদেরকে দোষ দিলে হবে না, তারা নব্য প্রজন্ম, তারা নতুন, তারা পৃথিবীতে নতুন নতুন এসেছে, তারা শিখছে কাদের থেকে, আমাদের থেকে, বা আমাদের যারা বড় আছেন তাদের থেকে। তাহলে কোথাও গিয়ে আমাদের উপরেও প্রশ্ন আসছে যে আমরা কি মূল্যবোধের অবক্ষয় ঘটিয়েছি, তাই তারা শিখছে না সঠিক ব্যবহার, সঠিক আচার আচরণ। সেটাও কিন্তু খুব গুরুতর প্রশ্ন আজকের দিনে দাঁড়িয়ে। আমি একটি গানে যাব, অনেক অনেক বার্তা আপনারা পাঠাচ্ছেন, পাঠান 9903059992 এই নম্বরে। লিখেছেন বাবু গাঙ্গুলি শালকিয়া হাওড়া থেকে, আজকে 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস। আর আমরা জানি রাধাকৃষ্ণনের জন্মদিনে যে শিক্ষক দিবস, সেটি তো জাতীয় শিক্ষক দিবস আমরা পালন করে এসেছি, আর বিশ্ব শিক্ষক দিবস কিন্তু আলাদা প্রেক্ষিতে। যাই হোক, আর চলে যাচ্ছি গানে এবং তারপরে সংবাদ বিরতিতে আসব আপনাদের আরও বার্তা নিয়ে, আরও কথায়, কিন্তু বিরতি, সংবাদ বিরতি এবং গানের বিরতির ওপারে।

0: Personal Public Grievances and Pensions, Dr. Jitendra Singh, will chair the 17th Pension Adalat in New Delhi today. Ministry of Personnel, Public Grievances and Pensions informed that 897 long-pending grievances of super senior pensioners and family pensioners will be taken up for redressal. The Ministry of Road Transport and Highways will organize a two-day Chintan Shivir in Gujarat from today. The conclave will bring together senior representatives from the center, states and implementing agencies. India concluded its campaign at the 2026 Asian Games in Aichi, Nagoya with 85 medals including 21 gold, 27 silver and 37 bronze, finishing fourth in the overall standings. India's campaign produced a series of landmark achievements across disciplines. The defining feature of India's campaign was its clean sweep of gold medals in the men's and women's cricket, kabaddi and hockey. And that is the end of this news bulletin.
1: গোল্ডেন সময় আপনি শুনছেন 100.1 FM গোল্ড মন কাড়া কথা আর মন মাতানো গান শুনছেন মনের মেলোডি 100.1 FM গোল্ডে মনের মেলোডি মনের মেলোডি
2: মনের মেলোডিতে আজকে একটি গুরুত্বপূর্ণ বিষয়ের উপরে কথা আমরা বলতেই থাকব এখন, সেটি হচ্ছে পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স। আমরা জানি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স খুব গুরুত্বপূর্ণ, ভারতের ডাক বিভাগ কর্তৃক পরিচালিত দেশের সবথেকে পুরনো এবং নির্ভরযোগ্য জীবন বিমা প্রকল্প, যা 1884 সালে চালু হয়েছিল। এবং এই পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের অন্তর্ভুক্ত নানান যে ইন্স্যুরেন্স পলিসি আছে, সেই বিষয়ে এক একটি বিষয় নিয়ে এক একদিন কথা হবে আপনাদেরকে একটু অবহিত করবার জন্য। যেমন আজকে চিলড্রেন লাইফ পলিসি নিয়ে কথা বলবো, যেটা পোস্টাল লাইফ ইন্স্যুরেন্সের অন্যতম। বাল জীবন বিমা, এই বিমাটি বাবা মায়েরা তাদের সন্তানের জন্য ভবিষ্যতে সুরক্ষার জন্য করতে পারেন, যেটি পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স মানে যে কোনো ভারতীয় ডাক বিভাগের অন্তর্ভুক্ত পোস্ট অফিসে গিয়ে আপনি সব রকম বিষয়ে এই বিষয়ে তথ্য পাবেন। 5 থেকে 20 বছর বয়সী সর্বোচ্চ 2টি সন্তানের জন্য এই বিমা করা যায়। সন্তানের অভিভাবক বাবা অথবা মা, 45 বছরের বেশি তাদের বয়স হওয়া চলবে না, এবং অভিভাবকের নামে একটি PLI পলিসি থাকা বাধ্যতামূলক। এবং এই পলিসির অন্তর্ভুক্ত হতে গেলে আপনাদের এই শর্তগুলো পূরণ করতে হবে। এবং আমাদের ভারতীয় যে ডাক বিভাগ, তার অন্তর্ভুক্ত অনেকগুলি পোস্ট অফিস আছে, আমাদের শহরে অসংখ্য পোস্ট অফিস রয়েছে, আর আমাদের এই আকাশবাণীর ঠিক কাছেই আছে GPO, যে সর্ববৃহৎ পোস্ট অফিসটি। আপনারা বিভিন্ন পোস্ট অফিসে গিয়ে খোঁজ নিতে পারেন পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স সম্বন্ধে এবং অবহিত হতে পারেন। সেই নিয়ে আমরা প্রত্যেক দিন আপনাদেরকে একটু একটু করে তথ্য দেবো।

আপনাদের বার্তা নিয়ে চলে এসেছি। শিশুরা এক ছোট্ট ফুলের কুঁড়ির মতো, ছোটদের যা শেখানো হবে তাই তারা শিখবে, তাই শিক্ষক শিক্ষিকাদের বন্ধুর মতো মিশতে হবে শিক্ষার্থীদের সাথে। শাসনও তারা করবেন, তবে শিক্ষার্থীরা সম্মানও করবে। পায়েল বন্দ্যোপাধ্যায় বেলঘরিয়া থেকে লিখেছেন, আসলে এই যে পারস্পরিক সমঝোতা আর পারস্পরিক বন্ধুত্বপূর্ণ ব্যবহার, সেগুলোর সঙ্গে সবথেকে জরুরি হচ্ছে যে আমাদের মূল্যবোধ। অর্পিতা আপনার দেওয়া টপিকগুলো ভাবা প্র্যাকটিস করায়, মূল্যবোধের অবক্ষয় আজ সব ক্ষেত্রে শিক্ষা জগৎ বাদ পড়বে কেন? ভোগবাদী সমাজের স্বার্থপরতা শিক্ষা জগৎকেও গ্রাস করেছে। শিক্ষক না মেরে শাসন করলেও বাবা মারা রুষ্ট হন। যখন কলেজে পড়তাম সিগারেট খাওয়া ধরেছি, অধ্যাপকের সামনে পড়ে গেলে সিগারেট লুকিয়ে নিতাম বা ফেলে দিতাম। আসলে সে সময়টা ছিল অন্যরকম। এক অধ্যাপক বলেছিলেন, তোরা যে সিগারেট লুকিয়ে নিস আমাদের দেখে তাতে আমরা খুশি। তখন ক্লাস সেভেন, এক খুব রক্ষণশীল পণ্ডিত মশাই বাংলা পড়াতেন। একটি কবিতায় ছিল, প্রিয়ার হাসি মুখ। এক এচড়ে পাকা ছেলে প্রশ্ন করেছিল, প্রিয়া মানে কি? পণ্ডিত মশাই রেগে গিয়ে বেশ কঠিন শাস্তি দেন। ছেলেটির বাবা মা কোনো নালিশ জানাননি। তখনকার শিক্ষকরাও আপাতভাবে, মানে আপাত দৃষ্টিতে স্ট্রিক্ট হলেও বোঝা যেত, স্নেহের ফল্গুধারা বয়ে চলত তাদের মনের অভ্যন্তরে। শিক্ষকদের স্বার্থপর হওয়ার একটা কারণ মনে হয় চুটিয়ে প্রাইভেট টিউশন দেওয়া। আশিস দত্ত সল্টলেক থেকে লিখেছেন, আসলে সত্যি কথা বলতে জানি না যে কিভাবে এরকম স্বার্থপর হয়ে গেল জগৎ। যাদবেন্দ্র পাণ্ডা জুখিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে লিখেছেন, সুপ্রভাত অর্পিতা দিদি ভাই, আপনাকেও প্রভাতী শুভেচ্ছা। বদলে গেছে সময়, এখন বদলে গেছে সুর। শিক্ষক আর শিক্ষার্থীর সেই ছন্দ আজ বহু দূর। মোবাইল আর নিয়মের বেড়াজালে আগের সে আন্তরিকতা গেছে চলে। আজ শুধু পড়ালেখা, খাতার বই, হৃদয়ের মায়াময় বন্ধুত্ব কই।

আপনাদের জন্য আবারও বার্তা নিয়ে চলে এসেছি আমি অর্পিতা মনির মেলোডিতে এফএম গোল্ডে। রমা রায় দাসনগর হাওড়া পাঁচ থেকে লিখেছেন, নমস্কার দিদিভাই, সুপ্রভাত। আজ বিশ্ব শিক্ষক দিবসের অনেক শুভেচ্ছা রইল। শিক্ষক এবং শিক্ষার্থীদের সঙ্গে সম্পর্ক তলানিতে যাওয়ার জন্য বর্তমান সমাজ অনেক বেশি স্বাধীনতা পেয়েছে শিক্ষার্থীরা। আগেরকার দিনে ছাত্রছাত্রীদের মধ্যে একটা ভয় ছিল, বেশিরভাগই অভিভাবকরা দায়ী। এই কারণে সকলের একটি বা দুটি সন্তান বলে শিক্ষকরা ছাত্রছাত্রীদের কিছু বললে তারা ঝাঁপিয়ে পড়েন। শিক্ষকদের অধিকার দিতে হবে, তবেই আমাদের সন্তানদের মঙ্গল হবে। শিক্ষক শিক্ষিকাদের সম্মান করতে শেখানো আমাদের কর্তব্য। আর চলে যাই পরের বার্তায়। লিখেছেন

কে বলি, সীমাদাস। সীমাদাস লিখেছেন, দমদম ক্যান্টনমেন্ট থেকে শুভ সকাল, আপনাকেও শুভ সকাল। আধুনিক যুগে শিক্ষক শিক্ষার্থীদের পবিত্র সম্পর্কের অবক্ষয় ঘটার প্রধান কারণ হচ্ছে মূল্যবোধের অভাব, বাণিজ্যিকীকরণ, পারস্পরিক শ্রদ্ধাবোধের ঘাটতি। শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক পথপ্রদর্শক, পথিকের। এই পবিত্র সম্পর্ককে বাঁচিয়ে রাখতে গেলে উভয়কেই পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, নৈতিকতার ডোরে আবার ফিরে আসতে হবে। একদম ঠিক, সীমা ঠিক লিখেছেন। বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষক শিক্ষিকাদের প্রণাম জানিয়ে বলি, আমাদের সময় শিক্ষক শিক্ষিকাদের প্রতি ভয় মিশ্রিত শ্রদ্ধা ভক্তি ছিল। বিনোদন ছিল গান বাজনা খেলাধুলা, শরীর মন দুই মানে সতেজ থাকত। দাদু ঠাকুমা কাকা পিসিদের সান্নিধ্যে থাকার ফলে ভালোবাসা স্নেহ শাসন ছিল। আমরা ধৈর্য সহবত শিক্ষা পেতাম, যেহেতু যৌথ পরিবার ছিল, যে কোনো জিনিস সবাই মিলে ভাগ করে নিতাম। এখনকার বাচ্চাদের হাতে হাতে মুঠো ফোন, সব কিছু সহজলভ্য হয়ে যাওয়া, অভিভাবকদের অতিরিক্ত অন্ধ স্নেহ, প্রেম, আদর, বেশিরভাগ বাবা মাই উপার্জনের পথে সময় দিতে গিয়ে বাচ্চারা যৌথ পরিবার হারিয়ে ফেলেছে। তাদের সান্নিধ্য সাহচর্য থেকে বঞ্চিত হয়ে সহবত শিক্ষাও তারা পায় না। তবে আশাবাদী আবারও সেই দিন আসবে যেদিন সময়ের অপেক্ষা, কারণ এটাই প্রকৃতির নিয়ম। নন্দা রায় পুরেল হাওড়া বেলগাছি এলরোড থেকে লিখেছেন, এই যে শিক্ষক শিক্ষার্থীদের সম্পর্ক তলানিতে ঠেকেছে, আর বিশ্বজুড়ে রাজনীতির শীর্ষে রাজ করছে কতগুলি অশিক্ষিত নিকৃষ্টতম মানসিকতার মূর্খ শয়তান, সেদিন থেকে পৃথিবীতে সুন্দর সুস্থ স্বাভাবিক শিক্ষা ব্যবস্থা অতি সুপরিকল্পিতভাবে আক্রান্ত। বর্তমানে রাজনৈতিক সামাজিক যে প্রেক্ষাপট, শিক্ষক ছাত্র সম্পর্ক তো তলানিতে ঠেকবেই। স্বদেশী পূজ্যতে রাজা, বিদ্যান সর্বত্র পূজ্যতে। বিদ্যান সৎ মানুষদের সংখ্যা যত বাড়বে ততই তো বিপদ শাসক এবং পুঁজিপতিদের। তাই শিক্ষালয়গুলি আজকে কোথাও গিয়ে এই পরিস্থিতিতে এসে দাঁড়িয়েছে, যেখানে সঠিক মানুষ তৈরি হচ্ছে না, এবং শিক্ষা ব্যবস্থা, যে সনাতনী শিক্ষা ব্যবস্থা, যেই শিক্ষা ব্যবস্থা মানুষকে মূল্যবোধ শেখায়, তা আজ সত্যিকারের আক্রান্ত, ক্ষতিগ্রস্ত। সেটাই বলেছেন চন্দ্রাবলী দি। যাই হোক, অনেকগুলো কথা হলো, এবার চলে যাই গানে।

শুভ সকাল বিশ্ব শিক্ষক দিবসের প্রসঙ্গে বলি, এই দুই সম্পর্কের অবনতির কারণ হিসেবে পারস্পরিক পরিবেশে পরিবর্তনের জন্য ছাত্রছাত্রীরা যতক্ষণ তার বাবা মার তত্ত্বাবধানে থাকে ততক্ষণ তারা ঠিকই থাকে, কিন্তু যখনই সমাজের বিভিন্ন সমবয়সীদের সাথে খেলাধুলা করতে শুরু করে, মিশতে শুরু করে, তখনই তাদের অবক্ষয়ের সূত্রপাত হয়। এজন্য বাবা মা বা কাউকেই দায়ী করা যায় না, বর্তমান সমাজ ব্যবস্থা দায়ী। গোপাল মান্না উলুবেরিয়া গরুহাটা তেঁতুলতলা থেকে লিখেছেন। আসলে ওই অর্থে কিন্তু সমবয়সী শিক্ষার্থীরাও দায়ী হয়তো নয়, কারণ তারা যে কটু কথা বলছে বা কটু ব্যবহার করছে সেটাও তো বড়দের কাছ থেকেই হয়তো শেখা। বাড়িতে এমন কিছু ঘটনা ঘটছে সেখান থেকেই কটু কথা কটু ব্যবহার শিখছে, সেটিই সে বন্ধু বান্ধবের সামনে সে প্রয়োগ করছে। যখন ছোট থেকে বাচ্চারা কিছু বলা যেতে পারে কিছু ঋণাত্মক কিছু নেগেটিভ জিনিস, যেই নেগেটিভ ইমোশনসগুলো দেখে বড় হয়, তখন কিন্তু তারা সেটাই বহিঃপ্রকাশ ঘটায় তার বহিরাগত জীবনে বাস্তব জীবনে, এবং বাড়ির পরিবেশ থেকে শেখে বাইরের পরিবেশ থেকেও শেখে। কিন্তু সব কিছুই কিন্তু তারা শেখে প্রথমে, তারা দেখে, তারা শোনে, তারপরে শেখে। তাই এমন কিছু তাদের দেখানোর প্রয়োজন নেই বা শোনানোর প্রয়োজন নেই যেটা তাদের জন্য অভিপ্রেত নয়, সেটা আমার মনে হয়। 5ই অক্টোবর বিশ্ব শিক্ষক দিবস, আসলে যেই শিক্ষক দিবস আমাদের দেশে আমরা রাধাকৃষ্ণের জন্মদিনে পালন করি, জাতীয় শিক্ষক দিবস, আর বিশ্বজুড়ে যে শিক্ষক দিবস সেটি 5

পহেলি অক্টোবর। সমস্ত শিক্ষকদের প্রতি আমার নমস্কার। আমাদের সময় শিক্ষকরা ছিলেন বন্ধুর থেকেও অভিভাবক বেশি, আর আজকের শিক্ষকরা এতটাই প্রফেশনাল যে তাদের সাথে ছাত্রদের মনের অনেকটাই দূরত্ব, কারণ তারা প্রাইভেট টিউশনগুলিতে এত বেশি ফি চার্জ করেন যে ছাত্রছাত্রী এবং তাদের বাবা মার উপরে মনের ওপর ভীষণ চাপ পড়ে। এবং সেটাইও যদি দেখি আর্থসামাজিক ক্ষেত্রে, দেখুন জীবনযাপনের মান উন্নত হয়েছে, তার সঙ্গে তাল মিলিয়ে এই যে শিক্ষকরা প্রফেশনাল হয়েছেন, তারা অর্থনৈতিক হয়েছেন। আগেরকার দিনে যেমন পুরোটাই ছিল যে ছাত্রছাত্রীর বাবা মারা যেরকম পারবেন সেরকম তারা বেতন দেবেন, বা সেই রকম রেমুনারেশন সত্যি খুব কম ছিল। কিন্তু এখন দিনকাল যেখানে এসে ঠেকেছে, তাদেরও তো রেমুনারেশন নিয়ে ভাবতে হয়েছে, তারাও প্রফেশনাল হয়েছেন, সেটা কালের নিয়মে, যুগের তাগিদে, সেটাও আমাদের দেখতে হবে। তপন কুমার রায়চৌধুরী বাগুইঘাটি জোড়ামন্দির থেকে লিখেছেন। হাওড়া জগাছাতে বারোয়ারিতলা থেকে পূর্ণা ঘোষ লিখেছেন যে বিশ্ব শিক্ষক দিবসে সকল শিক্ষককে সশ্রদ্ধ প্রণাম। বর্তমান প্রজন্ম শিক্ষক শিক্ষিকাদের উপযুক্ত সম্মান দিতে পারছে না, এর জন্য উভয় পক্ষেই দায়ী। আর দায় বহন করতে গেলে পরিবার, সমাজ, সবাইকেই দায় বহন করতে হবে। সম্মান দিতে পারছে না আর শিক্ষকরাও তাদের সম্মান রক্ষা করতে পারছেন না, তাই উভয় তো, এই ইকুয়েশনটা কিন্তু উভয় তো দায়ী। বাচ্চাদের সঠিক পথে চালিত করার দায়িত্ব পিতামাতা, এবং তারাও সন্তানদের প্রতি কোথাও উদাসীন, কারণ তারা কর্মব্যস্ত। উপযুক্ত শিক্ষা পরিবার থেকে তারা পাচ্ছে না, বিশেষ করে নিউক্লিয়ার যুগে। বিগত যুগে গুরুজনদের শ্রদ্ধা ভক্তি করার শিক্ষা পরিবার থেকেই পেত। শুধু ছাত্রছাত্রী নয়, শিক্ষকরাও অর্থ উপার্জনকেই কাম্য বলে মনে করছেন, তাদের মধ্যেও সেই আন্তরিকতা ভালোবাসা আজ আর নেই। তবে এই সম্পর্ক এখনও কিছু শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষার্থীদের মধ্যে বিদ্যমান। প্রদীপ মুখোপাধ্যায় লিখেছেন যে শিক্ষক ছাত্রছাত্রীদের মধ্যে যে সম্পর্ক চলে এসেছে তার এই অবস্থা কেন হলো। প্রাচ্য পাশ্চাত্যের মধ্যে ভালো খারাপ দুই রয়েছে, আমাদের উচিত ভালোটা গ্রহণ করা। শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক তৈরি হয়েছে, যেটা আগে ছিল গভীর গাম্ভীর্যের আবরণে ঢাকা। শিক্ষক শিক্ষার্থীরা আগেরকার দিনে শিক্ষকদের শ্রদ্ধা করলেও তাদের কাছে সহজ হতে পারত না, আর প্রহার ছিল শিক্ষার একটি হাতিয়ার, আজ নেই। তবে অনেক শিক্ষক শিক্ষিকারা ছাত্রছাত্রীদের নিজের সন্তান বলেই আগেরকার দিনে মনে করতেন, পারিশ্রমিককে গুরুত্ব দিতেন না। যাই হোক, প্রদীপ মুখোপাধ্যায় জগাছা হাওড়া থেকে লিখেছেন যে পুরো ইকুয়েশনটাই পাল্টেছে, তার কারণ পারস্পরিক সময় পাল্টেছে, পারস্পরিক যে সমঝোতা পাল্টেছে, পারস্পরিক সমীকরণ পাল্টেছে, যুগ পাল্টেছে, কাল পাল্টেছে।

মনের জানলাটা খুলে দিলে আমরা দেখব যে সমাজের এই অবক্ষয়িত সম্পর্ক বা এই মূল্যবোধের অবক্ষয় আমাদের নিজেদেরই তৈরি করা। আগে শিক্ষক ছিলেন পিতার মতো, ছাত্রছাত্রী ছিল সন্তান সম, ভয় ছিল, ভালোবাসা ছিল, শিক্ষকের হাতে ছিল বেদ, ছিল সম্মান বোধ, ছাত্র শিক্ষকের মধ্যে পারস্পরিক সহযোগিতা, সহমর্মিতা, বোঝাপড়া ছিল। শিক্ষক মহাশয় এক একটি ছাত্রের ভিত গড়ে দেবার জন্য অক্লান্ত পরিশ্রম করতেন। আজ সম্পর্কটা বদলে গিয়ে টাকার লেনদেনের মতো হয়ে গিয়েছে, তাই সম্মান কমেছে, দূরত্ব বেড়েছে। ছাত্র শিক্ষকের সম্পর্ক হওয়া উচিত বন্ধুর মতো খোলামেলা, যেখানে ছাত্রছাত্রী প্রশ্ন করতে ভয় পাবে না, আর শিক্ষক শিক্ষিকাও শাসন করতে দ্বিধাবোধ করবেন না। শিক্ষককে আবার শিক্ষক হতে দিন, ছাত্রকে আবার ছাত্র, তাহলেই আবার ভিত মজবুত হবে। সোমেন যাদবপুর থেকে লিখেছেন, অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা, অত্যন্ত দামি কথা লিখেছেন। নিশাকর ধর লিখেছেন, বর্তমান যুগে শিক্ষক শিক্ষিকার সাথে শিক্ষার্থীদের সম্পর্ক ঠিক নেই, তার কারণ হাতে মোবাইল ফোন, মাস্টারমশাইয়ের কাছে বেশি না শুনে বাড়িতে ফোন দেখে লেখাপড়া করে নেবে সেটাও ভাবছে, আর শিক্ষকরাও চাপ দিতে চাইছেন না বা পারছেন না যে কোনো রকম কোনো দুর্ঘটনা ঘটে গেলে শিক্ষক শিক্ষিকার উপরেই দায় এসে পড়বে। লেখাপড়ার মান অবনত হয়েছে, তার কারণ এই মূল্যবোধের অবক্ষয়। নিশাকর ধর লিখেছেন আমতা জগদ্ধাত্রীতলা হাওড়া থেকে। অমিতা বহুল লিখেছেন যে অতীতের শিক্ষার্থী শিক্ষকদের যে সম্পর্ক তার নেই, শিক্ষক ছিলেন অভিভাবক, গুরু, শিক্ষা ছাড়া দীক্ষাও দিতেন, শাসনের মধ্যে ছিল অদ্ভুত অনুভূতি, সম্পর্ক, সহমর্মিতা। আমার স্ত্রী বহু বছর একটি ইংরেজি মিডিয়াম স্কুলে শিক্ষিকা ছিলেন, ওনার অভিজ্ঞতা থেকে শোনা, ছোটবেলায় মাস্টারমশাইয়ের আমরা বেতের মার খেয়েছি, সেই বেত আমাদের জীবনে প্রতিষ্ঠিত করেছে, অনেক কথা লেখার আছে। এখনও এই আমার স্ত্রীর ক্ষেত্রে দেখি কোনো ছাত্র ছাত্রী এসে দৌড়ে দেখলে প্রণাম করে, তারা নিজ নিজ জায়গায় আজ প্রতিষ্ঠিত। এই যে সহমর্মিতা, এই সহানুভূতির সম্পর্কটা সত্যি আজ নষ্ট। যখন শিক্ষক ছিলাম ছোটদের বাংলা সঠিক উচ্চারণ শেখাতাম, বলতাম তোমাদের ভুল উচ্চারণ আমার সম্মান নষ্ট করবে, কেননা আমি ছিলাম তোমাদের বাংলা শিক্ষক। সঠিক উচ্চারণ ভাষার দক্ষতা বৃদ্ধি করে। কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে লিখেছেন। অতনু লিখেছেন, অতনু পাঠক কাশুন্দিয়া হাওড়া থেকে, মনের মেলোডিতে বিশ্ব শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়ে বলি, শিক্ষক হলেন ছাত্রছাত্রীর জীবনের ভিত তৈরির কারিগর। গুরু শিশু সম্পর্কে যে শ্রদ্ধা নিবেদন, পারস্পরিক আদান প্রদান ছিল, তার ভাটা পড়েছে অস্তমিত। পরিবেশ, শিক্ষা পদ্ধতি, পরিবারের পক্ষ থেকে উচ্চাকাঙ্ক্ষা, ভালো মানুষ তৈরিতে অনেকটা প্রভাব ফেলছে। অনেক অনেক বার্তা পড়ে নিলাম, একটি গানে তো যেতেই হবে।

যেদিন থেকে শিক্ষকের হাত থেকে বেদ কেড়ে নেওয়া হয়েছে সেদিন থেকে সামাজিক অবক্ষয় শুরু হয়েছে। এখন বাচ্চাদের গায়ে হাত দিলে বাবা মায়েরা শিক্ষককে ধমকান। আমাদের সময় স্কুলে মার খেয়েছি শুনলে বাড়িতে এসে আরেক রাউন্ড পিঠে পড়ত। বাড়িতে যাতে না জানে সেই ভয় আমরা পেতাম। বাপ্পা লিখেছেন অশোকনগর থেকে, আসলে ওই যে বেতের বাড়ির সাথে সাথে কোথাও গেছিল এক অনাবিল ভালোবাসা, স্নেহধারা, শিক্ষক শিক্ষিকারা। সত্যি আমারও এখন মনে পড়ে, একবার চলন্ত বাস থেকে নামতে গিয়ে আমি তাড়াহুড়ো করে স্কুলে যাতে দেরিতে না পৌঁছই চলন্ত বাস থেকে নামবার চেষ্টা করেছিলাম। আমাদের যিনি প্রধান শিক্ষিকা ছিলেন তিনি আমার ঠিক পেছনের দিকেই দাঁড়িয়েছিলেন এবং তিনি একই বাসে আমরা প্রায় যাতায়াত করতাম। তো তিনি আমাকে পরে গিয়ে, আমার মা আমাকে বারণ করছেন চলন্ত বাস থেকে নামতে, আমি তড়িঘড়ি করে নামবার চেষ্টা করছি, তিনি কিন্তু সেই মুহূর্তে কিছু বলেননি, কিন্তু ক্লাসরুমে বলেছিলেন যে মায়ের কথা শোনো, মা কিন্তু তোমার ভালোর জন্যই বলছেন, এবং যদি পড়ে গিয়ে অ্যাক্সিডেন্ট

হয় তখন কিন্তু তোমার প্রাণটাই যেত। এবং খুব মিষ্টি করে ভালোবেসে বুঝিয়ে বলেছিলেন, সেই সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল বলেও এখনও তাদের সাথে দেখা হলে তারা জড়িয়ে ধরেন, তারা মাথায় হাত দেন এবং এই সম্পর্কটা সত্যি বোধহয় হারিয়ে গিয়েছে। লিখেছেন উৎপল মুখোপাধ্যায় পুনা থেকে, মন ভালো, গান শুনছি, নিজেকে সমৃদ্ধ করছি, আমি বিশ্ব শিক্ষক দিবসের শুভেচ্ছা জানাচ্ছি এবং শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক যাতে ভালো বন্ধুত্বপূর্ণ হয় তার জন্য ভালো পরিবেশ তৈরি করতে হবে, ভালো ফল তাতেই পাওয়া যাবে, ভয়ের কোনো সম্পর্ক ঠিক নয়। অনেক কারণে আজ এই এডুকেশন সিস্টেম এসে তলানিতে পৌঁছেছে, ফলে আমাদের সমাজও কিন্তু পিছিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ অন্ধকার হবে যদি বাবা মা সজাগ না হন, বাড়ির পরিবেশে পরিবর্তন এনে বাচ্চাদের সঠিক পথ দেখাতে হবে। কিন্তু বাচ্চাদের সঠিক পথ দেখাতে গেলে আমাদেরও কিন্তু নিজেদেরকেও সঠিক হতে হবে। আমরা সবসময় ছোটদেরকেই বলতে থাকি যে আপনারা মানে সবসময় তোমরাই ভুল, তা কিন্তু সবসময় নয়। রঞ্জনা মজুমদার বেলুর থেকে লিখেছেন, আজকে জাতীয় নয় বিশ্ব শিক্ষক দিবস, মাকে শিশু বয়সে হারিয়েছি, আমার বাবা জীবনের সবথেকে বড় শিক্ষক এবং পড়াশোনার জীবনেও আমি প্রত্যেক শিক্ষককে শ্রদ্ধা সম্মান করেছি, প্রত্যেক শিক্ষকের কাছ থেকে ভালোবাসা পেয়েছি এবং যেটা মনে হয়েছে, তিনি লিখেছেন যে এই যে শিক্ষক শিক্ষার্থীর সম্পর্ক তলানিতে ঠেকেছে কেন, সত্যি কথা বলতে মূল্যবোধের অবক্ষয় থেকে। লক্ষ্মী দে লিখেছেন সুভাষগ্রাম থেকে, শাসন করা তারই সাজে সোহাগ করে যে, এক লাইনে এ উত্তর তিনি দিয়েছেন। শিশুদের ছোট থেকে সঠিক শিক্ষা দিলে তারা বড় হয়ে শিক্ষক মহাশয়দের সাথে সম্ভ্রমপূর্ণ আচরণ করবে বলে আমার মনে হয়। বামনপুকুর বটতলা দাসপাড়া থেকে লিখেছেন, কে লিখেছেন, ভূপাল দাস। দেখুন, আমরা সবসময় ছোটদেরকে কেন সবসময় বলি যে তারা বোধহয় কিছুই জানে না, ছোটদের প্রথমে প্রধান শিক্ষক বা শিক্ষিকা হচ্ছেন তার মা। মনের গঠন সঠিক তৈরি হয় তখন তারা ঠিক পথেই চলবে বলে আমার মনে হয়। ভুলু সাহা মধ্যমগ্রাম থেকে লিখেছেন, অবশ্যই এটা ভীষণ জরুরি, কারণ সঠিক শিক্ষা, সঠিক শিক্ষা মায়ের কাছ থেকেই পান ছোটরা। মা হচ্ছেন তার প্রধান এবং প্রথম শিক্ষক বা শিক্ষিকা, কিন্তু এই কথা যে তাদেরকেই সবসময়, এই প্রজন্মকেই সবসময় দায়ী করা, সেটাও বোধহয় কোথাও ঠিক কথা নয়। কারণ সবসময় কি এই প্রজন্মই দায়ী? আমরা বড়রা কি দায়ী নই? ভাবতে হবে আমাদের।

0: ঘড়ির কাঁটা বলছে সময় আর নেই, যেতে যেতে মন ভালো করা গান মনের মেলোডি থেকে আজকের মতো। অর্পিতা বলছে টাটা, বাই বাই।
1: যাও পাখি।

আকাশবাণী কলকাতা, খবর পড়ছি পার্থপ্রতিম মিত্র। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। সুইস প্রেসিডেন্ট আজই তিন দিনের ভারত সফরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। ভারত মার্কিন বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে বলে তিনি জানান। জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ অসমের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর, নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য আগামীকাল ভোট গ্রহণের প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। এশিয়ান গেমসে ভারত 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। আসি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ দ্বিপাক্ষিক আলোচনায় মিলিত হয়েছেন। তাদের মধ্যে বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান প্রযুক্তি ও উদ্ভাবন, পরিবহন, সংস্কৃতি, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ইত্যাদি বিষয়ে আলোচনা হচ্ছে। পাশাপাশি আঞ্চলিক ও আন্তর্জাতিক ও বহুপাক্ষিক একাধিক বিষয়েও আলোচনা হবে।

0: উল্লেখ্য, সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলা তিন দিনের ভারত সফরে আজ সকালেই নতুন দিল্লি পৌঁছেছেন। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান সড়ক পরিবহন ও মহাসড়ক প্রতিমন্ত্রী অজয় ডামটা। সুইজারল্যান্ডের প্রেসিডেন্টের সঙ্গে ভারত সফরে এসেছেন উচ্চপদস্থ আধিকারিক এবং বাণিজ্য প্রতিনিধিসহ উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। রাষ্ট্রপতি ভবনে সুইস প্রেসিডেন্টকে আনুষ্ঠানিকভাবে আজকে সম্বর্ধনা জানানো হয়। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইস প্রেসিডেন্টকে অভ্যর্থনা জানান, তাকে বাহিনীত্রয়ের গার্ড অফ অনারও দেওয়া হয়। অনুষ্ঠানে সুইস রাষ্ট্রপতি বলেন, তার ভারত সফরের দরুন দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে। ভারত সুইজারল্যান্ডের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক গড়ে উঠেছে গণতান্ত্রিক মূল্যবোধ, বিশ্বাস এবং পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে। এই সফরে দুদেশের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
1: So the visit is an excellent opportunity to emphasize the importance that both Switzerland and India attach to this relationship. The relationship between our two countries is built on shared democratic values as well as on trust and mutual respect. My visit is a stepping stone towards a further growth, deepening and strengthening of our close, broad and long-standing partnership.
0: সুইস প্রেসিডেন্ট আজ রাজঘাটে গিয়ে মহাত্মা গান্ধীর প্রতি পুষ্পার্ঘ্য নিবেদন করে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু আজ সন্ধ্যায় প্রেসিডেন্ট পারমেলার সঙ্গে সাক্ষাৎ করবেন। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ সুইস প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে মিলিত হবেন। এক সমাজ মাধ্যমের বার্তায় ডক্টর জয়শঙ্কর প্রেসিডেন্ট পারমেলার ভারত সুইজারল্যান্ডের সম্পর্কের উন্নতিতে আগ্রহের প্রশংসা করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে তার বৈঠক ফলপ্রসূ হবে বলেও তিনি মন্তব্য করেন। ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, ভারত মার্কিন যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তি বিষয়ে আলোচনা চলছে। চুক্তিটি এখনও চূড়ান্ত হয়নি বলে তিনি আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে জানিয়েছেন। তিনি বলেন, প্রস্তাবিত এই চুক্তি নিয়ে দুপক্ষের মধ্যে দর কষাকষি চলছে। মন্ত্রী জানান, দুদেশের মধ্যে বাণিজ্যিক ভারসাম্য ভারতের পক্ষে রয়েছে। শ্রীমতী সীতারামন বলেন, একমাত্র আলোচনার মাধ্যমেই দুই দেশের মধ্যে চুক্তি বিষয়ে মতানৈক্য দূর করা সম্ভব।
2: It's been a hard and very rigorously negotiated agreement. The agreement's negotiations are still ongoing, although we'd like to believe that both the sides have reached a plateau beyond which giving or taking might be very, very difficult. But maybe if there are rooms to operate from, both sides would do it.
0: কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ও ইউরোপীয় ইউনিয়নের মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তিকে স্বাগত জানিয়েছেন। আজ নতুন দিল্লিতে মিউনিক নেতৃবৃন্দের বৈঠকে তিনি বলেন, এর মধ্যে বাণিজ্যিক লেনদেনের ক্ষেত্রে ভারতের দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটেছে। তিনি এই চুক্তিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে বর্ণনা করে বলেন, প্রায় 200 কোটি মানুষ এবং বিশ্বের মোট অভ্যন্তরীণ উৎপাদনের 1/5 এই চুক্তির আওতায় আসবে। বন্দর, জাহাজ ও জলপথ বিষয়ক কেন্দ্রীয় মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ আসামের ডিব্রুগড় থেকে প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী নৌযাত্রার সূচনা করবেন। বগিবিল টার্মিনালে সকাল 11:00 আয়োজিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেবেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। অসম পেট্রোকেমিক্যালস লিমিটেডের উৎপাদিত মিথানল নিয়ে একটি জাহাজ বগিবিল থেকে বাংলাদেশের ঢাকার পানগাঁও বন্দরের উদ্দেশ্যে রওনা হবে। সেবা সংকল্প অভিযান এই পর্যায়ে ভারত চেম্বার অব কমার্সের পূর্বতন সভাপতি এনজি খৈতানের সঙ্গে আলোচনার দ্বিতীয় পর্বে আজকের বিষয়ে মেক ইন ইন্ডিয়া প্রকল্প কথা বলেছেন অভিজিৎ চক্রবর্তী। অনুষ্ঠানটি শোনা যাবে আজ রাত 10:10 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আমাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। জনসেবা থেকে দেশসেবা এই মন্ত্রকে সামনে রেখে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেবা ও সুশাসনের এই ভাবনাকে সামনে রেখে 2047 সালের মধ্যে বিকশিত ভারতের লক্ষ্য পূরণে কাজ করছে কেন্দ্র। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। এই বিশেষ পর্বে জনসেবা, সুশাসন এবং নাগরিক অংশগ্রহণের মাধ্যমে কিভাবে উন্নয়নের লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে সেই চিত্র তুলে ধরা হচ্ছে। আজকের বিষয় 370 অনুচ্ছেদ প্রত্যাহার, একটি প্রতিবেদন।
3: ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে।

0: সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় 370 অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
1: নিঃসন্দেহে এই সরকারের 370 তুলে ধরার একটা বিরাট পদক্ষেপ এবং যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষা বেড়েছে।
0: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
2: এই খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাচ্ছে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য ভোট নেওয়া হবে আগামীকাল। এর জন্য সমস্ত প্রস্তুতি সম্পন্ন। পুলিশ এবং কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা নন্দীগ্রাম ও রেজিনগরে বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। বিধানসভা নির্বাচনে শুভেন্দু অধিকারী ভবানীপুর এবং নন্দীগ্রাম দুটি আসন থেকেই জয়ী হন। আম জনতা উন্নয়ন পার্টির হুমায়ুন কবিরও নওতা এবং রেজিনগর থেকে জয়লাভ করেন। পরে নন্দীগ্রাম আসনটি শ্রী অধিকারী এবং রেজিনগর আসনটি হুমায়ুন কবির ছেড়ে দেওয়ায় ওই দুই কেন্দ্রে 6 অক্টোবর মঙ্গলবার নির্বাচন হবে। গণনা 9 তারিখ, গতকাল ছিল ওই দুই আসনের প্রচারের শেষ দিন। বাংলা সিনেমার বিশিষ্ট অভিনেত্রী কোয়েল মল্লিক আজ আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেছেন। কলকাতায় দলের রাজ্য সদর কার্যালয়ের সাধারণ সম্পাদক শশী অগ্নিহোত্রীর উপস্থিতিতে কোয়েল মল্লিককে উত্তরীয় পরিয়ে স্বাগত জানানো হয়। শ্রীমতী অগ্নিহোত্রী বলেন, প্রধানমন্ত্রী জনসেবা, উন্নয়ন ও মানুষের কল্যাণে নিরলস কাজ এবং পশ্চিমবঙ্গে গত কয়েক মাসে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে যে উন্নয়নের কর্মযজ্ঞ শুরু হয়েছে তাতে অনুপ্রাণিত হয়ে কোয়েল মল্লিক বিজেপির সঙ্গে যুক্ত হয়েছেন। আগামী দিনে দেশ ও রাজ্যের উন্নয়ন এবং মানুষের সেবায় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে শ্রীমতী অগ্নিহোত্রী আশাবাদী। যোগদানের পর কোয়েল মল্লিক বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ পাওয়া তার কাছে অত্যন্ত সম্মানের ও বড় দায়িত্বের বিষয়। ভারত এবং কানাডার মধ্যে প্রস্তাবিত সর্বাত্মক অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিএপিএর পঞ্চম দফার বৈঠক আজ সে দেশের অটোয়াতে শুরু হবে। এবছরের বাণিজ্য চুক্তিটি চূড়ান্ত করার লক্ষ্যে দুপক্ষই আলোচনায় বসবে। 5 দিনব্যাপী এই বৈঠক চলবে চলতি মাসের 9 তারিখ পর্যন্ত। প্রসঙ্গত, গত মাসের 18 তারিখে নতুন দিল্লিতে এই চুক্তির চতুর্থ দফা শেষ হয়। মিশর, সুদান, ইরিত্রিয়া এবং সোমালিয়া লোহিত সাগর অঞ্চলের দেশগুলির সার্বভৌমত্ব এবং জলসীমার অধিকারের ওপর জোর দিয়েছে। মিশরের নিউ আলমিনে 5 দেশের এক সম্মেলনে শেষে যৌথ ঘোষণাপত্রে তারা বলেছে, কোনো অজুহাতেই এই অঞ্চলের দেশগুলির অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা যাবে না। জাপানের আইচি নাগোয়ায় অনুষ্ঠিত এশিয়ান গেমস 2026-এ ভারত 21টি সোনা, 27টি রূপো এবং 37টি ব্রোঞ্জ সহ মোট 85টি পদক জয় করে চতুর্থ স্থান দখল করেছে। প্রতিটি ক্ষেত্রেই ভারত উল্লেখযোগ্য সাফল্য পেয়েছে। শেষ করার আগে খবরের বিশেষ অংশ আরেকবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সুইজারল্যান্ডের প্রেসিডেন্ট গি পারমেলার সঙ্গে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক আলোচনা বৈঠকে মিলিত হয়েছেন। সুইস প্রেসিডেন্ট আজই 3 দিনের ভারত সফরে এসেছেন। কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন ভারত ইউরোপ
3: नमस्कार, आकाशवाणी समाचार के साथ मैं कनकलता। प्रधानमंत्री नरेंद्र मोदी और स्विट्जरलैंड के राष्ट्रपति गी पामला के बीच नई दिल्ली में द्विपक्षीय वार्ता हो रही है। दोनों नेता व्यापार, निवेश, विज्ञान, प्रौद्योगिकी, नवाचार, आवागमन, संस्कृति और जनसंपर्क सहित कई क्षेत्रों में आपसी सहयोग की प्रगति की समीक्षा कर रहे हैं। बहुपक्षीय मंचों में सहयोग सहित क्षेत्रीय और वैश्विक घटनाक्रमों पर भी चर्चा हो रही है। इससे पहले राष्ट्रपति पामला ने विदेश मंत्री एस जयशंकर से मुलाकात की। डॉ जयशंकर ने भारत यूरोपीय मुक्त व्यापार संघ के बीच व्यापार तथा आर्थिक भागीदारी समझौते सहित भारत स्विट्जरलैंड साझेदारी को और मजबूत करने के राष्ट्रपति पामला के विचारों की सराहना की। राष्ट्रपति पामला को राष्ट्रपति भवन में तीनों सेनाओं ने गार्ड ऑफ ऑनर दिया। राष्ट्रपति द्रौपदी मुर्मू और प्रधानमंत्री नरेंद्र मोदी ने उनका स्वागत किया। उन्होंने कहा कि ये यात्रा दोनों देशों की साझेदारी के महत्व को दर्शाने का अच्छा अवसर है।
4: ये यात्रा हमारी करीबी, व्यापक और लंबे समय से चली आ रही साझेदारी को आगे बढ़ाने, इसे और गहरा तथा मजबूत करने

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: আপনি রয়েছেন এই মুহূর্তে আকাশবাণী এফএম গোল্ডে, 100.1 এফএম গোল্ড। আর
2: जीवन में हमें रक्षा करना आना चाहिए, रक्षा अपने आत्मविश्वास की, रक्षा अपने समाज की, रक्षा अपने देश की और रक्षा देश के तटों की। ज्वाइन इंडियन कोस्ट गार्ड, यांत्रिक, नाविक, जनरल ड्यूटी, नाविक, डोमेस्टिक ब्रांच एवं हाइजीनिस्ट की ऑनलाइन एप्लीकेशन की जानकारी के लिए विजिट करें www.ssc.gov.in।
3: গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড।
4: আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো,
5: তোমায় গান শোনাবো
4: 100.1 FM গোল্ডে।
1: তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। আর এই একদম রৌদ্রোজ্জ্বল এক সকাল, সেই সকালে গান শোনাতে, মানে এখন দুপুরবেলা যদিও, গান শোনাতে চলে এসেছি আমি কৃষ্ণা।
6: আর আমি সুদীপ্ত।
1: আমরা দুজনে মিলে শুরু করব আপনাদের গান শোনাতে, মানে আপনাদের পছন্দের গান, আপনাদের অনুরোধের গান আমাদের শোনানোর পালা। আমরা প্রথম যে গানটি শুনছি,
6: বেশ,
1: হেমন্ত মুখোপাধ্যায়।
6: হ্যাঁ, কে শুনতে চেয়েছেন? শুনতে চেয়েছেন প্রীতি নন্দন, পানিহাটি থেকে।
1: একটু বলে দিই যে এই গানটির কথা।

0: এরকমটা শোনা যায় যেন যে খুব অ্যাকিউট ডিপ্রেশনে যারা থাকেন তাদের যদি একটা বহমান নদীর সামনে নিয়ে যাওয়া হয় তাহলে তাদের মন অনেকটা খুশি খুশি হয়ে যায়।
1: মানে অনেকে তো ওই জন্য মিউজিক থেরাপির কথা ইদানিংকালে উঠে আসছে বারবার করে।
0: এই যে আমরা একটা অদ্ভুত সুন্দর একটা সফট গান শুনছিলাম, থ্যাংক ইউ যিনি অনুরোধ করেছিলেন, প্রীতিনন্দন। আমরা পরের গানে যাব,
1: সন্ধ্যা মুখোপাধ্যায়। গানের কথা শ্যামল গুপ্ত, আর সুরকার শিল্পী নিজে। শুনতে চেয়েছেন কে? মনালিসা তাঁতি, চাঁদ কুমার তাঁতি, নিশ্চিন্তপুর, জুমাই লস্কর হাট, ঢোলাহাট, দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।

আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: তরুণ বন্দ্যোপাধ্যায়ের গাওয়া এই গানটি সুর করেছিলেন নচিকেতা ঘোষ এবং গানের কথা গৌরীপ্রসন্ন মজুমদার। গানটির জন্য অনুরোধ করেছিলেন সুভাষ চক্রবর্তী উত্তর বাঙালি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে।
1: এরপরে রাখালচন্দ্র মুখোপাধ্যায় এবং কাজল মুখোপাধ্যায় গ্রিন পার্ক সিঙ্গুর হুগলি থেকে অনুরোধ জানিয়েছেন, অনেকগুলি অনুরোধ, কিন্তু তার মধ্যে আমরা বেছে নিয়েছি এই গানটিকে। ছায়াদেবীর কণ্ঠে আমরা শুনব হারমোনিয়াম ছবির গান।

0: একটু আবার খবর জানিয়ে দিই। দক্ষিণ দিনাজপুরের বেশ কয়েকটি জায়গায় এবং নদিয়া এবং মালদার বেশ কয়েকটি জায়গায় আগামী দু তিন ঘন্টার মধ্যে হালকা থেকে মাঝারি ধরনের বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং সেই সঙ্গে ঘণ্টায় 30-40 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। শুনলেন আবহাওয়ার খবর।
1: আচ্ছা, এই যে ছায়াদেবীর কণ্ঠে যে গানটা আমরা শুনছিলাম হারমোনিয়াম ছবি থেকে, এর কথাও সুর তপন সিনহার, এটা বলে দেওয়া হয়নি। এরপরে আমরা চলে যাই রাহুল দেববর্মনের গানে। সীমা দাস দমদম ক্যান্টনমেন্ট থেকে শুনতে চেয়েছেন এই গান।

0: গানটি আমরা শুনছিলাম রাহুল দেববর্মনের কণ্ঠে, গানের কথা স্বপন চক্রবর্তী এবং গানের সুর শিল্পীর নিজের, এবং এটি একটি পূজোয় প্রকাশিত হওয়া গান, সালটা ছিল 1977।
1: এবার আমরা বরং ইন্দ্রাণী সেনের কণ্ঠে একটি গান শুনি। মানে এই সময় যে সময়টার মধ্যে দিয়ে আসছি, বাসে বসে বসে কয়েকটা জায়গা পড়লো যেখানে ঠাকুর বানানো হচ্ছে, এবং সেটি তো মানে তৈরি হয়নি, সম্পূর্ণ হয়নি, কিন্তু কাঠামো, তার সামনে দাঁড়িয়ে একজন বানাচ্ছেন ঠাকুর। তো এই গানটি বিলারা হাওয়াখানা হুগলি থেকে বিশ্বনাথ গায়েন এবং কবিতা গায়েন, শুনতে চেয়েছি।
0: ঠিক এই মুহূর্তে আমাদের যে ভাবনা প্রত্যেকের মনে রয়েছে, ঠিক সেই ভাবনাকে উস্কে দেওয়ার মতো একটা গান।

0: এবারে আমরা যাব কোন গানে?
1: শক্তি ঠাকুরের গানে যাই।
0: গানে যাব,
1: আজ শক্তি ঠাকুরের জন্মদিন। সর্বেশ্বর পাল উমাঙ্গন মাহেশ হুগলি থেকে এই গান শুনতে চেয়েছেন, কিন্তু যে গানটি শুনতে চেয়েছেন সেই গানটি আমাদের হাতে এই মুহূর্তে নেই।
0: তাঁতির গান আমাদের কাছে এই মুহূর্তে নেই আমাদের হাতের কাছে, কিন্তু শক্তি ঠাকুরের কণ্ঠে আরও একটি সুন্দর গান রয়েছে।
1: হ্যাঁ, কিন্তু এই গানটা আমার এবং সুদীপ্তর ছোট থেকে বড় হওয়ার সময়কার গান, মানে আমরা তো রেডিও শুনে বড় হয়েছি একদম ছোটবেলায়, তখন এই গানটা খুব শুনতাম আর কি।
0: ভীষণ প্রিয় একটি গান।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold. আপনার পছন্দের গান আপনার কানে, শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold, তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM Gold.

0: গানটি আমরা শুনছিলাম আশা ভোঁসলের কণ্ঠে, গানের কথা উৎপল দাস আর সুর শিলাদিত্য রাজের।
1: আর চেয়েছিলেন লালন ঘরামি, উর্মিলা ঘরামি, গোবিন্দপুর হাওড়া থেকে।
0: এবারে বলো কার গান শুনবো?
1: কার গান শুনবো এবার আমরা বরং শ্রীকান্ত আচার্যর কণ্ঠে একটি গান শুনি, সুমিত সিংহ চুচুড়া থেকে এ গান শুনতে চেয়েছেন। শুনছি শ্রীকান্ত আচার্যর কণ্ঠে যে গান, সেই গানের কথা শিবনাথ বন্দ্যোপাধ্যায় এবং বাণীকণ্ঠের সুরে।

0: আকাশবাণী কলকাতা একটি ঘোষণা। শতবর্ষের পথে আকাশবাণী কলকাতা, এই উপলক্ষে আকাশবাণীর সংগ্রহশালা থেকে শুনবেন বিশেষ অনুষ্ঠান প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায়। 9 সেপ্টেম্বর 2026 থেকে এই অনুষ্ঠান চলবে 25 আগস্ট 2027 পর্যন্ত। শুনতে ভুলবেন না প্রতি বুধবার রাত 9:30 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে ও DTH বাংলা পরিষেবায় আকাশবাণীর সংগ্রহশালা থেকে বিশেষ অনুষ্ঠান। ঘোষণাটি শেষ হল।
1: অপেক্ষা মানুষকে কখনো কষ্ট দেয়, কখনো আশা জাগায়। এমন কোন কথা আছে যা শেষ হয়েও শেষ হয়নি, হয়তো উল্টো দিকের মানুষটা ব্লক করে দিয়েছে, বা সে আর পৃথিবীতে নেই, বা হয়তো তার নম্বরটা হারিয়ে গেছে, কিন্তু স্মৃতিতে রয়ে গেছে কিছু অসম্পূর্ণ উত্তরের অপেক্ষা, শেষ রিপ্লাই। এই বিষয় নিয়ে অনুগল্প লিখুন অনধিক 70 শব্দের মধ্যে, আর পাঠিয়ে দিন 9903055992 এই নম্বরে হোয়াটসঅ্যাপ করে। চিঠির মাধ্যমে গল্প পাঠাতে চাইলে ঠিকানা অনুগল্পের আসর, FM গোল্ড, প্রযত্নে কেন্দ্র অধিকর্তা, আকাশবাণী ভবন, কলকাতা 700001। ইমেল করতে পারেন AIR FM Gold Kolkata@gmail.com। অক্টোবর মাসের গল্প লেখার বিষয় শেষ রিপ্লাই, গল্প পাঠানোর শেষ তারিখ 20 অক্টোবর। শুনুন অনুগল্পের আসর মাসের দ্বিতীয় ও চতুর্থ শুক্রবার রাত 9:30 100.1 FM গোল্ডে।
2: আপনার পছন্দের গান আপনার কানে শুনছেন তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM গোল্ডে। তোমায় গান শোনাবো, তোমায় গান শোনাবো 100.1 FM।

0: খুশিতে ভরেছে লগন।
1: গানটা শুনছিলাম আমরা কিশোর কুমারের কণ্ঠে, গানের কথা শিবদাস বন্দ্যোপাধ্যায়, গানের সুর শিল্পীর নিজের, আর অনুরোধ করেছিলেন কিশোরলয় কোলে হাওড়ার পার গুস্তিয়া শিবতলা থেকে।
2: এরপরে একদম শেষ গানে পৌঁছে যাব, কাজী আবু জাফর আত্রাই বাংলাদেশ থেকে অরুণ দত্তের গানের অনুরোধ করেছেন, কিন্তু পার্টিকুলার যে গানটির কথা তিনি বলেছেন সে গানটি আমাদের কাছে নেই, কিন্তু অরুণ দত্ত সত্যি সত্যি এক সময়কার
1: একটা কণ্ঠ,
2: হ্যাঁ খুব অদ্ভুত একটি কণ্ঠ এবং আলো ঝলমলে একটি কণ্ঠ, তার কণ্ঠ দিয়ে আজকে শেষ করব এই অনুষ্ঠান। অরুণ দত্তের কণ্ঠে এই গানটি শুনছি, অনুরোধ কাজী কাবু আবু জাফর। আর এই গান শুনতে শুনতেই কৃষ্ণার সুদীপ্ত টাটা বলবে ফিরে আসবে আবার 2:30 মিনিটে
1: সুরেলা সফর নিয়ে, সঙ্গে থাকবেন।

0: আকাশবাণী এফএম গোল্ড খাঁটি সোনা।
1: কিছু গান কিছু কথা, আপনি শুনছেন সুরেলা সফর 100.1 এফএম গোল্ডে। সুরেলা সফর, সুরেলা সফর, সুরেলা সফরে আজ সিলভার স্ক্রিন, আজ সিলভার স্ক্রিন।

স্টুডিওর ঘড়ি বলছে এখন সময় 2:31 হয়ে 40 সেকেন্ড। আর আজকে সুরেলা সফরে সিলভার স্ক্রিন। আজকে আমি আর কৃষ্ণা, মানে আমি সুদীপ্ত আর কৃষ্ণা, এমন একটা সিনেমার কথা নিয়ে থাকবো বলে ভেবে এসেছি এবং সেই সিনেমার গান শুনবো বলে ঠিক করেছি, আপনাদের শোনাবো বলে ঠিক করেছি। সেই সিনেমার নাম শুনলেই বোধহয় আলাদা একটা ছবি আমাদের প্রত্যেকের মধ্যে, মনের মধ্যে

0: মন করে ওঠে। 1981 সালে নির্মিত সেই সিনেমার নাম,
1: সেই সিনেমার নাম বলবো? গান শুনলে অবশ্য সেই সিনেমার নাম সকলের মনে পড়বে, 1981। কি এমন আর দূর, কিন্তু সেই সিনেমায় রোমাঞ্চ আছে, গুঞ্জন আছে, ফিসফাস আছে। সেই সিনেমা মানেই পোয়েট্রি, সেই সিনেমা মানেই পেন, সেই সিনেমা মানেই লাভ। একটা সমাজ একেবারে উথাল পাথাল করে উঠেছিল এই ছবির হাত ধরে। বাস্তব জীবন এবং কল্পনার জীবনকে একেবারে ওলট পালট করে দেওয়া সেই ছবি।
0: এমন কিছু সিনেমা থাকে যেগুলো শুধুমাত্র গল্প বলে না, একটা সময়কে ধরে রাখে। কিছু সিনেমা থাকে যেগুলোর গান ছবির গল্পের বাইরে গিয়েও মানুষের ব্যক্তিগত জীবনের সঙ্গে মিশে যায়। আর তেমন কিছু সিনেমা থাকে যেগুলো মুক্তির সময় যতটা আলোড়ন সৃষ্টি করতে পারেনি, পরবর্তী সময়ে ততটাই কিংবদন্তির মর্যাদা পেয়েছে। 1981 সালের যশ চোপড়া পরিচালিত, অমিতাভ বচ্চন, জয়া বচ্চন আর রেখা অভিনীত সিলসিলা ঠিক তেমনই একটি ছবি।

0: গল্পে খানিক পরে আসছি, মানে ছবির প্লট যাকে বলে। কিন্তু এই যে 1981 সালে যে ছবিটি তৈরি হলো, অন্যতম কাল্ট ক্লাসিক ছবিটি, যখন রিলিজ করেছিল তখন কিন্তু সেইভাবে জনপ্রিয়তা পায়নি। কিন্তু তারপরে আস্তে আস্তে আস্তে আস্তে এই ছবির গান এবং ছবির গল্প এমন একটা জায়গায় গিয়ে দাঁড়ালো যে মানুষ আর চোখ ফেরাতে পারল না। বিশেষত 80-এর দশক বা 70-এর দশকে যারা যৌবন কাটাচ্ছেন, এবং একটা অদ্ভুত সময় টালমাটাল সেই সময়, আমি কলকাতার কথা বলছি না, বা আমরা কলকাতার কথা বলছি না, সর্বভারতীয় ছবির কথা বলছি, যে সময় ত্রিকোণ প্রেম এবং তার বাস্তবতা, এটা নিয়ে সমাজ একেবারে উথাল পাথাল। বলা হয় যে 1975-76 সালে দোয়ানজানের সময় থেকেই তাদের দুজনের সম্পর্কের গুঞ্জন বোম্বেতে ভেসে বেরিয়েছে, মানে বলিউডে ভেসে বেরিয়েছে। কোন দুজন? অমিতাভ এবং রেখা। আর এই ছবি আমরা পাচ্ছি 1981-তে, যেখানে অমিতাভ, রেখা এবং জয়া বচ্চন, যদিও জয়া বচ্চন এবং রেখা অভিনয় করবেন এটার কথা কিন্তু ছিল না,
1: একেবারেই এক মানে এই কথা ছিল না। তখন প্রথমে অন্য দুজনকে ভাবা হয়েছিল, কাদের কথা ভাবা হয়েছিল পরে আসছি সেই কথায়। এই যে সিলসিলা, সিলসিলা মানে তো ধারাবাহিকতা, প্রবাহমানতা, একের পর এক হার্ডলস ভেঙে এগিয়ে চলা। কিন্তু এই ছবিতে সেই ধারাবাহিকতা কিসের? প্রেমের, নাকি অপেক্ষার, নাকি এমন এক সম্পর্কে যা সামাজিক নিয়মের বেড়াজালে আটকে থেকেও মনের মধ্যে বেঁচে থাকে? একদিকে সংসার, দায়িত্ব, সামাজিক স্বীকৃতি, অন্যদিকে প্রেম, আকাঙ্ক্ষা, স্মৃতি আর অপূর্ণতার যন্ত্রণা। এই যে দুয়েট টানা পড়ে একে কেন্দ্র করেই তৈরি হয়েছিল সিলসিলা। আর ছবির বিশেষত্ব এখানেই যে এটা নিছক প্রেমের রোম্যান্টিক আবেগকেই শুধু পর্দায় তুলে ধরেনি, প্রেমের পাশাপাশি দেখিয়েছে তার মূল্য, তার দ্বন্দ্ব আর তার পরিণতির প্রশ্নকেও ছবির একেবারে শেষে দেখিয়েছে।
0: আসলে আবহমান কাল ধরে এ সমস্যা চলছেই, যদিও আমার খুব মজা লাগছিল এই সিলসিলা কথা ভাবতে বসে, সিলসিলা দেখতে বসে, যে একটা জায়গায় শোভা বলে যে আমিই জিতব। অর্থাৎ আইনত যিনি স্ত্রী, তিনি বলছেন জিতে যাওয়ার কথা, তিনি তো জিতে গেছিল না, অভিমানেও তো জিতেছেন। জয়া বচ্চন জিতে যাবেন বটে, কিন্তু যে সম্পর্ক আইনের ধার ধারে না, যে সম্পর্ক বিনিসুতোর বাঁধন, সে সম্পর্কেরই বা হবেটা কি? সেও তো থাকবে মনের মধ্যে, সেও থাকবে চিরকালীন হয়ে। সিলসিলা যেমন করে সেই 1981 থেকে আজ এই 2026 অবধি আমাদের মনের মধ্যে রয়েছে, আরও 50 বছর পরে যখন সিলসিলা মানুষ দেখবেন, তখন তারা যশ চোপড়ার এই সাহসী পদক্ষেপের কথাও ভাববেন। কিন্তু তার আগে যে সুর, আজকে সুদীপ্ত বলেছে যে এই সুরই আমাদের কানে বাজবে, সেই সুর সম্পর্কে আমরা একটু বলি।
1: একেবারেই তাই, আমাদের আজকের যে থিম মিউজিক যেটি আমাদের বাজছে, সিলসিলার বিশেষ একটি থিম মিউজিক, এটায় কার কৃতিত্ব?
0: শিব হরিজুটি, অর্থাৎ শিবপ্রসাদ চৌরাশিয়া এবং হরিপ্রসাদ চৌরাশিয়া, মাফ করবেন, খুব ভুল বলে ফেলেছি, হরিপ্রসাদ চৌরাশিয়া এবং শিবকুমার শর্মা।
1: এবং এই যে বলছিলে একটু আগে না, ডায়লগের কথা যখন এলো, তখন এটা বলতে হয় যে সংলাপ যারা লিখেছিলেন, একজন নয় দুজন, রমেশ শর্মা এবং সাগর সরহদি, এরা দুজন যে সংলাপ

0: অ্যাপের দায়িত্বে ছিলেন সেটা যে কতটা সফল হয়েছিল এবং এই যে গল্পের প্লট, তার কৃতিত্ব পৃথিবীর যে প্লট, এই যে এই তিনটেও বোধহয় অনেকগুলো ধাপ এগিয়ে দিয়েছে সিলসিলাকে, যার জন্য আজও আমাদের প্রত্যেকের মনে সিলসিলা এতদিন পরেও একটা জায়গা করে রয়েছে।
1: এবং আমরা লতা মঙ্গেশকরের যে গানটা দিয়ে শুরু করেছিলাম নীলা আসমান, এই গানটি কিন্তু প্রথমে ১৯৭৫ সালে জমির ছবির শুটিংয়ে

0: অমিতাভ বচ্চন এবং শাম্মি কাপুর এই ছবিতে, মানে তখন যখন এই গান আবার নীলা আসমান ব্যবহার করা হয়, তখন শাম্মি কাপুরের কাছ থেকে অমিতাভ কিন্তু মানে অনুমতি নিয়েছিলেন। সুতরাং বিভিন্ন ধারা এসে মিশেছে এই ছবিতে, এবং এই ছবির গল্প আমরা বলি না, একটা একটা কথা অনেক সময় বলি যে কোনো ছবির গান বেঁচে থাকে, কোনো ছবির গল্প বেঁচে থাকে, সিলসিলাতে কিন্তু কোনটাকে দিয়ে কোনটাকে আইডেন্টিফাই করা হবে সেটা আমরা জানি না। ইয়াশ চোপড়ার ছবি, বিখ্যাত শিবহারি জুটির সুর, এবং বাকিটা অমিতাভ, রেখা, জয়া বচ্চন, সঙ্গে সঞ্জীব কুমার
1: এবং ওদিকে লতা মঙ্গেশকর এবং কিছু ক্ষেত্রে অমিতাভ বচ্চন।
0: হ্যাঁ, আর একটা ছোট্ট চরিত্রে অবশ্য কুলভূষণ খারবান্দা ছিলেন।
1: চলে যাই একটা গানে।
0: হ্যাঁ, আমরা আবার একটা লতা মঙ্গেশকরের গান শুনবো।
1: চলো।

0: সিলসিলা প্রায় সবারই দেখা, কিন্তু মনে করিয়ে দেওয়ার জন্য আজকে যারা 100.1 FM এই FM গোল্ডে কৃষ্ণা এবং সুদীপ্তর সঙ্গে রয়েছেন, তাদেরকে মনে করিয়ে দেওয়া যে গল্পটা ঠিক কেমন ছিল।
1: একদমই তাই, একবার নতুন করে একটুখানি গল্পটা নিয়ে একটু দেখা আর কি। আমরা আগেই বলেছি যে মূল তারকায় ছিলেন অমিতাভ বচ্চন, জয়া বচ্চন, রেখা এবং শশি কাপুর। গল্পের শুরুতে দেখা যায় যে অমিত, যে একজন উদীয়মান লেখক এবং কবি, এবং তার ভাই শেখর, মানে শশি কাপুর, যে
0: অমিত মালহোত্রা, শেখর মালহোত্রা,
1: একজন ভারতীয় বিমানবাহিনীর স্কোয়াড্রন লিডার। তো দুই ভাইয়ের মধ্যে গভীর ভালোবাসা, অমিতের প্রেম হয় চাঁদনির সঙ্গে, মানে রেখার সঙ্গে, এবং তারা বিয়ে করার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে শেখর ভালোবাসে শোভাকে, মানে জয়া বচ্চনকে। এরপর একটা অদ্ভুত টুইস্ট আছে। সবকিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎই এক বিমান দুর্ঘটনায় শেখর মারা যায়। শেখরের মৃত্যুর পর জানা যায় যে শোভা গর্ভবতী। শোভার ভবিষ্যৎ এবং তার সামাজিক সম্মান রক্ষা করার জন্য অমিত একটা কঠিন সিদ্ধান্ত নেন। সে চাঁদনির সাথে তার সম্পর্ক বিসর্জন দেয় এবং শোভাকে বিয়ে করে। চাঁদনি এই আঘাতে ভেঙে পড়ে এবং পরবর্তীতে সে ডক্টর আনন্দকে, মানে সঞ্জীব কুমারকে বিয়ে করে। এরপর গল্প কিভাবে এগিয়েছে,
0: গল্প কিভাবে এগিয়েছে, কিন্তু ভালোবাসা কি সত্যি সত্যি থেমে যায়? মানে একটি আইনত সম্পর্ক হলো, ভালোবাসা এক জায়গায় থমকে গেল, আবার নতুন পথে সে চলতে শুরু করলো, এরকমটা হয় কি? দায়িত্ব কর্তব্য সব কিছু মিলে একটা ভালোবাসা, কিন্তু যে ভালোবাসাকে অমিত এবং রেখা ছেড়ে এসেছেন, অর্থাৎ অমিত আর চাঁদনি ছেড়ে এসেছে, সেই ভালোবাসাটার কথা। সেই ভালোবাসা হঠাৎ করে তাদের এক জায়গায় একটা মোড়ে এসে দাঁড় করিয়ে দেয়, তাদের হঠাৎ করেই আবার দেখা হয়। কিন্তু তার আগে এটা বলে দেওয়া দরকার যে ইয়াস চোপড়া কিন্তু তার মূল কাস্টিংয়ে রেখা এবং জয়া বচ্চনকে কোনোভাবেই রাখতে চাননি। কারণ ওই যে বললাম যে 1975-76 থেকে দোয়ান জানে ছবির শুটিংয়ের পর থেকে রেখা এবং অমিতের সম্পর্কের যে গুঞ্জন, সেই গুঞ্জন বলিউডে ঘুরছিল, এবং তিনি সাহসী করেননি। তিনি এই স্ক্রিপ্টটি যখন মোটামুটিভাবে তৈরি হলো এবং তিনি শুটিংয়ের কথা ভাবলেন, তখন তার মূল কাস্টিংয়ে রাখলেন দুজনকে, শোভা অর্থাৎ জয়া বচ্চনকে আমরা যে চরিত্রে পেয়েছি, তাতে স্মিতা পাতিল, এবং আমার মনে হয়েছে যে ইয়াস চোপড়া সত্যি সত্যি খুব ঠিকঠাক ভেবেও ছিলেন,
1: খারাপ ভাবেনি কিন্তু, এবং চাঁদনি, মানে পরে রেখাকে আমরা যে চরিত্রে পেয়েছি,
0: কারণ স্মিতা পাতিলের মধ্যে সেই দৃঢ়তা, সেই একটা ঋজু ব্যাপার, এবং তার সঙ্গেও একটা নমনীয় ব্যাপার, সেই সব কিছু মিলে স্মিতা পাতিল কিন্তু এই চরিত্রের জন্য খুব পারফেক্ট ছিলেন, পারফেক্ট নির্বাচন ছিলেন।
1: এবং চাঁদনি,
0: চাঁদনি তিনি একটু উচ্ছল, একটু অন্যরকম, আমরা যাকে হাটকে বলি, এই কাস্টিংটি নিয়ে আমার অবশ্য কিছু বলার নেই। আমার সবসময় মনে হয়েছে যে সিলসিলাতে চাঁদনির চরিত্রে রেখা ছাড়া কাউকে ভাবাই যায় না, কিন্তু তার পরে যে ঘটনাটা,
1: এই প্রসঙ্গে আরেকটা কথা বলি, রেখা ছবিতে অভিনয় করতে রাজি হলেও জয়া বচ্চন কিন্তু সহজে রাজি হচ্ছিলেন না। মানে তখন তো যেটা তুমি বলছিলে, সেই সময় সংবাদ মাধ্যমে অমিতাভ আর রেখাকে ঘিরে যে জল্পনা কল্পনা চলছিল, তার মধ্যে তিনি এই সিনেমাটা করতে চাননি। কিন্তু তখন সঞ্জীব কুমার জয়া ভাদুরীকে, মানে জয়া বচ্চনকে স্পেশালি রিকোয়েস্ট করেছিলেন, এবং শেষ পর্যন্ত তিনি তাকে রাজি করিয়েছিলেন, এবং তিনি বলেছিলেন যে শুটিং চলাকালীন সেটে উপস্থিত থাকার সিদ্ধান্ত নেন। এমনকি তার সেদিনকে হয়তো তার নিজের শুটিং নেই, কিন্তু তিনি সেটে উপস্থিত থাকতেন।
0: হ্যাঁ, তিনি বলেছিলেন, মানে এটা আসলে সবটাই সময়ের উপর, মানুষের মনের উপর তো বটেই। সঞ্জীব কুমারকে দাদা মানতেন, যার জন্য সঞ্জীব কুমারকে দিয়েই নির্দেশক অনুরোধ জানানো করিয়েছিলেন যে তুমি অনুরোধ করলে জয়া হয়তো শুনবেন। তো সেরকমটাই হলো, কিন্তু তিনি, জয়া বচ্চন বললেন যে আমি প্রত্যেক দিন সেটে উপস্থিত থাকবো, আমার আমার পার্ট না থাকলেও থাকবো, আমার পার্ট থাকলেও থাকবো। তিনি তো বলে, শোভা তো বলেছিলেন যে আমি জিতবো এই ভালোবাসার খেলায়,
1: মানে আমি গার্ড দেব,
0: তিনি জিতলেন। তবে হ্যাঁ, তুমি যে অবধি ওই গল্পটাকে বললে, তারপরেও খানিকটা গল্প আছে বটে, কিন্তু ওই যে বললাম চাঁদনি আর অমিতের আবার দেখা হবে, ভালোবাসার জোয়ারে তারা ভেসে যাবেন, কিন্তু সেই জোয়ার কি করে আপনাদের কাছে পৌঁছবে, সেই যে টিউলিপ, মল্লিকা ফুলের সেই বাগান,

আসলে আমরা সবসময় চাইছি এই সুর, এই টাইটেল ট্র্যাকটা আপনাদের কানে থাকুক এবং আমাদেরও কানে থাকুক, বিখ্যাত শিবহরি জুটির সেই সুর।

0: সিলসিলার শুটিং শুরু হয়েছিল 1980 সালের নভেম্বর মাসে এবং শেষ হয়েছিল 1981 সালের মে মাসে। কাশ্মীর, আমস্টারডাম, বোম্বে আর দিল্লি এই সমস্ত জায়গার বিভিন্ন অংশে শুটিং হয়। যশ চোপড়া চাইছিলেন যে ছবির শুটিং নিয়ে সংবাদ মাধ্যমে অযথা উত্তেজনা যাতে না তৈরি হয়, বিশেষ করে তিন প্রধান শিল্পীকে একসঙ্গে নিয়ে কাজ করার সময় বাইরের কৌতূহল এড়িয়ে চলাটা কতটা জরুরি ছিল নিশ্চয়ই এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারাও বুঝতে পারছেন। কাজেই শুটিংয়ের কাজ অনেকটাই গোপনীয়তা বজায় রেখে করা হয়েছিল সেই সময়ে।
1: এবং যে গানগুলি আমরা শুনছি সেই সময় যখন কিশোর কুমার এবং লতাজি বাইরে শো করতেন, মানে ওপেন শো করতেন যখন, তখন বারবার তাদের কাছে রিকোয়েস্ট আসত। এবং গীতিকার কারা কারা ছিলেন তুমি ভাবো, জাভেদ আখতার, হাসান কামাল, মীরাবাইন, নিদা ফজলি, রাজেন্দ্র কৃষ্ণ এবং হরিবংশ রায় বচ্চন।
0: এবং দিল্লিতে একটু আগে বলছিলাম যে দিল্লিতে শুটিংয়ের অনেকটা কাজ হয়েছিল। তো রেখা পরবর্তী সময় শীতের সময় শুটিংটা তো হচ্ছিল, শীতের মধ্যে দিল্লিতে শুটিং করতে অসন্তোষ প্রকাশ করেছিলেন বলে অনেক জায়গায় উল্লেখ আছে, কিন্তু তিনি যশ চোপড়ার প্রতি এতটাই শ্রদ্ধাশীল ছিলেন যে খুব কষ্টকর শিডিউল মেনেও তিনি কিন্তু ওই শীতের মধ্যে দিল্লিতে শুট করেছিলেন। যশ চোপড়া সিনেমায় প্রকৃতিকে কখনো শুধু পটভূমি হিসেবে দেখাননি, প্রকৃতি তার কাছে আবেগ প্রকাশের একটা ভাষা হয়ে উঠেছিল। বরফে ঢাকা পাহাড়, ফুলের বাগান, নীল আকাশ, বৃষ্টি ভেজা পরিবেশ, এসবই যেন চরিত্রের মনের অবস্থাকে প্রকাশ করেছিল সিনেমার প্রতিটি সিনে। সিলসিলাতে সেই বহি প্রকাশে আমরা দেখেছি, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আমাদের বোধহয় একটু রাশ টানতে হচ্ছে, আমাদের একটা সংবাদ বিরতিতে যেতে হবে, তাই তো?
1: আমরা ফিরে আসছি আবার কৃষ্ণা সুদীপ্ত 100.1 FM গোল্ডে, আপনারা সঙ্গে থাকুন, কিন্তু এই টাইটেল ট্র্যাক, এই শুটটা আমাদের কানে বাজতে থাকুক, আমরা আবার ফিরছি।

0: मैं किसी राह से गुजरूं, मेरी मंजिल तू है।
1: যে অসাধারণ কণ্ঠ নিয়ে আমরা ফেরত এলাম আবার এফএম গোল্ডে সুরেলা সফরে সিলভার স্ক্রিনে। যারা এক্ষণে রেডিও নভ অন করলেন বা মোবাইলেও এখন শোনা যায়, তাদেরকে বলি সিলসিলা ছবিটা নিয়ে আমাদের আজকের যাত্রা। এবং আমরা অমিতাভ বচ্চনের কণ্ঠ শুনছিলাম। আসলে অমিতাভ বচ্চন এবং রেখা দুজনেরই জন্মদিন এই অক্টোবর মাসে, সেই জন্যই আমাদের মনে হয়েছে যে এই ছবিটি নিয়ে আজকে একটু কথা বলা যায়।
2: আমরা ছিলাম বোধহয় কৃষ্ণা গল্পের একটা ইন্টারভ্যালে, তাই তো? এবার সেইখান থেকে আমাদের পরবর্তী অংশটাও একটু ঝালিয়ে দিই। আমরা যেটা দেখে এসেছি যে তাদের এই সম্পর্ক, চাঁদনি এবং অমিতের এই সম্পর্ক, সেই কথা একসময় শোভা জানতে পারে, আনন্দ জানতে পারে। শোভা শান্তভাবে এই কষ্ট সহ্য করে এবং বিশ্বাস রাখে যে অমিত একদিন তার কাছে ফিরে আসবে। অন্যদিকে অমিত ও চাঁদনি সমস্ত সামাজিক বাধা ভেঙে একসাথে পালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেয়। সিনেমার একবারে ক্লাইম্যাক্সে দেখা যায় যে চাঁদনির স্বামী আনন্দ একটি বিমান দুর্ঘটনায় পাহাড়ি এলাকায় আটকে পড়েছে, আর এই খবর পেয়ে অমিত সেখানে তাকে উদ্ধার করতে যায়। আনন্দকে বাঁচাতে গিয়ে অমিত নিজেও বিপদে পড়ে।
1: তারও আগে একটা ঘটনা ঘটে, সেটা হলো অমিত এবং শোভা একটি গাড়ি দুর্ঘটনার শিকার হন এবং সেখানে সেই দুর্ঘটনায় শোভার গর্ভপাত হয়। সেই চিকিৎসায় আবার করেন ডাক্তার ভি কে আনন্দ, যিনি চাঁদনিকে বিয়ে করেছেন বলে জানা
2: যায়।
1: এবং তাদের সন্তান তো মা বাবার মধ্যে একটা সেতু, কিন্তু তাদের মধ্যে কোনো সন্তান না থাকায় অমিত এবং শোভা, মানে অমিত বারবারই ভাবছেন যে এক আবেগহীন দাম্পত্য থেকে তিনি বেরিয়ে আসবেন। এটাও অজস্র দম্পতির একটা সমস্যা, যেটা যশ চোপড়া তুলে ধরেছেন, এই আবেগহীন দাম্পত্য এবং চাঁদনির সঙ্গে তার প্রেমের একটা রিউনিয়ন, একটা পুনরুজ্জীবন তৈরি হয়। এবং তারা ঠিকই করে ফেলেন যে তারা একত্র বসবাস করবেন, তারা পালিয়ে যাবে,
2: সমস্ত ব্যারিয়ার ভেঙে তারা চলে যাবে। এবং তারপরেই এই ক্র্যাশের ব্যাপারটা ঘটে আর কি। তো সেই যে যখন আনন্দ যাচ্ছে উদ্ধার করতে, সেই উদ্ধার অভিযানের একটা চরম মুহূর্তে অমিত অনুভব করতে পারে যে শোভার নিঃস্বার্থ ভালোবাসা আর ত্যাগের গভীরতা ঠিক কতখানি। আবার অন্যদিকে চাঁদনিও বুঝতে পারে যে আনন্দের প্রতি তার একটা দায়িত্ব রয়েছে, কোথাও একটা ভালোবাসাও রয়ে গেছে।
1: আসলে ভালোবাসার সঙ্গে একটা সেই দড়ি টানাটানির সম্পর্কে যশ চোপড়া দায়িত্ব কর্তব্যকে আরেকটা পাশে রেখেছেন, যেখানে আইনত দায়িত্ব, কর্তব্য, সমাজ, পরিবেশ, পরিবার, আর উল্টো দিকে রয়েছে একেবারে পাগল পাড়া প্রেম। আমরা সেই গানটি শুনি এবার, কেমন?

0: সিলসিলা কল্পনার বাস্তবের মেলবন্ধন, কোথায় যে ভেসে যাই আমরা এই গান শুনতে শুনতে। মানে আমরা এর আগে যখন
1: সময়কে যেন মানে অতিক্রম করে চলে গেছে
0: এবং কখনো কখনো একেবারে কল্পনায় ভেসে যাচ্ছে চরিত্র, বিশেষত অমিত এবং চাঁদনী, কখনো কখনো তারা বাস্তবের মাটিতে আছড়ে পড়ছেন।
1: কিছুক্ষণ আগেই আমরা যে গানটা শুনেছি আর কি, দেখা এক খাপ তো ইয়ে সিলসিলে হুয়ে, তো মানে হিন্দি সিনেমার ক্ষেত্রে অন্যতম একটি স্মরণীয় রোম্যান্টিক গান। তো গানটার পিকচারাইজেশনের জন্য যখন যশ চোপড়া একটা জায়গা খুঁজছেন, এমন একটা জায়গা হতে হবে যেখানে যদ্দূর চোখ যায় শুধু ফুল আর ফুল। অমিতাভ বচ্চন তাকে নেদারল্যান্ডসের বিখ্যাত কিউকেনহফ উদ্যানের কথা বলেন। অমিত সেখানে আগে একবার গিয়েছিলেন এবং জায়গাটার সৌন্দর্য কতটা হতে পারে সেই ধারণা তার ছিল। যশ চোপড়া সেই বর্ণনা শুনে সেখানে যাওয়ার সিদ্ধান্ত নেন। আমস্টারডামের কাছে অবস্থিত এই টিউলিপ বাগানেই শুটিং হয়েছিল এই গানটির।
0: এবং আমি গানটা যখন দেখছিলাম যেন অদ্ভুতভাবে সেই সারিবদ্ধভাবে মানে খুব প্ল্যান্ড ওয়েতে লাল ফুলের শাড়ি, হলুদ ফুলের শাড়ি, তারপর তারপর অদ্ভুত সুন্দর একটা ব্যাপার। তো গীতিকার জাভেদ আখতার একটি সাক্ষাৎকারে জানিয়েছেন যে যশ চোপড়া তাকে গানের দৃশ্যের কথা বুঝিয়ে দিয়েছিলেন এবং আমস্টারডামের এই টিউলিপ বাগানের কথাও বলেছিলেন। সেই ভাবনা থেকে তৈরি হয়েছিল গানের প্রথম লাইন, অর্থাৎ প্রথমে শুধু প্রেমের গান লেখার কথা ভাবা হয়নি, একটি বিশেষ দৃশ্যের সঙ্গে মানানসই আবেগ শব্দে প্রকাশ করার চেষ্টা করা হয়েছিল।
1: আর অদ্ভুত ব্যাপার যেটা একটা যে একটা সিন যখন তৈরি হয় মানে সেখানে সবদিকে খেয়াল রাখতে হয়, অমিতাভ রেখার উপস্থিতি, টিউলিপের রং, তাদের পোশাক, ক্যামেরার চলন এবং সুরের মাধুর্য, সব মিলিয়ে গানটা হয়ে উঠেছিল হিন্দি সিনেমার এক অবিস্মরণীয় রোম্যান্টিক একখানা গান।
0: এবং এরপরে আরেকটা গানে যাই, সে গান আমাদের বড় পছন্দের গান, একটা সময় আমরা বারবার সে গান শুনি, মানে বছরের একটা সময়। হ্যাঁ, তার কণ্ঠে অমিতাভ বচ্চন, গীতিকার বাবা, এবং সুরের বিন্যাসে শিবহরি, এবং হরিবংশ রাই বচ্চনের লেখা ব্রজভাষায় হোলির সেই একটা লোকজ যে আবহ, লোকায়ত যে আবহ, হোলির উৎসব, হোলির রং, আবির, আনন্দ, ঠাট্টা, সব কিছুর মূলে মানে সব কিছুর ভেতরে একটা যে একটা অদ্ভুত অনুভূতি। এবং অমিতাভ বচ্চনের একটা আইকনিক, মানে অমিতাভ বচ্চন এই গান গেয়ে তার একটা অন্য পরিচয় তৈরি করেন। মানে আমাদের যখনই দোল আসে, হোলি আসে, তখনই এই গানটা
1: অপরিহার্য হয়ে ওঠে। এবং এই গানটার পিকচারাইজেশনের সময় প্রত্যেকের যে ফেশিয়াল এক্সপ্রেশন, বিশেষ করে জয়া বচ্চনের, একটা সময়ের পর ও গায়ে কাঁটা দেয় ভাবলে। চলুন গানটা শুনে নিই।

0: তিনটি চরিত্র, রেখা, অমিতাভ এবং জয়া বচ্চন, যে যে চরিত্রে অভিনয় করেছেন অমিত, চাঁদনী, শোভা, এই তিনটি চরিত্র তাদের অবস্থান এমন একটা অদ্ভুত এবং পরিস্থিতির সাপেক্ষে তাদের জীবন বদলে যাচ্ছে, মন বদলে যাচ্ছে। যে ভালোবাসায় তারা ছিলেন না, হঠাৎ করে ভালোবাসা তৈরি হচ্ছে তাদের মধ্যে, তাদের মধ্যে সমীকরণ তৈরি হচ্ছে। আবার যে উথাল পাথাল ভালোবাসা, সেই উথাল পাথাল ভালোবাসা কোথাও একটু স্তিমিত হয়ে যাচ্ছে।
1: কখনো কখনো মনে হচ্ছে ঝড় উঠছে, ঝড় উঠুক, সবকিছু এলোমেলো করে দিয়ে যাক, কিন্তু আবার কোথাও যেন একটা পিচ টান, কোথাও যেন একটা থেমে থাকা বা একটা কি বলবো, মানে ঘরের প্রতি টান, ঘরই যদি বলি আমরা, প্রত্যেকের নিজস্ব একটা নিড়, সেটার প্রতিও একটা যে ভালোবাসা, সেটাও মাঝে মাঝে উতলে উঠছে।
0: আসলে চিরকালীন সেই সমস্যা, চিরকালীন সেই প্রশ্ন, যদিও সমাজ এগোয়, 1981 সমাজ আর আজকের সমাজ কিন্তু এক এক নয়। আজকে যদি ইয়াশ চোপড়া এ ছবি বানাতেন, তাহলে তিনি কি আরেকটু সাহসী হতেন না? অমিত আর চাঁদনী তারা পালিয়ে যাচ্ছিলেন, এখন হলে হয়তো তারা অন্য শহরে কোথাও বাসা বাঁধতেন, হয়তো বা তারা একত্রে বসবাসের কথা ভাবতেন, কিন্তু সেই সময়কার সমাজকেও তো উত্তর দিতে হবে ইয়াশ চোপড়াকে। সেই সমাজের দিকে তাকিয়ে এমন একটা গল্প, যে গল্প তাকে ঘরে ফেরায়, যে গল্প তাকে সামাজিক দায়িত্ব কর্তব্যে ফেরায়, এবং কোথাও একটা বিএ নামক ইনস্টিটিউশনটার কাছে মানুষকে মাথা নত করায়। কিন্তু আমরা মাথা নত করে থাকি গানের কাছে,
1: একদমই তাই, যে
0: গানকার এবং সুরকারদের কাছে,
1: একদমই তাই, যে গানে আমরা এবারে যাব। আসলে সিলসিলার প্রত্যেকটা গানই আমাদের অন্যভাবে ভাবায় এবং অন্যভাবে একটা কি বলবো, প্রত্যেকটা সিচুয়েশনকে চোখের সামনে যেন উজ্জ্বল করে তোলে। যে গান আমরা এখন শুনব, একেবারে অন্যরকম একটা দাম্পত্যের মাধুর্য রয়েছে, যেখানে প্রেমের প্রকাশ অনেক হালকা, চপল খুনসুটিতে ভরা। আর ছবির বাকি গানগুলো, যে প্রেমের দ্বন্দ্ব, যে আকুলতা, যে বিষণ্ণতা ছায়া রয়েছে, এই গানটা সেখানে কিন্তু ওই একটু আগে আমরা বলছিলাম থোড়া হাটকে, একটা অন্যরকম স্বস্তির জায়গা তৈরি করে সেই গান। যাবো সেই গানে,
0: যাই।
1: সরসে সরকে সরকি চুনেরিয়া, যাওয়া যাক সেই গানে।

0: तुम मुझसे कुछ कहना चाहती थी ना?
1: सोच रही कह सकूंगी या नहीं, जिस मोड़ पर छोड़कर जा रहे हैं वहां से कहां जाऊं, जिस रिश्ते को आप बंधन समझ रहे हैं वो मेरी जिंदगी का सहारा है, धर्म है, प्यार है। आपने अपने भाई का कर्तव्य निभाया, मेरी गृहस्थी में आए, इस नाते में आपकी पत्नी हुई, आपकी आहुति बहुत अच्छी लगी मुझे, अच्छा लगा आपने जिस तरह मेरा ख्याल रखा, मुझे आसरा दिया, अपना कर्तव्य निभाया और धीरे धीरे मैं आपको अपना मानने लगी, आपसे प्यार करने लगी। मैं भी किसी से प्यार करती थी, लेकिन आज मैं आपसे प्यार करती हूं। वो थे, आप हैं, आज यही सच्चाई है। किसी से छुटलाएंगे आप? कैसे दामन चढ़ाएंगे आप?
2: अमितके এখানে সম্পূর্ণ নায়ক বা সম্পূর্ণ অপরাধী কোনো একটা পরিচয় কিন্তু বেঁধে রাখা বেশ কঠিন। সে একদিকে নিজের ভালোবাসাকে ত্যাগ করেছে, অন্যদিকে আবার সেই ভালোবাসার কাছেই আবার ফিরে যেতে চেয়েছে। তার চরিত্রে রয়েছে আত্মত্যাগ, দুর্বলতা, আবেগ আর কখনো বা কিছুটা দায়িত্বহীনতা। আর অমিতের সবচেয়ে বড় সংকট হল সে জীবনের দুটো আলাদা সময়কে একসঙ্গে বেঁধে রাখতে চেয়েছে। অতীতের প্রেম আর বর্তমানের সংসার দুটোকেই সে হারাতে চায় না, কিন্তু বাস্তব জীবন তো সিনেমার মতো নয়, প্রত্যেকটা সিদ্ধান্তেরই একটা মূল্য দিতে হয়। আর এইখানেই বোধহয় সিলসিলা টুইস্ট।
3: ইয়াশ চোপড়া যখন জয়াকে এই প্লটটা শোনান, এই গল্পটা শোনান, তখন অনেকটা সময় পর্যন্ত জয়া বচ্চন চুপ করে বসেছিলেন, খুব নির্লিপ্ত মুখে, নির্বিকার মুখে, মুখটা একটু কঠিন করে। বোঝা যাচ্ছিল না তিনি কিভাবে রিয়্যাক্ট করবেন, কিন্তু শেষ দৃশ্য হয়তোবা শোভাকে, মানে জয়াকে প্রভাবিত করেছিল। একটি হসপিটালে জয়া অচেতন শুয়ে আছেন, ডাক্তাররা তাকে বাঁচানোর চেষ্টা করছে। অমিতাভ সেই সময় ঘরে প্রবেশ করছেন এবং তাদের ঘর থেকে চলে যেতে বলছেন, মানে নার্সকে এবং ডাক্তারকে অনুরোধ করছেন যে একটু আমাকে সময় একা ছেড়ে দিন। একা হয়ে তিনি জয়ার কপালে হাত রাখছেন এবং আলতো করে তার হাত নিজের হাতে তুলে নিচ্ছেন এবং বলছেন, শোভা আমি তোমার কাছে ফিরে এসেছি চিরকালের জন্য। আমরা যে কথোপকথন শুনছিলাম অমিতাভ বচ্চন এবং জয়া বচ্চনের, মানে অমিত এবং শোভার, আমরা কখনো আসল নাম বলছি, কখনো বা চরিত্রের নাম, তাতে করে অনেকটা গল্প বলা হয়ে গেল।
2: একদমই তাই, ওইটুকুনি ডায়লগের মধ্যে কিন্তু সিনেমার মূল গল্পের যে আসল বিষয়বস্তু সেটা যেন ফুটে উঠল। আমরা যাব আরো একটা গানে।

0: সিলসিলা ফিল্মের অন্যতম আকর্ষণ রেখা অভিনীত চাঁদনী চরিত্র। চাঁদনী শুধু প্রেমিকা নন, নিজের অনুভূতির প্রতি সৎ থাকতে চাওয়া এক নারী। অমিতের সঙ্গে তার সম্পর্কের মধ্যে রয়েছে গভীর আকর্ষণ, কিন্তু সে জানে তাদের দুজনেরই নিজস্ব সংসার রয়েছে। রেখার চোখের ভাষা, সংলাপ বলার ধরন এবং শরীরী অভিব্যক্তি এই চরিত্রকে একটা বিশেষ মাত্রা দিয়েছে। রোম্যান্টিক দৃশ্যে তার অভিনয় যেমন আকর্ষণীয়, তেমনি বিষণ্নতার মুহূর্তগুলিতেও তার অভিনয় ঠিক ততটাই সংযত।
1: সেই সময়কার কথা বলি, আসমুদ্র হিমাচল ভারতে চাঁদনী এবং অমিতের সম্পর্ক, মানে তাদের বাস্তব জীবনের সম্পর্ক নিয়ে গুঞ্জন চলছে। এবং সিলসিলা ছবির শুটিংয়ের সময় একটা দৃশ্যে যেখানে অমিতাভকে রেখা বলে উঠবেন যে আমি তোমাকে অপছন্দ করি, আমি তোমাকে ঘৃণা করি, কিন্তু কিছুতেই তিনি বলে উঠতে পাচ্ছেন না। কোথাও যেন বাস্তব এবং কল্পনা মিলেমিশে একাকার হয়ে যাচ্ছে এবং অদ্ভুত একটা অস্বস্তি তাকে চেপে ধরছে। তিনি বুঝতেই পাচ্ছেন না যে এটা একটা অভিনয়, তিনি একেবারে ভেতর থেকে এই অভিনয়টা করতে পাচ্ছেন না। অমিতাভ তাকে হেল্প করলেন, তিনি বললেন যে এটা একটা একদমই অভিনয় এবং চারপাশে অনেক লোক ঘিরে দাঁড়িয়ে আছে, কিন্তু সব মিলে মানে কি বলবো, রেখা পরের দিকে নয়ের দশকে দেওয়া একটা সাক্ষাৎকারে বলেছিলেন যে তাকে ভালোবেসে বোঝানো হয়েছিল যে এটা সত্যি অভিনয়, তিনি সত্যি সত্যি বলছেন না। এবং এই কথাটা বলে ফেলার পর মানে যখন বলছেন তিনি, তারপরেই অসম্ভব অস্বস্তি নিয়ে তিনি অমিতজির কাছে যাচ্ছেন যে মানে কি বলে ফেললাম আমি। তাকে বলা হচ্ছে যে এটা সত্যি কথা নয়, এটা তো অভিনয়, কিন্তু কোথাও তিনি কোথাও একটা অস্বস্তি তাকে ঘিরে ধরছে।
0: আরও একটা ব্যাপার, সেই সময় এই ফিল্ম রিলিজ হওয়ার পরে বিভিন্ন ফিল্মি ম্যাগাজিনস বিভিন্ন রকম গসিপ তো ছড়ায়, এটা আপনারাও জানেন। তো এক জায়গায় এরকম একটা নিউজ বেরিয়েছিল যে একটা দৃশ্যে কান্নার সময় আর কি জয়া বচ্চন গ্লিসারিন চেয়েছিলেন। তো ইউনিটে সবাই অবাক হয়ে গিয়েছিল, জয়া বচ্চন গ্লিসারিন চাইছেন কান্নার দৃশ্যে অভিনয়ের জন্য। উত্তরে তখন জয়া নাকি বলেছিলেন যে অনেক কেঁদেছেন, তার চোখের জল আর অবশিষ্ট নেই। যদিও এই ঘটনার সত্যতা নিয়ে যথেষ্ট একটা সংশয় থেকেই যায়, কিন্তু এরকম অনেক গসিপ কিন্তু এই সিনেমা যখন রিলিজ হলো তারপর ভরেছিল আমাদের দর্শক মহলের মধ্যে।
1: সত্যি কথা বলতে কি, সিলসিলা সেই সময় খুব যে বেশি আয় করেছিল তা নয়। 14 আগস্ট 1981 এ ছবির মুক্তি, এবং খুব যে আয় করেছে তা নয়, কিন্তু পরবর্তীকালে এ ছবি একেবারে একটা কাল্ট ক্লাসিক ছবি হয়ে দাঁড়ায়।

2011-তে ইয়াশ চোপড়াকে যখন একটি ইন্টারভিউতে প্রশ্ন করা হয়েছিল যে তার পছন্দের ছবিগুলো, তিনি তখন তার নির্দেশিত ছবির মধ্যে অন্যতম ছবি হিসেবে সিলসিলাকে রাখেন এবং তিনি বলেন সিলসিলা তার অন্যতম প্রিয় ছবি। এবং অমিতাভ বচ্চনের সেই যে দিওয়ারে আমরা যে একটা অসম্ভব রাগী ক্রুদ্ধ যুবককে পেয়েছিলাম, বিশেষত বলিউড ইন্ডাস্ট্রি গোটা বম্বে পেয়েছিল এক ক্রুদ্ধ যুবককে এবং একই সঙ্গে নায়ককে, 1975 থেকে 1981-তে এসে সিলসিলায় আমরা অসম্ভব সংযত সংহত এক প্রেমিক অমিতাভ বচ্চনকে ফিরে পেলাম।

0: অনুষ্ঠানের একেবারে শেষ পর্বে চলে এসেছি আমরা। সিলসিলা সেই 1981 থেকে আজও আমাদের একটা অন্য জায়গায় নিয়ে যায়, এবং ভবিষ্যতেও বোধহয় সিলসিলার এই একই রকম ক্রেজ থাকবে।
1: 29তম ফিল্মফেয়ার পুরস্কারে 3টি মনোনয়ন, শ্রেষ্ঠ অভিনেতা, শ্রেষ্ঠ অভিনেত্রী জয়া বচ্চন, শ্রেষ্ঠ সঙ্গীত পরিচালক শিব হরি। আমরা সেই সুর শুনতে শুনতে চলে যাই আজকের মতো। দেখা হবে আবার অন্য কোনো দিন অন্য কোনো অনুষ্ঠানে।

0: আকাশবাণী কলকাতা, খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গে বিমান যোগাযোগ সম্প্রসারণে আগামী দুবছরের মধ্যে রাজ্যে চারটি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার লক্ষ্যে আজ কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে একটি সমঝোতা স্মারকপত্র স্বাক্ষরিত হয়েছে। এর ফলে কেন্দ্রীয় সরকারের উড়ান 2.0 প্রকল্পে আজ যুক্ত হল পশ্চিমবঙ্গ। নবান্নে আজ এই সংক্রান্ত এক অনুষ্ঠানে অসামরিক বিমান পরিবহন মন্ত্রীকে কে রামমোহন নাইডু জানান, এর মধ্যে আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজ্যের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে রাজ্য বঞ্চিত হয়েছিল, কিন্তু বর্তমানে পরিস্থিতির পরিবর্তন হয়েছে।
1: জব হাম বিকশিত ভারত 2047 বানানা চাহেঙ্গে তো উসমে সবসে অহম হিসা পশ্চিম বেঙ্গাল কা হোনা চাহিয়ে। দুর্ভাগ্যপূর্ণ ইহাঁ পে জো পুরানি সরকার থি ও বিলকুল ইহাঁ কে লোগোঁ কো কেন্দ্র সরকার কি যোজনাওঁ কো দূর রাখা উন্হোনে। ইসকে ওজহ সে পশ্চিম বেঙ্গাল মে জে হামারি গ্রোথ কা জো সপনা থা ও পুরা হাম নেই কর পায়ে।
0: রাজ্যকে দ্রুত একটি পৃথক অসামরিক বিমান পরিবহন নীতি তৈরির পরামর্শ দিয়ে শ্রী নাইডু বলেন, কেন্দ্র ও রাজ্যের যৌথ উদ্যোগে পশ্চিমবঙ্গকে আবারও পূর্ব ভারতের বিমান যোগাযোগের প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী কলকাতা থেকে ইউরোপের বিভিন্ন শহরে সরাসরি আন্তর্জাতিক উড়ান চালু, অন্ডাল বিমানবন্দর থেকে দেশের একাধিক শহরে সংযোগ বৃদ্ধি এবং অযোধ্যা তিরুপতি অমৃতসর সহ গুরুত্বপূর্ণ তীর্থক্ষেত্রে সরাসরি বিমান পরিষেবা চালুর জন্য কেন্দ্রীয় মন্ত্রীর কাছে আবেদন জানান।
2: Under the great inspiration of the visionary leader, our great Prime Minister Narendra Modi ji, the Udaan scheme today started its long pending journey. Ummeed hai Bihala airport dekhne ka baad yahan flying training institute ke liye unhone apne jo green signal ho bhi unka department de dega.
0: তিনি বলেন, কল্যাণীতে প্রায় 2000 একর জমিতে কলকাতার বিকল্প দ্বিতীয় আন্তর্জাতিক বিমানবন্দর গড়ে তোলার পরিকল্পনায় ইতোমধ্যে কাজ শুরু হয়েছে। রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধা সরকারি অফিসে পরিষেবা দেওয়া কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5000 থেকে বৃদ্ধি করে 8000 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে আজ নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এ সংক্রান্ত একটি প্রস্তাব গৃহীত হয়। মুখ্যমন্ত্রী পরে এক সাংবাদিক বৈঠকে বলেন, চলতি মাস থেকে এই বৃদ্ধি কার্যকর হবে। পাশাপাশি হস্টেলে থেকে পড়াশোনা করা তপশিলি জাতি ও উপজাতি ছাত্রছাত্রীদের বরাদ্দ টাকা 1800 টাকা থেকে বাড়িয়ে চলতি মাস থেকে 3300 টাকা করা হয়েছে। কলেজে স্নাতক স্তরের ছাত্রীরা ভগিনী নিবেদিতা প্রকল্পের আওতায় প্রথম 2 বছর 17000 টাকা করে এবং তৃতীয় বছরে 16000 টাকা করে পাবে। এছাড়া স্বাস্থ্য ও পরিবার কল্যাণ, ক্ষুদ্র ছোট মাঝারি শিল্প, অগ্নি নির্বাপনের মতো বিভিন্ন দপ্তরে 14554টি আবার পড়ছি 14454টি পদে নিয়োগ সংক্রান্ত বিষয় অনুমোদন করেছে মন্ত্রিসভা। দুর্গাপূজার পরই রাজ্যে নতুন শিল্পনীতি প্রকাশ করা হবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। নবান্নে আজ সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, শিল্পনীতি নিয়ে মন্ত্রীগোষ্ঠী এবং আমলাদের সুপারিশ প্রায় চূড়ান্ত, পিতৃপক্ষ চলায় এখনই তা প্রকাশ করা হচ্ছে না, পূজোর পর আনুষ্ঠানিক ঘোষণা করা হবে। তিনি জানান, 14 অক্টোবর হলদিয়া পেট্রোকেমিক্যালসের 6000 কোটি টাকার সম্প্রসারণ প্রকল্পের উদ্বোধন হবে। নারী ও শিশু সুরক্ষা এবং যে কোনো প্রয়োজনে দ্রুত পুলিশি সহায়তা পেতে রাজ্য সরকার 112 টোল ফ্রি হেল্পলাইন নম্বর চালু করতে চলেছে। মুখ্যমন্ত্রী তথা পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নে বলেন, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে এক সরকারি অনুষ্ঠানের মঞ্চ থেকে রাজ্য পুলিশের আওতাধীন সব থানায় আনুষ্ঠানিকভাবে এই সুবিধার সূচনা হবে। সংস্কারের কাজের জন্য জাতীয় সড়ক কর্তৃপক্ষ শিলিগুড়ি থেকে কালিং

এবং প্রতিবেশী রাজ্য সিকিমের সঙ্গে সরাসরি সংযোগকারী 10 নম্বর জাতীয় সড়কে যান চলাচল নিয়ন্ত্রণ করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী বুধবার থেকে 15ই অক্টোবর পঞ্চমী পর্যন্ত প্রতিদিন রাত 9টা থেকে সকাল 6টা পর্যন্ত এই রাস্তা দিয়ে কোনো যান চলাচল করবে না। সুপ্রিম কোর্ট মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নেবার অভিযোগে তার সাসপেনশনের আবেদনে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতে অস্বীকার করেছে। ভারতের প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কেন্দ্রীয় নির্বাচন কমিশন এবং অন্যান্য বিবাদীদের বক্তব্য জানানোর জন্য নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। এই মামলার আবেদনকারীরা অভিযোগ করেছেন যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত গ্রহণে অন্য দুই নির্বাচন কমিশনারের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালের নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইসেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। ভারত এবং ওয়েস্ট ইন্ডিজের মধ্যে তৃতীয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে স্লথ গতিতে বোলিং করা বা স্লো ওভার রেটের জন্য উভয় দলকে জরিমানা করা হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের ম্যাচ রেফারিরা ভারতের ম্যাচ ফির 20% এবং ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ ফির 10% কেটে নেওয়ার নির্দেশ দিয়েছে। খবর শেষ হলো।

0: कर दूंगा, भूख हड़ताल कर दूंगा।
1: लेकिन छोटी सी एक अर्ज है कि

আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হল, পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য প্রস্তুতি সম্পূর্ণ। কোয়েল মল্লিক আজ বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম 6 পরিবর্তনের কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। রাজ্যে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত। রাজ্য সরকার

0: বিভিন্ন সরকারি ও আধা সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করেছে। নারী ও সুরক্ষা শিশু সুরক্ষ যে কোনো প্রয়োজনে পুলিশের সহায়তার লক্ষ্যে একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে রাজ্য। আইএফএসএল ফুটবল প্রতিযোগিতার দ্বিতীয় সেমিফাইনালে ইস্টবেঙ্গল নর্থ ইস্ট ইউনাইটেড এফসিকে 7-2 গোলে হারিয়ে দিয়েছে। এর ফলে প্রতিযোগিতার ফাইনালে মুখোমুখি হবে ইস্টবেঙ্গল ও মোহনবাগান সুপার জায়ান্ট। আসছি বিস্তারিত খবরে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রাম ও মুর্শিদাবাদের রেজিনগর বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে আগামীকালের ভোট গ্রহণের জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ। ভোটকর্মীরা ইতিমধ্যেই তাদের সরঞ্জাম নিয়ে পৌঁছে গেছেন ভোট গ্রহণ কেন্দ্রে। ভোট গ্রহণ শুরু হবে 7:00, চলবে সন্ধ্যে 6 পর্যন্ত। অবাধ ও সুষ্ঠু ভোট গ্রহণ সুনিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। পুলিশ ও কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা 2 আসনের বিভিন্ন জায়গায় রুট মার্চ করছে। নন্দীগ্রাম আসনে মোট 9 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারিত হবে। 323 ভোটগ্রহণ কেন্দ্রের মধ্যে 79 উত্তেজনা প্রবণ বলে চিহ্নিত। মোতায়েন করা হয়েছে 37 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। জেলাশাসক নিরঞ্জন কুমার জানিয়েছেন, প্রতিটি বুথেই ওয়েবকাস্টিংয়ের ব্যবস্থা থাকছে। মোট ভোটদাতার সংখ্যা 2,67,000-এর কিছু বেশি। অন্যদিকে রেজিনগরে মোট 15 প্রার্থীর রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করবেন 2,57,000-এর বেশি ভোটদাতা। প্রায় 70% বুথই সংকট প্রবণ বলে চিহ্নিত। আমাদের জেলার সংবাদদাতা জানাচ্ছেন,
1: প্রায় 1,260 পুরুষ ও মহিলা ভোটকর্মী নিয়োজিত রয়েছেন ভোট গ্রহণ পর্বে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের 315 ভোট গ্রহণ কেন্দ্রে ভোট নেবেন তারা। এলাকার প্রায় 70% বুথই ক্রিটিক্যাল বলে কমিশন চিহ্নিত করেছে। কার্যত প্রতিটি বুথেই বাহিনীর সশস্ত্র জওয়ানরা মোতায়েন থাকছেন। 19 চিহ্নিত স্পর্শকাতর এলাকায় ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনীকে দিয়ে জোরদার রুট মার্চ চালানো হয়েছে। 229 ক্রিটিক্যাল বুথ রয়েছে, সেখানেও রয়েছে কমিশনের বাড়তি নজর। মামুন ফারুক, আকাশবাণী সংবাদ।
0: রেজিনগরে মোট 34 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। 144 পুলিশ আধিকারিক ও 675 কনস্টেবল মিলিয়ে মোট 819 পুলিশ কর্মী দায়িত্বে রয়েছেন। এদিকে উপনির্বাচনের আগে নন্দীগ্রাম থানার ভারপ্রাপ্ত আইসির বদলির প্রস্তাব অনুমোদন করা হয়েছে। নির্বাচন কমিশনের এক নির্দেশে জানানো হয়েছে, পূর্ব মেদিনীপুর ট্রাফিক কন্ট্রোল রুমের ট্রাফিক ইন্সপেক্টর দেবাশিস সরকারকে নতুন আইসি হিসেবে নিয়োগের অনুমতি দেওয়া হয়েছে। তিনি অজয় কুমার মিশ্রের স্থলাভিষিক্ত হবেন। কমিশন অবিলম্বে নির্দেশ কার্যকর করা এবং আজকের মধ্যে নতুন আইসির যোগদানের রিপোর্ট পাঠাতে মুখ্য নির্বাচনী আধিকারিককে নির্দেশ দিয়েছে। অন্যদিকে সুপ্রিম কোর্টে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিন বাতিলের মামলা থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি জয়মাল্য বাগচি। তিনি জানিয়েছেন, 2007 নন্দীগ্রামের ঘটনায় তিনি জনস্বার্থ মামলা থেকে শুরু করে একাধিক মামলায় অংশ নিয়েছিলেন, তাই এই মামলার বিচার প্রক্রিয়া থেকে তিনি ব্যক্তিগতভাবে অব্যাহতি চান। প্রধান বিচারপতি সূর্যকান্ত জানিয়েছেন, আগামী বুধবার মামলার শুনানি গ্রহণ করা হবে। এদিকে কংগ্রেস কর্মীদের ওপর হামলা, অত্যাচার ও ভীতি প্রদর্শন করা হচ্ছে, সেই সঙ্গে নন্দীগ্রামে ভয়ের বাতাবরণ তৈরি করা হচ্ছে বলে কংগ্রেস প্রার্থী মিলন প্রধান অভিযোগ করেছেন। অন্যদিকে এসআইআর এর প্রক্রিয়ার নামে নিশানা করে বেছে বেছে ভোটারদের নাম বাদ দেওয়া হয়েছে বলে প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারের দাবি। কোয়েল মল্লিক আজ বিজেপি প্রার্থী হিসেবে রাজ্যসভার জন্য মনোনয়নপত্র জমা দিয়েছেন। রাজ্যসভার প্রার্থী হিসেবে নাম ঘোষণার পরই অভিনেত্রী আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। তিনি বলেন, রাজ্যসভার সদস্য হওয়ার সুযোগ তার কাছে অত্যন্ত সম্মানের ও বড় দায়িত্বের। এই জন্য তিনি প্রধানমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম 6 পরিবর্তনের কোনো অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত ও 2 বিচারপতি জয়মাল্য বাগচি এবং ভি মোহনার বেঞ্চ স্পষ্ট জানিয়েছে, ফর্ম 6 পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি। কেই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করারও নির্দেশ দেওয়া হয়েছে। আজ ফর্ম 6 পরিবর্তন সংক্রান্ত একটি জনস্বার্থ মামলার শুনানির পর শীর্ষ আদালতে কথা জানায়। এদিকে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে একতরফা এসআইআর সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়ার অভিযোগে তার সাসপেনশনের আবেদনে কোনো অন্তর্বর্তী নির্দেশ দিতেও অস্বীকার করেছে সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ এই মামলায় কেন্দ্র, নির্বাচন কমিশন এবং অন্যান্য বিবাদীদের বক্তব্য পেশ করার জন্য নোটিশ পাঠানোর নির্দেশ দিয়েছে। 2021 বিধানসভা নির্বাচনে প্রচার।

0: সময় নন্দীগ্রামে পা ভাঙার অভিযোগকে কেন্দ্র করে বিতর্কের মধ্যেই তার চিকিৎসা সংক্রান্ত ব্যক্তিগত রিপোর্ট কিভাবে প্রকাশে এলো সেই প্রশ্ন তুলে আইপিজিএমআর এর ডিরেক্টর সহ তিনজনকে আইনি নোটিশ পাঠিয়েছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। তার আইনজীবী অর্ক কুমার নাগ এই নোটিশ পাঠিয়েছেন। তাদের দাবি, কোনো তদন্তকারী সংস্থা বা সরকারি কর্তৃপক্ষ আইন মেনে মেডিকেল নথি সংগ্রহ করলেও তার অর্থ এই নয় সেই তথ্য সাধারণ মানুষের সামনে প্রকাশ করার অধিকার রয়েছে তাদের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রশাসনের সর্বোচ্চ পদে থাকার 25 বছর পূর্তিতে সারা দেশে সেবাজ্যোতি যাত্রার আয়োজন করা হয়েছে। কলকাতায় আজ এক সাংবাদিক বৈঠকে বিজেপির রাজ্য সভাপতি সৌমিক ভট্টাচার্য জানিয়েছেন, প্রধানমন্ত্রীর জন্মদিন 17ই সেপ্টেম্বর থেকে শুরু করে 17ই অক্টোবর পর্যন্ত সেবা সংকল্প অভিযান চলবে। 7ই অক্টোবর প্রধানমন্ত্রীর প্রশাসনের সর্বোচ্চ পদে নিরবচ্ছিন্নভাবে 25 বছর পূর্ণ হবে। সংসদীয় গণতন্ত্রের ইতিহাসে যা এক বিরল দৃষ্টান্ত। জনসেবা থেকে দেশ সেবা এই মন্ত্রকে পাথেয় করে 25 বছরের দীর্ঘ রাজনৈতিক জীবনে মানুষের সেবায় নিরলসভাবে কাজ করে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই ধারাবাহিকতায় শুরু হয়েছে বিশেষ সিরিজ সেবা সংকল্প অভিযান। আজকের বিষয়, 370 অনুচ্ছেদ প্রত্যাহার।
1: ভারতের সংবিধানের 370 অনুচ্ছেদ বিলোপকে দেশের সাংবিধানিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। 2019 সালের 5ই আগস্ট কেন্দ্রীয় সরকার জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা কার্যত প্রত্যাহারের সিদ্ধান্ত ঘোষণা করে। 2023 সালের ডিসেম্বরে সুপ্রিম কোর্টের সাংবিধানিক বেঞ্চ 370 অনুচ্ছেদ সংক্রান্ত কেন্দ্রের সিদ্ধান্ত বহাল রাখে। সেবা সংকল্প অভিযানের বৃহত্তর ভাবনায় 370 অনুচ্ছেদ বিলোপকে তাই শুধু একটি সাংবিধানিক পরিবর্তন নয়, বরং এক দেশ এক সংবিধানের ভাবনার সঙ্গে যুক্ত একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করেন কলকাতা হাইকোর্টের বিশিষ্ট আইনজীবী ওসমান মল্লিক।
2: নিঃসন্দেহে এই সরকারের 370 তুলে ধরার একটা বিরাট পদক্ষেপ এবং একটা যুগান্তকারী পদক্ষেপ বলা যেতে পারে, যেটা আমরা একসময় কল্পনায় আনতে পারতাম না, কিন্তু সেটা এরা করে দেখিয়েছেন। সেখানকার মানুষের আইনি সুরক্ষা বেড়েছে, শুধু নয় মেয়েদের সুরক্ষাও বেড়েছে।
1: কাশ্মীর নাহার, আকাশবাণী সংবাদ, কলকাতা।
0: স্থানীয় সংবাদ শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। রাজ্যে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান 2 প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবানে আজ এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। রাজ্যের নতুন সরকারকে অভিনন্দন জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রী বলেন, আগের সরকারের আমলে কেন্দ্রীয় প্রকল্পের সুফল থেকে রাজ্য বঞ্চিত হয়েছিল।
3: আজ MOUs में हमने 4 नए एयरपोर्ट बनाने की लक्ष्य हमने रखा है। उसमें से मोस्ट इम्पोर्टेंट एक हसीमारा और कलाईकुंडा में जो सिविल एनक्लेव्स बनाने का, वहां पे 2700 मीटर का ऑलरेडी उपस्थित रनवे है जिसको हम इमीडिएटली यूटिलाइज कर सकते हैं।
0: অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেন, নতুন বিমানবন্দর চালু হলে উত্তরবঙ্গে কৃষি পণ্য, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প, পর্যটন, ক্ষুদ্র মাঝারি শিল্পের বড় সুবিধে হবে।
4: না কেবল প্যাসেঞ্জার্স কা বেনিফিট হোগা, হামারি অন্নদাতা ভগবান কিষাণ কা ভি, আর ছোট ছোট MSME কে অন্দর জো ব্যাপার কর রহা হায়, বিজনেস কর রহা হায়, উসকা ভি বহুত ফায়দা আনে বালা দিন মে হোগা।
0: রাজ্য সরকার বিভিন্ন সরকারি ও আধার সরকারি দপ্তরে কর্মবন্ধুদের মাসিক সাম্মানিক 5,000 টাকা থেকে বাড়িয়ে 8,000 টাকা করেছে। নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পৌরোহিত্যে রাজ্য মন্ত্রিসভার বৈঠকে এই সংক্রান্ত প্রস্তাব গৃহীত হয়। চলতি মাস থেকে এই সাম্মানিক বৃদ্ধি কার্যকর হচ্ছে। নারী ও শিশু সুরক্ষা এবং যে কোনো প্রয়োজনে আরও দ্রুত পুলিশি সহায়তা পেতে রাজ্য সরকার একটি টোল ফ্রি হেল্পলাইন চালু করতে চলেছে। এর নম্বর হল 112। মুখ্যমন্ত্রী ও পুলিশ মন্ত্রী শুভেন্দু অধিকারী আজ নবান্নের সাংবাদিকদের বলেন, আগামী শনিবার মহালয়ার দিন কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ড।
5: আকাশবাণী সমাচার কে সাথ মে মুকেশ কুমার। प्रधानमंत्री नरेंद्र मोदी और स्विट्जरलैंड के राष्ट्रपति गी पामला के बीच आज नई दिल्ली में बातचीत हुई। इसके बाद दोनों देशों ने 5 समझौतों पर हस्ताक्षर किए। इन समझौतों में प्रवासन, युवा पेशेवरों का आदान प्रदान, परिवहन, विज्ञान और प्रौद्योगिकी तथा नवाचार और उद्यमिता क्षेत्र शामिल हैं। प्रधानमंत्री मोदी ने कहा कि भारत EFTA व्यापार और आर्थिक साझेदारी समझौते से दोनों देशों के बीच व्यापार और निवेश को बढ़ावा मिलेगा।

0: হ্যালো ফার্মার, এই অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। স্বাগত আমাদের আজকের অতিথিকে। আমাদের আজকের অতিথি প্রখ্যাত হর্টিকালচারিস্ট ডক্টর শুভ্র কমল দত্ত।
1: ডক্টর শুভ্রমালো দত্ত,
0: শুভ্র, হ্যাঁ, আপনাকে স্বাগত। এবং আমাদের আজকের বিষয় আপনারা ইতিমধ্যে জানেন, তবুও জানিয়ে রাখি, উদ্যান পালনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এটাই আমাদের একদম আজকের বিষয়। আমরা প্রথম যে জায়গাটাতে যাওয়ার চেষ্টা করব তা হচ্ছে উদ্যান পালন পুরোপুরি একটি প্রাকৃতিক বিষয়, সে ছোটোবেলা থেকে এই গাছ টাছ নিয়ে সবারই কম বেশি নাড়াচাড়া। সেখানে কৃত্রিম বুদ্ধিমত্তা কীভাবে কাজ করবে?
2: আমরা মোটামুটি দৈনন্দিন জীবনে আমরা প্রত্যেকেই দেখছি যে ইদানিংকালে কিন্তু আমরা বড্ড বেশি এই এআই নির্ভর আমরা কিন্তু হয়ে যাচ্ছি। তো এআই নির্ভর যখন হয়ে পড়ছি, তখন কৃষি বা উদ্যান সেটাই বা তার থেকে বাদ পড়বে কেন? তো সেক্ষেত্রে কিন্তু বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র আছে যেখানে কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর ব্যবহার আমরা কিন্তু উদ্যান পালন ক্ষেত্রেও বা চাষাবাদের ক্ষেত্রে আমরা কিন্তু ব্যবহার করে থাকি। তো কৃত্রিম বুদ্ধিমত্তা আমরা যদি এক কথায় বলতে পারি, তাহলে ওইটা হচ্ছে এমন একটা হাতিয়ার যেটা মেশিন, উন্নত কম্পিউটার, রোবট এবং ডিজিটাল সিস্টেম দ্বারা একটা মানুষের বুদ্ধিমত্তাকে সে কী করে, সে কিন্তু অনুকরণ করছে এবং সেই দক্ষতাটাকে অনুকরণ করে নিজের মতো সেটাকে ইমপ্লিমেন্ট করে। এবার এটার কিন্তু বহু এর প্রকারভেদ আছে। তার মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে, এর কী করে, সাধারণত মানুষের যে প্রাকৃতিক ভাষা প্রক্রিয়াকরণ, এইটা সে করছে। সে একই সাথে ভিডিওর মতো অ্যানালগ থেকে ডিজিটাল সে রূপান্তর কিন্তু করতে পারে।
1: বেশ বেশ,
2: তাহলে শেখা, চিন্তাভাবনা এবং স্বসংশোধন, এই তিনটেই কিন্তু হলো কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই এর সাংকেতিক ভিত্তি, যার উপর ভিত্তি করে কিন্তু তার প্রতিটা কাজ এবং তার ফলাফল নির্ভর করে। এবং সেই জিনিসটাই কিন্তু আমরা কাজে লাগাবো আমাদের কৃষিকাজ এবং উদ্যান পালনের ক্ষেত্রে আগামী দিনে।
1: বেশ, আমি এখানে একটা জিনিস যেটা খুব জানতে ইচ্ছা করছে যে এর প্রেক্ষাপটটা যদি একটু বলেন, মানে কৃষি এবং যেটা একটু আগে সঞ্জয়দা যে প্রশ্নটা জিজ্ঞাসা করলো, তার একটা প্রেক্ষাপট রয়েছে যে কবে থেকে প্রথম এটা শুরু হলো, কেনই বা শুরু হলো, হঠাৎ করে এর প্রয়োজনীয়তাটা কেন হলো, এটা যদি একটু বলেন।
2: হ্যাঁ, এটা খুবই প্রাসঙ্গিক, কারণ হঠাৎ করে তো একটা জিনিস আমরা শুরু করতে চাই, সেটা তো তার পিছনে তো অবশ্যই কোনো কারণ থাকবে। এখন আমরা খুব ভালো মতো জানি যে আমাদের দেশের যে কৃষির যে বিকাশ বা দেশের অর্থনৈতিক বিকাশের জন্য কিন্তু কৃষিকাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা ভূমিকা পালন করে, এবং দৈনন্দিন প্রয়োজনের প্রত্যেকটা, প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে প্রত্যেকটা বিষয়ে কিন্তু কৃষি এবং উদ্যানজাত পণ্যের প্রতি আমরা কিন্তু নির্ভরশীল। আর বর্তমান বিশ্বের জনসংখ্যার যে হারে চাহিদা, মানে জনসংখ্যা যেভাবে বাড়ছে, খাদ্যের চাহিদাও কিন্তু সমানুপাতিকভাবেই কিন্তু বাড়ছে। এবং আগামী দিনে এমন একটা দিন আসতে চলেছে যেখানে আমাদের দেশে 2050 সাল নাগাদ যে আমাদের দেশের খাদ্য চাহিদা প্রায় 60-90% পর্যন্ত কিন্তু বেড়ে যাবে।
1: একদম। এবং ডক্টর শুভ্রমাল্য, মানে যে কথাটা আপনারা বারবার বলেন, আমার এর আগেও সুযোগ হয়েছে আপনার সঙ্গে কথা বলার, যে যত দিন যাচ্ছে জমির পরিমাণ কমছে কিন্তু খাদ্য যে চাহিদা সেটা কিন্তু বাড়ছে, তাই দরকার উন্নত প্রযুক্তি এবং বিজ্ঞান নির্ভর প্রযুক্তি।
2: ঠিকই। এবং আরেকটা জিনিস যেটা আপনি বললেন, ওই কথা প্রসঙ্গেই বলছি, জমির পরিমাণ কমছে, খাদ্যের চাহিদা আমাদের বাড়ছে, একই সাথে জনসংখ্যাও কিন্তু আমাদের কিন্তু ততটাই ঠিক বেড়ে যাচ্ছে, ঠিক যেই কারণে কিন্তু আমাদের খাদ্যের চাহিদাটা বাড়ছে এবং আগামী দিনে সেটা আরও একটা বড় রূপ নিতে পারে। তো সেক্ষেত্রে কিন্তু বিকল্প পথ আমাদেরকে, বিকল্প একখানা ভেবে নিতেই হবে, যেখানে আমরা সময় বা হচ্ছে আমাদের শ্রম এইগুলোকে বাঁচিয়ে আমরা কীভাবে কৃষিকাজে লাগাতে পারি, সেই জিনিসগুলো কিন্তু আমাদের খুব দরকার। এই ঠিক এই কারণেই কিন্তু উদ্যান পালন ক্ষেত্রে বা আমরা বলতে পারি চাষাবাদের ক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তা আগামী দিনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছে।
0: আমরা শুধুমাত্র আমাদের অতিথির সঙ্গে আমরা দুজন কথা বলছি এমন তো নয়, আমাদের শ্রোতারা যারা রয়েছেন, যারা 100.1 FM গোল্ড টিউন করে রয়েছেন, তারাও কিন্তু কথা বলবেন, অর্থাৎ কথা বলার সুযোগ রয়েছে। 224-880-858 লাইন নাম্বারে সরাসরি ফোন করে, 9903-05-9992 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে হোয়াটসঅ্যাপ করে আপনি সরাসরি আসতে পারেন, কথা বলতে পারেন আমাদের অতিথির সঙ্গে, এক্সপার্টের সঙ্গে কথা বলবেন। শুভ্রমল্লবাবু, খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, তা হলো যে এই উদ্যান পালনে কৃত্রিম বুদ্ধিমত্তার প্রয়োজনীয়তা প্রেক্ষিত আপনি বললেন, কিন্তু একটু বিস্তারিত ক্ষেত্রে উদ্যান পালনের তখন অনেক রকম দিক তৈরি হয়েছে,
2: ঠিক,
0: সরকারি ক্ষেত্র রয়েছে, বেসরকারি ব্যক্তিগত ক্ষেত্র, তা আমরা যদি তিনটে ক্ষেত্রকে আলাদা ধরি, তাহলে উদ্যান পালনে কৃত্রিম বুদ্ধিমত্তাকে কিভাবে প্রয়োগ করা যেতে পারে?
2: দেখুন, এর প্রয়োজনীয়তা যেটা আমি একটু

0: আগেই আমি কথা প্রসঙ্গে বলেছিলাম যে এখন কিন্তু কিছু উদ্ভাবনী কৌশল আমাদের কিন্তু বের করে আনতেই হবে। তো সেক্ষেত্রে শ্রমিকের সমস্যা এটা কিন্তু একখানা মানে জাস্টিফাইড একখানা প্রবলেম আমাদের কৃষিকাজের ক্ষেত্রে, এবং শ্রমিকের জন্য আমাদের কিন্তু ব্যয়বহুল প্রচুর খরচ হয় এবং সেটাকে পর্যাপ্ত কৃষি শ্রমিক কিন্তু আমরা ব্যবহার করে উঠতে পারি না। তো সেক্ষেত্রে এটা কিন্তু সরাসরি আমাদের কৃষিক্ষেত্রে আয় এবং উৎপাদনকে কিন্তু সরাসরিভাবে প্রভাবিত করে থাকে। এছাড়া আমরা যে আবহাওয়াজনিত যে সমস্যাগুলো আমাদের আছে, তো প্রচলিত পদ্ধতি আমরা যেটা যখন ব্যবহার করছি সেক্ষেত্রে হঠাৎ করে যে আবহাওয়ার একটা পরিবর্তন হয়ে যাচ্ছে। এখন আপনারা খেয়াল করে দেখবেন যে নিম্নচাপ বা এইগুলোর প্রভাবে কিন্তু বৃষ্টিপাতের পরিমাণ বেড়ে যাওয়া বা কোনো কোনো বছরে যে ওইগুলো স্বাভাবিক
1: ব্যাপক রদবদল হয়ে গেছে,
0: তো এই পরিবর্তনগুলোর তো সরাসরি কৃষিকাজ তো আবহাওয়ার সাথে একদম অঙ্গাঙ্গীভাবে জড়িত। তো স্বাভাবিক কারণেই যখন এই জিনিসটা চেঞ্জ হচ্ছে, ক্লাইমেট চেঞ্জ বা ওয়েদার চেঞ্জ, পরিবেশ যখন আমাদের আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সরাসরি এর এফেক্ট কিন্তু আমরা কৃষিক্ষেত্রে আমরা কিন্তু পড়ছে আমাদের। তো সেক্ষেত্রে এর একটা নেতিবাচক প্রভাবও যখন পড়ছে সেটা আমাদের এই যে বীজ বোনা, ফসল কাটা, ওষুধ দেওয়া, এই প্রত্যেকটা কিন্তু আবহাওয়ার একটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা আছে, যেটা প্রসঙ্গক্রমে আমি পরেও আসব। তো এইগুলোর ক্ষেত্রে কিন্তু আমাদের কৃত্রিম বুদ্ধিমত্তার একটা প্রয়োজনীয়তা পড়ছে। আর হচ্ছে কি যে আমরা ডিসিশন মেকিং, যে সিদ্ধান্ত গ্রহণের মতো যে জায়গাটা, সেইখানটার ক্ষেত্রে কিন্তু আমরা কী করি যে ক্ষেতের বৈশিষ্ট্য তার উপর নির্ভর করে তো আমাদের চাষাবাদ হয়, এবং সাথে হচ্ছে সেচের সময় মাটিতে কতটা পুষ্টির পরিমাণ আছে এবং ঘাটতি কতটা আছে, ওষুধের স্প্রে আমরা কতটা করব, এইগুলোর কিন্তু এই সম্বন্ধে আমরা সরাসরি সিদ্ধান্ত নিতে এখনও পর্যন্ত খুব ভালো মতো আমরা করে উঠতে পারিনি। এক্ষেত্রে কৃত্রিম বুদ্ধিমত্তায় আমাদের একখানা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে। আর হচ্ছে তথ্য সংগ্রহ এবং তার বিশ্লেষণে একটা নির্ভুল একখানা জায়গায় কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে আমরা কিন্তু যেতে পারি, যেটা এখনও আমরা হয়তো অত নির্ভুলভাবে আমরা বলতে পারি না, কিন্তু আগামী দিনে এআই এর প্রয়োগের মাধ্যমে আমরা কিন্তু ওটা আমরা করতে পারবো।
1: আচ্ছা, একটা ব্যাপার সুবর্মাল্য যেটা আমি জানতে চাইবো আপনার থেকে, সেটা হচ্ছে যে আপনি একটু আগে আবহাওয়ার কথা বললেন, আর অত্যন্ত গুরুত্বপূর্ণ
0: একদম,
1: আর আরও গুরুত্বপূর্ণ হচ্ছে আবহাওয়ার পূর্বাভাস, যেটা অনুযায়ী গোটা ব্যাপারটাকে সাজিয়ে নিতে পারেন একজন কৃষক। তো এআই এর মাধ্যমে আবহাওয়ার পূর্বাভাস কি কোনোভাবে দেওয়া সম্ভব?
0: হ্যাঁ, এটা আবহাওয়ার পূর্বাভাস দেওয়াটা যেমন সম্ভব, সেই সাথেই আমি যেটা বলেছিলাম যে প্রসঙ্গক্রমে আমরা আসব, যে চাষাবাদ সংক্রান্ত যা যা পরিকল্পনা এবং সিদ্ধান্ত গ্রহণ করি আমরা, সেক্ষেত্রে কিন্তু আবহাওয়া চিরকাল গুরুত্বপূর্ণ ভূমিকা যে পালন করে এসছে সেটা আমি আগেও বলেছি। এখন কৃত্রিম বুদ্ধিমত্তা কৃষকদের আবহাওয়া সংক্রান্ত তথ্য পেতে সাহায্য করতে পারে, যা তাদের সময় মতো ফসল বোনা, ফসল কাটা, রাসায়নিক স্প্রে, এইগুলো পদ্ধতির জন্য সেটা সহায়ক। এবার সঠিক সময়ে আবহাওয়ার পূর্বাভাস কিন্তু অনেক সময় আমাদের কীটপতঙ্গ যে আমাদের আসে এবং যার জন্য আমাদের ফসলের অনেকটা ক্ষতি হয়, সেই কীটপতঙ্গ দমনেও কিন্তু আবহাওয়াজনিত পূর্বাভাস খুব একটা বড় ভূমিকা নেয়, এবং সময় মতো কার্যকরী পদ্ধতি গ্রহণ করলে এই উৎপাদনের খরচ এবং সাথে ফসলের যে ক্ষতিটা হচ্ছে সে দুটোরই কিন্তু হ্রাস পেতে পারে। এবং মূল্য পূর্বাভাস, এটা খুবই গুরুত্বপূর্ণ, যে মূল্য পূর্বাভাসও আমরা এআই এর মাধ্যমে করে থাকতে পারি, যেটার মাধ্যমে কিন্তু কৃষকরা যারা আগামীতে ফসলের দাম সম্পর্কে একটা সোনাদের সম্যক একখানা ধারণা তৈরি হবে, এবং যার ফলে যে লাভের লক্ষ্মী তার মুখটা ওনারা খুব মানে সর্বাধিক পরিমাণে ওনারা পেতে পারেন।
2: আবহাওয়ার পূর্বাভাসের কথা বললেন, সেখানে আইএমডির তথ্যটাকে নিয়ে কি ওরা কাজ করবে?
0: আইএমডির তথ্য ওনারা নেবেন, এবং সেই সাথেই হচ্ছে যে ওর সাথে একটা ক্রপ ক্যালেন্ডার তো আমাদের থাকে, যে কোন পোকাটা বা কোন রোগ একটা নির্দিষ্ট আবহাওয়ার সূত্র ধরেই কিন্তু তার ইয়েটা করে, তার অ্যাটাকটা আমরা যখন দেখি, তো সেই জিনিসটা যখন আইএমডি থেকে আমরা তথ্যটা পাচ্ছি, এবং সেটা যে ওই রোগ বা পোকার ক্ষেত্রে যদি দেখি অনুকূল পরিস্থিতি সে তৈরি করছে, তো আমরা যখন বুঝে যাচ্ছি ওই অনুকূল পরিস্থিতি তৈরি হচ্ছে, তখন সেই রোগ বা পোকার আগাম আমরা তার একটা সেফটি মেজার আমরা নিয়ে নিতে পারি বা প্রোটেক্টিভ মেজার আমরা নিয়ে নিতে পারি, এবং সেই মতো আমরা যে ওষুধ আমরা গাছের ক্ষেত্রে প্রয়োগ করতে বলি বা রাসায়নিক স্প্রে করতে বলি, সেই মতো আমরা কিন্তু তাদেরকে বলতে পারি আর কি। কৃষক
2: গাছের ক্ষেত্রে এই যে রোগ পোকা, এটা তো সব থেকে বড় থ্রেট,
0: ঠিক
2: আপনি এই বিষয়টাতে এলেন বলেই। তাহলে এই রোগ পোকার শনাক্তকরণ এবং শুধু শনাক্তকরণ নয়, সেখান থেকে গাছকে মুক্ত করা,
0: একদম।
2: এই দুটো ক্ষেত্রে খুব ক্যাটেগরিক্যালি

0: কি করে কৃত্রিম বুদ্ধিমত্তা একটু কাজ করবে যদি আমাদের বলেন?
1: কৃত্রিম বুদ্ধিমত্তা যেটা করে, আমি যেটা বলেছি যে এরা একটা কিন্তু ডিপ লার্নিং বা হচ্ছে ছবি শনাক্তকারী যে প্রযুক্তি, এইটা ব্যবহার কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তায় হয়ে থাকে। এবং এই ক্ষেত্রে আমরা যেটা করি কীট পতঙ্গ বা রোগ নির্ধারণ বা এইসবের ক্ষেত্রে কোন কোন এলাকাগুলো ওর মানে ওর দ্বারা প্রভাবিত সেগুলো কিন্তু আমরা শনাক্ত করে নিতে পারি। এবং এতে যে মডেলটা তৈরি করা সম্ভব হয় এবং ছবির শ্রেণীবিন্যাস হোক, শনাক্তকরণ হোক বা বিভাজন পদ্ধতি ব্যবহার করে গাছের স্বাস্থ্যের ওপর আমরা কিন্তু সরাসরি নজর রাখতে পারি। কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে আমরা সহজে গাছের রোগ পোকামাকড়ের পর্যবেক্ষণ, শনাক্তকরণ, প্রতিকার এবং তাকে পরিবেশ বান্ধব কীভাবে করে তোলা সম্ভবপর সেটা কিন্তু আমরা করতে পারি। এবং এটা দেখা গেছে যে এআই এর প্রয়োগের ফলে কীটনাশকের প্রয়োগের পরিমাণ এবং প্রয়োগের তীব্রতা লক্ষণীয়ভাবে কিন্তু হ্রাস পেয়েছে এবং নির্ভুলভাবে আমরা পোকামাকড়ের শনাক্তকরণটা এবং তাদের যে কত সংখ্যায় আছে সেই গণনাটাও কিন্তু আমরা খুব সহজে করতে পারি। এখন
0: আমাদের এক শ্রোতা প্রশ্ন রেখেছেন রমিত দাস উলুবেড়িয়া থেকে। বর্তমানে অর্গানিক ফার্মিং, ন্যাচারাল ফার্মিং পদ্ধতিতে কিছু পরিমাণ চাষাবাদ হলেও গোটা পৃথিবীর খাদ্য চাহিদা পূরণ করার জন্য কি গুড এগ্রিকালচার প্র্যাকটিস পদ্ধতি ও IPM এর হেল্প কি চাষাবাদের শেষ সমাধান?
1: অবশ্যই, এটা কিন্তু আমাদেরকে কৃষক বন্ধু যিনি প্রশ্নটি করেছেন খুবই প্রাসঙ্গিক একটা প্রশ্ন করেছেন, হয়তো এই টপিকটার সাথে সরাসরি যুক্ত নয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রয়োগের সাথে, কিন্তু যে জিনিসটা এখনকার দিনের বা আমরা যদি বলি কৃষিকাজের ক্ষেত্রে উনি যে জিনিসটা তুলে ধরেছেন যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস, এটা যে কোনো সময় যে কোনো যুগে চাষাবাদের ক্ষেত্রে কিন্তু সবথেকে প্রাসঙ্গিক একটা জিনিস যে গুড এগ্রিকালচার প্র্যাকটিস। এর মধ্যে কিন্তু আমাদের নার্সারিতে চারা রোপণের থেকে শুরু করে প্রত্যেকটা ধাপ কিন্তু আমরা গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মধ্যে আমরা ফেলে থাকি। সেটা ফসল চয়ন এবং চয়নোত্তর পরিচর্যাও কিন্তু আমাদের গুড এগ্রিকালচারাল প্র্যাকটিসের মধ্যে আমরা পড়ে। এবং সেই সাথে উনি যেটা বললেন ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্ট IPM এর কথা উনি বলেছেন, এখন রাসায়নিকের ব্যবহার তো আমরা বলি যে একদম পরিমিত তার প্রয়োগ আমরা বলে থাকি, কিন্তু অনেক সময় কৃষক বন্ধুরা যাদের একটা আমাদের বেসিক ধারণা হয়ে আছে যে কোনো কিছু বেশি দিলে তার একটা বেশি তাড়াতাড়ি তার সুফল আমরা
2: রিটার্ন পাওয়া যাবে,
1: কিন্তু ওষুধের ক্ষেত্রে এইটার কিন্তু একটা ডিট্রিমেন্টাল একটা এফেক্ট আছে যে এক্ষেত্রে কিন্তু আমাকে পরিমিত এবং উপদেশ অনুযায়ী যে পরিমাণ আমাদেরকে বলা হয় সেই পরিমাণ ওষুধই কিন্তু আমাদেরকে প্রয়োগ করতে হবে, কারণ যে কোনো কিছুই তার অধিক পরিমাণ যদি আমরা ব্যবহার করি সেটাই কিন্তু বিষ হিসাবে ওটা আমরা বলে থাকি। যা কিছু সেটা আমাদের, আমরা সবাই জানি আমাদের খাদ্যে হচ্ছে চিনির দরকার পড়ে, নুনের দরকার পড়ে, কিন্তু সেইটাই যখন প্রয়োজনের অতিরিক্ত হয়ে যায় ওই চিনি নুন দুটোই কিন্তু বিষের কাজ করে শরীরের ক্ষেত্রে। তো একইভাবে ওষুধের গাছে আমরা যে ওষুধ প্রয়োগ করি সেক্ষেত্রেও একই জিনিস। তো ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টটা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওষুধেরও পরিমিত ব্যবহার থাকবে এবং সাথে হচ্ছে কিছু কালচারাল প্র্যাকটিস থাকবে যেগুলো হচ্ছে আমরা যেমন করতে পারি যে বর্ডার ক্রপ হিসেবে যেখানে চাষ করছি তার চারপাশে আমরা ভুট্টা লাগিয়ে দিলাম, বা অনেক ক্ষেত্রে পোকামাকড় দমনের জন্য অনেকেই খেয়াল করে দেখবেন যে আল বরাবর হয়তো গাঁদা ফুলের চাষ করছেন বা সর্ষের চাষ করছেন। তো এই জিনিসগুলো প্রত্যেকটাই কিন্তু, যে আমি গাঁদার কথা বললাম বা হচ্ছে সর্ষের কথা বললাম, প্রত্যেকটা কিন্তু উজ্জ্বল একটা ফুল এবং এর যে কাজটা এটা করে হচ্ছে পোকামাকড়কে ওখানে হচ্ছে আকর্ষণ করে নিচ্ছে, ওই রংটার প্রতি আকর্ষিত হয়ে পোকামাকড় ওই দিকে যাচ্ছে, ফলে আমার মূল জমির ফসলটা কিন্তু বেঁচে যাচ্ছে। তো এইভাবে আমরা ইন্টিগ্রেটেড পেস্ট ম্যানেজমেন্টের মাধ্যমে ওষুধের প্রয়োগ না করেও আমরা কিন্তু ব্যবহার করছি এবং হচ্ছে একইভাবে কীটপতঙ্গের যে আমার প্রকোপ সেইটা কিন্তু মূল জমি থেকে আমরা অনেকটা কমিয়ে আনতে পারছি। সেই রকমই আরেকটা জিনিস হচ্ছে আমাদের আঠালো ফাঁদ, আমরা অনেক জায়গায় দেখেছি যে হলুদ রঙের একটা ইয়েলো স্টিকি ট্র্যাপ আমরা জমিতে ব্যবহার করে থাকি, তো সেই জিনিসটার একই কাজ। সেটা হচ্ছে যখন আমরা জমিতে লাগাই এবং ওটার আঠালো যেহেতু হয় এবং হলুদ রং থাকায় পোকামাকড় ওই দিকে ধাবিত হয় এবং

0: ওতে যে আঠা লাগানো আছে তাতে সেগুলো আকর্ষিত হয়ে ওইখানে আটকে যাচ্ছে এবং যে তাদের সংখ্যাটা জমিতে সেটা কিন্তু কমে আসছে। ফেরোমন ট্র্যাপ বা ফেরোমন ফাঁদ একই ধরনের একটা জিনিস, যেটা কিন্তু আমরা আইপিএমে আমরা ব্যবহার করে পোকামাকড়ের যে সংখ্যাটা সেটা আমরা কমিয়ে আনতে পারি। তো এইভাবে আইপিএমটাকে কিন্তু আমাদেরকে, এবং যেটা উনি বলেছেন যে গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস সব সময়ের জন্যই কিন্তু গুড এগ্রিকালচারাল প্র্যাকটিস অ্যালং উইথ আইপিএম যদি আমরা করতে পারি এর থেকে ভালো কিন্তু কিছু হতে পারে না।
1: এই মুহূর্তে যারা রেডিও টিউন করলেন 100.1 এফএম গোল্ড, তাদের বলি আপনারা শুনছেন হ্যালো ফার্মার, আর আজকের বিষয় উদ্যান পালনে কৃত্রিম বুদ্ধিমত্তা, এ নিয়ে কথা বলছেন হর্টিকালচারিস্ট ডক্টর শুভ্রমাল্য দত্ত। সুদীপ্ত সঞ্জয় আপনাদের সঙ্গে যোগাযোগ করিয়ে দেওয়ার জন্য রয়েছে 9980350 9990305992, এই নাম্বারটাতেও আপনি কিন্তু সরাসরি এসে হোয়াটসঅ্যাপও করতে পারেন।
2: একদম। আমি ডক্টর দত্ত, আমি আপনার কাছে পরবর্তী যে প্রশ্ন জানতে চাইব সেটা হচ্ছে যে স্বয়ংক্রিয় গ্রাফটিং রোবট, এই ব্যাপারটা একটু যদি বলেন, এটা কি কাজ করে, এটা কি, এটা যদি একটু বলেন।
0: গ্রাফটিংয়ের এখানে একটা পিছনেও একখানা প্রত্যেকটা জিনিস তৈরি হওয়ার পিছনে
2: এআই
0: নিয়ন্ত্রিত স্বয়ংক্রিয় গ্রাফটিং।
2: বেশ,
0: কিন্তু গ্রাফটিং টেকনোলজিটা যখন এসেছে, যে আমাদের টমেটো হোক বা বেগুন হোক, এদের হচ্ছে আমাদের গাঙ্গেয় যে পশ্চিমবঙ্গ, এটা কিন্তু ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া রোগের ক্ষেত্রে কিন্তু খুব মানে প্রোন একটা জোন।
2: আচ্ছা,
0: তো এইখানে কিন্তু ব্যাকটেরিয়াজনিত ঢলে পড়া টমেটো হোক বা বেগুনে হোক লঙ্কায় হোক এইগুলোই কিন্তু দেখা যায়। এবার এই সব ক্ষেত্রে কিন্তু আমরা গ্রাফটিং যে পদ্ধতি, সেই পদ্ধতিটা কিন্তু আমরা ইদানিং ব্যবহার করছি, এবং সেক্ষেত্রে আমি প্রসঙ্গক্রমে বলে রাখি যে 1993 সালে যে গ্রাফটিং, যে স্বয়ংক্রিয় গ্রাফটিং রোবট যেটার কথা বলা হলো, সেটা প্রথম কিন্তু বাণিজ্যিক মডেল যা শশা গাছের জন্য ব্যবহৃত হয়েছিল তার গ্রাফটিং করার জন্য। এবং পরবর্তী ক্ষেত্রে দেখা গেছে যে বহু কোম্পানি তারা কিন্তু আধা অথবা সম্পূর্ণ স্বয়ংক্রিয় গ্রাফটিং রোবট আবিষ্কার করেছে, এবং বর্তমানে পূর্ব এশিয়া, ইউরোপ এবং এখন মার্কিন যুক্তরাষ্ট্রেও কিন্তু এই ধরনের বেশ কয়েকটি বাণিজ্যিক মডেল কিন্তু চালু আছে। এবার স্বয়ংক্রিয় গ্রাফটিং রোবট কি করে, এ কিন্তু সাধারণত প্রতি ঘন্টায়, নাম্বারটা খুব ভালো মতো খেয়াল করতে হবে, প্রতি ঘন্টায় 600 থেকে 800 কলম করতে পারে গ্রাফটিং রোবট। গ্রাফটিং মানে আমরা সহজেই বলতে পারি যে কলম, যেটা কলম করা, যেটা আমরা সাধারণত ভাষাতে যদি বলে থাকি। তো 600 থেকে 800 গ্রাফটিং আমার প্রতি ঘন্টায় করতে পারছে, যেটা কি না 5 থেকে 6 দক্ষ কর্মী আমার প্রয়োজন পড়তো, সেটা কিন্তু একটা গ্রাফটিং রোবট কিন্তু ওই কাজটা করে দিচ্ছে, এবং সেটাও খুব কম সময়ে, 1 ঘন্টার মধ্যে। এবং টমেটো গাছের ক্ষেত্রে হচ্ছে আমরা দেখেছি যে 2 থেকে 3 হচ্ছে দক্ষ কর্মীর প্রয়োজন পড়ে গ্রাফটিং করার জন্য। তো সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারের, এত হিউজ নাম্বারের গ্রাফটিং প্রতি ঘন্টায়, তো এটা একটা অসাধ্য সাধনের মতোই কাজ। তবে হিউম্যান মানে বা মানুষের দরকার কি পড়বে না কখনোই এআই ব্যবহার করলে, এটা কোনো দিনই বলা যায় না। কারণ হচ্ছে এই যে কলমের মানটা যখন পরীক্ষা করতে হচ্ছে, সেই মান পরীক্ষার করার জন্য কিন্তু আমাদেরকে 2 কর্মী ন্যূনতম লাগবে, এবং তার মধ্যে একজনকে লাগবে যে হচ্ছে একদম প্রশিক্ষিত কর্মী, যে কিন্তু এই কাজগুলো, গুণগত মান, গ্রাফটিংয়ের গুণগত মান, গ্রাফটিংটা কীরমভাবে হয়েছে এবং গ্রাফটিংটা কম্প্যাটিবল হয়েছে কি না সেইটা দেখার কাজগুলো সে করবে।
2: বেশ, আমাদের সঙ্গে একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে, আমরা দেখে নেব কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
3: হ্যাঁ, আমি বর্ষার থেকে সূর্য বলছিলাম।
2: হ্যাঁ সূর্য বাবু, বলুন।
3: বলছি আমরা অনেকটা কুমড়ো লাগানো আছে, ঠিক আছে? তো এই কুমড়োটা মৌমাছিতে মানে গুটিগুলোকে যে 100 গ্রাম কি 150 গ্রাম হচ্ছে তখন এই ফুক
0: আপনি হয়তো শুনতে পাচ্ছেন, এবং যেটা আমি বলছি যে আঠালো ফাঁদ, এটা কিন্তু আপনি যে কোনো আপনাদের ওখানে যে কৃষি সরঞ্জাম যেখান থেকে আপনি পান বা কিনে থাকেন সাধারণত, আপনি সেখানে গিয়ে কিন্তু এগুলোর দাম খুব একটা বেশি হয় না। তো আপনারা এই জিনিসটা কিন্তু সেই দোকান থেকেই আপনি কিনে নিতে পারেন, এবং কারণ হচ্ছে আপনি যেটা বললেন ডেনড্রাইটের কথা বললেন, সেটা কিন্তু একটা নির্দিষ্ট সময়ের পর শুকিয়েও যায়। কিন্তু এই আঠালো ফাঁদ কিন্তু যেটা যেভাবে তৈরি হয়, আপনারা নির্দিষ্ট দোকান থেকে যদি ওটা কিনে আপনার জমিতে ব্যবহার করেন।

0: এবং যেটা রেকমেন্ডেড আমরা বলে থাকি যে বিঘা প্রতি 8টা 18 ফাঁদ ব্যবহার করতে। তো আপনারা আপনার কুমড়ো জমি হোক বা তরমুজের জমি হোক, এরকম যেখানে হচ্ছে এই ফ্রুট ফ্লাই বা ফলের মাছি জনিত যে রোগগুলো হতে পারে, সেইখানে কিন্তু আপনারা এই 18 ফাঁদ ব্যবহার করবেন এবং হলুদ রঙের স্টিকি ইয়েলো যে আমরা ফাঁদটার কথা বলি সেটা ব্যবহার করবেন। আমি আবার বলে দিচ্ছি, বিঘা প্রতি 8টা এইভাবে আপনারা কিন্তু ব্যবহারটা করবেন।
1: বেশ, আরেকটা বিষয় যেটা তোমার কাছ থেকে আপনার কাছ থেকে জানতে চাইব সেটা হচ্ছে যে ড্রোনের ব্যবহার, তো ড্রোনের ব্যবহারটা এক্ষেত্রে কিভাবে নিয়ন্ত্রিত হয় এআই দ্বারা?
0: ড্রোন আপনারা মানে এখন মানে ওটাও একই রকমভাবেই যে এখন
1: অত্যন্ত পপুলার,
0: প্রচণ্ড পপুলার, এখন সব জায়গাতেই মোটামুটি ড্রোনের মাধ্যমে ফটোগ্রাফি হোক বা ভিডিওগ্রাফি হোক সেইটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি। তো ড্রোনটা আসলে কিছুই না, এটা একটা উচ্চ রেজলিউশন সম্পন্ন ক্যামেরা যেটা সেন্সার দিয়ে কিন্তু সাজানো ড্রোনগুলো, এই হচ্ছে আমাদের সবজি বা ফল বাগানের একটা আকাশ চিত্র তুলে ধরছে। তো যেটা আকাশ চিত্রের মাধ্যমে আমরা কী পাচ্ছি, ফসলের স্বাস্থ্য পর্যবেক্ষণটা আমরা করে নিতে পারছি, পুষ্টির ঘাটতিটা আমরা শনাক্ত করতে পারি, রোগ পোকা শনাক্তকরণ তো আমি বলেইছি, এবং ফসলের যে সামগ্রিক বৃদ্ধি সেটার মূল্যায়ন কিন্তু আমরা করতে পারি। এবার ড্রোনের যে মাল্টি স্পেকট্রাল সেন্সরটা যেটা ব্যবহৃত হয় সেটা করেও কিন্তু আমরা মাটির আর্দ্রতার পরিমাণটাও কিন্তু আমরা মাপতে পারছি। এবার মাটির আর্দ্রতা যখন আমরা মাপতে পারছি সরাসরিভাবে, সেটা সেচের সাথে কিন্তু অঙ্গাঙ্গিভাবে জড়িত, জমির পরিমাণ যেভাবে কমছে আমরা জানি বা যেটা আগেও আমরা আলোচনা করলাম, একইভাবে কিন্তু ভূগর্ভস্থ জলের স্তরেরও কিন্তু একটা ক্রমবর্ধমান কিন্তু হ্রাস হচ্ছে। তো সেক্ষেত্রে আমরা মানে প্রচুর পরিমাণ জল ব্যবহার করে ফেললাম, সেটাও কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে বা এই দিনে দাঁড়িয়ে কিন্তু সেটা অতটা সঙ্গত হবে না। আমাদেরকে জলের ব্যবহারের ক্ষেত্রেও কিন্তু অনেক পরিমিতভাবে আমাদেরকে কিন্তু এবং ফসলের চাহিদা অনুযায়ী আমাকে জলটা দেখে নিতে হবে। এবার ড্রোনে আমরা কি করি, স্প্রেয়ার লাগাচ্ছি বা রিলিজ ডিভাইস লাগিয়ে রাসায়নিকের ব্যবহার কমাতে পারি, পরিবেশগত তার প্রভাব সেটা আমরা কমাতে পারি, কীটপতঙ্গ নিয়ন্ত্রণে কার্যকরভাবে পরিমিতভাবে আমরা কীটনাশক স্প্রে করতে পারি। এবার আরেকটা জিনিস, যেটা ফটোগ্রামেটির মতো উন্নত যে ইমেজিং একটা টেকনিক আছে সেটা ব্যবহার করে আমরা সবজি বা ফল বাগানের একটা 3D মানচিত্র তৈরি করতে পারছি, যার মাধ্যমে আমরা ফসলের ঘনত্ব এবং তার বৃদ্ধির ধরনটা সম্পর্কে আমরা একটা মূল্যবান তথ্য পেয়ে যাই। এবং GPS এবং GIS-এর মতো অন্যান্য প্রযুক্তির সাথে ড্রোনের এই তত্ত্ব একীভূত করলে আমরা কৃষক বন্ধুরা কিন্তু নির্ভরভাবে কৃষি কৌশলটাকে আরও বাস্তবায়ন করতে পারবো।
1: বেশ, আমরা যারা এখন জয়েন করেছেন বা অনুষ্ঠান মাঝামাঝি জায়গায় জয়েন করেছেন তাদেরকে আরও একবার জানিয়ে দিই যে এই অংশটি, এই অনুষ্ঠানটি নিবেদন করছেন ভারত সরকার এবং আপনারা শুনছেন হ্যালো ফার্মার, আর আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর সুব্রহ্মণ্য দত্ত। আমি আপনার কাছে পরবর্তী যে প্রশ্নে জানতে চাইব, দুটো প্রশ্ন। একটা হচ্ছে, অনেকেই ভাবছেন বা আমরাও অনেক সময় উৎকণ্ঠিত হচ্ছি যে ড্রোনের ব্যবহার যত বাড়বে বা AI এর ব্যবহার যত বাড়বে কৃষিক্ষেত্রে যে শ্রমনিবিড় শিল্প আমরা যেটাকে বলি, তো অনেক মানুষের চাহিদা কম হবে, সেক্ষেত্রে কি এটা একটা সমস্যার বিষয় নয়?
0: এটা
1: এবং একই সঙ্গে আরেকটা প্রশ্ন যে এটা পরে আপনি যেটা বলবেন যে AI এর ব্যবহারের যে সুবিধাগুলো রয়েছে।
0: ঠিক, প্রতিবন্ধকতা তো অবশ্যই আছে, এবং যেটা আমরা ধরে নিচ্ছি যে AI এর ব্যবহার করলে যে শ্রম মানে শ্রম যে মানুষের যে আমরা সরাসরিভাবে কৃষিকাজে তো মানুষেরই ব্যবহার হয়
1: একদম,
0: এবং তার সংখ্যা ডাইরেক্ট হয়তো তার এফেক্ট পড়তে পারে, কিন্তু তার কিছু প্রতিবন্ধকতাও আছে। AI মানে একটা নতুন টেকনোলজি, অত সহজে সেটা অ্যাডপ্ট করাটা খুব কঠিন। তো এখন যেটা হচ্ছে যে,
1: এবং আরেকটা বিষয় যেটা মানে আমি কথার মাঝে একটু বলছি, যে সেটা হচ্ছে বিশ্বের অনেক দেশ AI কে আবার দানবও বলছে, যে একে যদি নিয়ন্ত্রণ করা না হয় তো একসময় এ মানুষের উপর আর কি প্রভাব বিস্তার করবে।
0: হ্যাঁ, এক্ষেত্রে আমি ওই একই কথা যেটা একটু আগে বলেছিলাম যে চিনি এবং নুনের উদাহরণ দিয়ে, যে যদি আমরা পরিমিত ব্যবহারটা করতে পারি তাহলে প্রত্যেকটাই বিজ্ঞানের সুফল হিসাবে আমরা এটাকে কাজে লাগাতে পারি, কিন্তু যদি আমাদের নিয়ন্ত্রণের বাইরে এটা চলে যায় তখন হয়তো সেক্ষেত্রে এটার আমরা একটা কুফল আমরা দেখলেও দেখতে পারি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে কিন্তু আমরা ওই জায়গার ওই প্রেডিকশানটা করতে পারবো না। তো যেটা বলার যে প্রতিবন্ধকতা আমাদের আছে সেটা হচ্ছে বহু আমাদের কৃষক বন্ধুরা যারা কিন্তু এই AI এর যে আমি সরঞ্জাম বা যেগুলো আমরা আলোচনা প্রসঙ্গে আপনি বা আমি বললাম সেইগুলো সম্বন্ধে কিন্তু সম্যকভাবে ওয়াকিবহল নয়, এবং যে অন্যত যে দেশগুলি আছে তারা কিন্তু কৃত্রিম বুদ্ধিমত্তা বা উদ্ভাবনী যে প্রযুক্তি, এটা তাদের পক্ষে কিন্তু গ্রহণ করা খুবই কঠিন। এবং যেটা হচ্ছে কর্মসংস্থানকে কিন্তু গুরুতর চ্যালেঞ্জ ছুড়ে দেবে, যেহেতু এটা সরাসরিভাবে কিন্তু মানুষের অংশগ্রহণ এখানে যেহেতু হ্রাস পাবে
1: একদম।
0: তো সেক্ষেত্রে এই জিনিসগুলোর প্লাস হচ্ছে আরেকটা, যেহেতু এইটা একটা মানে আমরা কাজগুলো যে সম্পন্ন করছি এরা তো কি করে মানে এর একটা প্রযুক্তিগত প্রতিবন্ধকতা যেটা রয়ে গেছে, যে এরা একটা নির্দিষ্ট একটা প্রোগ্রামিংয়েই চলে, এবং এই কাজগুলো যদি সামান্যতম পরিবর্তন করে দেওয়া হয় তখন কিন্তু এইগুলো মানে বেশিরভাগ ক্ষেত্রেই ব্যর্থ হতে পারে বা অকার্যকরী ফল দিলেও দিতে পারে। এবং আরেকটা যেটা গুরুত্বপূর্ণ, যদি আমি ফার্মার্স পয়েন্ট অফ ভিউ থেকে বলতে পারি, যে যে উচ্চ মূল্যর তো যন্ত্রপাতি, এটা যখন আমি ব্যবহার করছি এই জিনিসপত্রগুলো, তখন কিন্তু আমার চাষের উৎপাদন এবং খরচ, উৎপাদিত দ্রব্যের মূল্য প্রত্যেকটা কিন্তু বাড়িয়ে দেবে। যে আমার রাজ্য পশ্চিমবঙ্গের বেশিরভাগ কৃষক বন্ধুরা যারা ক্ষুদ্র এবং প্রান্ত,
1: তাহলে সাথে সাথে আমাদের আরেকটা প্রশ্ন চলে আসবে গায়ে গায়ে আর কি, যেটাকে বলে যে তাহলে আমরা ব্যবহার করব কেন,
0: ব্যবহার করব, তার কারণ হচ্ছে যে তার ওই সুবিধাগুলো, সুবিধাও তো প্রতিবন্ধকতা আছে, অসুবিধা আছে, সেই সাথে তো সুবিধাও আছে
1: ঠিক।
0: তো সেই সুবিধাগুলোর জন্য কিন্তু আমাদেরকে এর ব্যবহারটাও কিন্তু, হ্যাঁ ইমিডিয়েট হয়তো না, কিন্তু আস্তে আস্তে এই জিনিসগুলোকে আমরা কিন্তু আমরা অ্যাডপ্ট করব, যাতে হচ্ছে এই যে মূল্যের পূর্বাভাস হোক বা আবহাওয়ার পূর্বাভাস হোক, এইগুলোর উপর ভিত্তি করে আমরা যে ফসল বুনছি, ফসলটা কাটছি, এবং সে সর্বোত্তম সময় কোন সময়টা আমি ফসলটা তুলব, এইটা আমরা কিন্তু আগে থেকে জেনে যেতে পারছি। তারপরে যে আমার কৃষিতে যে জিনিসগুলো আমরা ব্যবহার করি, তার কিন্তু আমরা ব্যবহারটা যখন আমরা কমাচ্ছি, যেমন কীটনাশকের প্রয়োগ বলি বা সারের প্রয়োগ বলি, রাসায়নিকের প্রয়োগ বলি, এগুলো আমরা যথেচ্ছভাবে আমরা ব্যবহার করছি না, বা পোকা মাঠে এলো কি এলো না, আমরা যে ওষুধ স্প্রে করে দেওয়ার আমাদের যে একটা স্বাভাবিক প্রবণতা আছে, এই প্রবণতাটা কিন্তু হ্রাস পাবে। এতে কিন্তু চাষের খরচটা কিন্তু স্বাভাবিকভাবেই কিন্তু অনেকটা কমে যাবে, এবং চাষের খরচ কমলে যেটা আরেকটা, যেটা যে আমার কিন্তু যে ফসল বিক্রি করে আমি যে দামটা পাবো, লাভের মুখটা যেটা আমি বললাম, লাভের মুখ অনেকটা বেশি দেখতে পাবে। তাছাড়া হচ্ছে এই যে কম প্রচেষ্টা আর হচ্ছে ব্যয়তে আমরা আরও ফসল উৎপাদন করতে পারবো, এবং যে কৃষি সরবরাহ শৃঙ্খলে কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক যে প্রযুক্তি ব্যবহার হচ্ছে, এখানে কর্মীদের প্রশিক্ষণ খরচ কমাতে পারি আমরা, এবং সমস্যা সমাধানের জন্য প্রয়োজনীয় যে সময়টা, এটাও আমরা কিন্তু একাধারে কমাতে পারছি
1: বেশ।
0: এবং সেগুলো করতে গিয়ে আমি যে মানুষ যে কাজ করছে, মানুষের কাজ করতে গেলে যে ভুল হচ্ছে, সেই মানুষকৃত যে ভুলের পরিমাণ সেটা আমরা কমাতে পারছি, এবং সরাসরি মানুষের হস্তক্ষেপ সেটাও কিন্তু আমরা কমাতে পেরে, এবং যে সঠিক সময়ে স্বয়ংক্রিয় নির্ভুল এবং জোরালো সিদ্ধান্তগুলো কিন্তু আমরা নিতে পারছি।
1: আমাদের ঘড়ি মানে স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে যে আমাদের সময় একদম দ্রুত কমে আসছে, আমরা কিছুক্ষণের মধ্যে এই অনুষ্ঠানটি শেষ করতে হবে। তবে তার আগে আরেকবার বলে রাখি যে অনুষ্ঠানটি নিবেদন করছেন ভারত সরকার এবং আপনারা শুনছেন হ্যালো ফার্মার। কৃষক বন্ধুদের উদ্দেশ্যে কিছু কথা যদি বলেন।
0: কৃষক বন্ধুদের ক্ষেত্রে যেটা আমার বলার একদম উপসংহারই বলতে পারেন, বা একদম শেষ মুহূর্তে, যেটা হচ্ছে আমরা এমন অনেক কিছুই আছে যেগুলো হয়তো আজ থেকে 10 বা 15 বছর আগে আমরা সেই জিনিসগুলো আমরা ব্যবহারও করিনি, কিন্তু এখন সেই প্রত্যেকটা জিনিসে কিন্তু আমরা সক্ষমভাবে সেই জিনিসগুলো কিন্তু ব্যবহার করছি যুগের তালে তাল মিলিয়ে। এখন এআই যখন এইভাবে একটা বাজার তৈরি হচ্ছে, এবং কৃত্রিম বুদ্ধিমত্তাকে বলা হচ্ছে যে আগামীর একখানা সে পথপ্রদর্শক হতে চলেছে, তো সেক্ষেত্রেও কিন্তু আমরা কৃষক বন্ধুদেরকে ধীরে ধীরে কিন্তু এই ব্যবস্থাতেও নিজেদেরকে অ্যাডপ্ট করে নেওয়ার জন্য আমরা সবসময় বলবো। কারণ হচ্ছে এইটা কিন্তু আগামী কিন্তু এই কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে চাষের এর ওপরেই কিন্তু নির্ভরশীল হতে চলেছে, এবং বিশ্বব্যাপী যে জনসংখ্যা বৃদ্ধি বাড়ছে তার সাথে খাদ্য নিরাপত্তা, সুস্থায়ী কৃষি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য উচ্চমানের পণ্য সরবরাহ যদি আমরা নিশ্চিত করতে চাই, তাহলে কিন্তু এই এআই নির্ভর নির্ভুল চাষের মতো উদ্ভাবনী যে পদ্ধতি আছে এটা গ্রহণ করা কিন্তু অবশ্যম্ভাবী এবং অপরিহার্য হয়ে উঠেছে, যা কিন্তু গতানুগতিকতা আমাদের যে চাষ পদ্ধতি আছে সেটাকে অতিক্রম করে আগামীতে কৃষিকে নতুন দিশা দেখাতে চলেছে।
1: বেশ, আমাদের সময় একদম শেষের মুখে, আমি শুধু লাস্ট একটা প্রশ্ন আমাদের কৃষক বন্ধুদের প্রশ্ন, সেটা আপনার কাছ থেকে জানতে চেয়েছে যে রোগ পোকা শনাক্তকরণে এআই কিভাবে হেল্প করতে পারে?
0: আর রোগ পোকা শনাক্তকরণ

0: আমি আগে একবার এক জায়গায় বলেছিলাম যে রোগ পোকা শনাক্তকরণে কিন্তু আমরা দেখেছি যে সে কোন জায়গায় কতটা পোকা থাকছে বা রোগের ইন্টেনসিটিটা কোন জায়গায় আছে সেটা ইমেজ তৈরির মাধ্যমে আমরা কিন্তু আমরা বুঝতে পারি এবং সেইভাবেই কিন্তু আমরা
1: বেশ
0: তার কন্ট্রোলটা আমরা করে উঠতে পারি।
1: বেশ বেশ, অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে সহযোগিতা করার জন্য, এবং এখানেই আজকের মতন আপনাকে এখানেই আমাদের শেষ করতে হচ্ছে এই অনুষ্ঠান, এবং এতক্ষণ যারা আমাদের সঙ্গে ছিলেন তাদেরকেও অসংখ্য ধন্যবাদ।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM গোল্ড, 100.1 FM গোল্ড।

0: প্রথম যে প্রশ্ন সেটা হচ্ছে, আপনি রায়গঞ্জের মানুষ, সেখানে জন্ম বড় হওয়া এবং সেখানকার এমএলএ, প্রথম এমএলএ, সেইখান থেকে শিফটেড টু কলকাতা। দেখুন, এমএলএ হলে কলকাতায় আসতেই হবে, বিধানসভা রয়েছে, কিন্তু তা তো শুধু নয়, দুটো দপ্তরের মন্ত্রিত্ব ফলে কলকাতাতেই এখন বেশিরভাগ আপনাকে থাকতে হয়। এই শিফটিংটা কেমন লাগছে?
1: আলোচনার শুরুতেই আকাশবাণী কলকাতাকে ধন্যবাদ আমাকে এইরকম একটা সুযোগ বা জায়গা দেওয়ার জন্য, যেখানে আমি আমার যারা আপনাদের যারা ভিউয়ার্স আছেন তাদের সাথে সরাসরি কথা বলতে পারবো, আমি আমার প্রিয় শহর রায়গঞ্জ নিয়ে কথা বলতে পারবো, আমার প্রিয় রাজনীতি, আমার ইতিহাস, আমার শৈশব, তো সব আমার যৌবন সব নিয়ে কথা বলতে পারবো। আর সর্বোপরি আমার সরকার, আমার দপ্তর, আমরা কী ভাবছি, আমাদের রোডম্যাপ কী, সেগুলো নিয়ে সরাসরি কথা বলতে পারবো।
2: আপনি যেহেতু আপনার যৌবনের কথা উল্লেখ করলেন, আমার একটা খুব জিজ্ঞাসা রয়েছে, মানে আগ্রহ রয়েছে জানার, একেবারে ছোটোবেলায় আকাশবাণী কলকাতা সকলেই শুনেছেন টিউন করে, বিশেষ করে মহালয়ার দিন সকালবেলা, এটা তো বাঙালির কাছে একদম একটা প্রাণের সঙ্গে জড়িয়ে রয়েছে, তো কখনো ভেবেছিলেন যে আকাশবাণীতে আসবেন?
1: না, সেটা তো কখনো ভাবা হয়নি। তবে আকাশবাণী সম্পর্কে আমার সবচাইতে বড় আগ্রহের বিষয় বা সবচাইতে বেশি যে গল্পটা আমি শুনেছি সেটা সৌমিত্র চট্টোপাধ্যায়ের বোধহয় কোথাও একদিন একটা লাইভ প্রোগ্রাম বা কিছু হচ্ছিল, তো সে একটা ভৌতিক অলৌকিক একটা বিষয়ের সাথে,
2: ওটা কিন্তু এই এই ভবনটা নয়,
1: আচ্ছা
2: ওটা গাস্টিন প্লেসের ভবনটা,
1: আচ্ছা আচ্ছা আচ্ছা ঠিক, কিন্তু আকাশবাণীর সাথে আমার সেই খুব ছোটোবেলা থেকে সম্পর্ক, কারণ সেই সময় আমাদের আনন্দের খেলাধুলো যেমন ছিল আনন্দের একটা বিষয়, ঠিক তেমনই আকাশবাণী কলকাতা চ্যানেল বা আরও অন্যান্য শিলিগুড়ি এই যে প্রোগ্রামগুলো হতো তার সাথে আমি খুব সম্পৃক্ত ছিলাম সব প্রোগ্রাম, এবং আজও মনে আছে আমার শুক্রবারের রাত 8টার নাটক, সেই নাটক পড়তে বসে আমি আস্তে করে চালিয়ে দিতাম, আমার মা দরজা বন্ধ রাখতাম, আমার মা ঘরে ঢুকলেই ভলিউম কমিয়ে দিতাম, আবার বইয়ের দিকে তাকাতাম, কিন্তু বিশ্বাস করুন না, সেই সময় আমার মা বা আমার পরিবারের বড়দের হয়তো মনে হয়েছে যে আমার পড়াশুনোয় বিঘ্ন ঘটছে, কিন্তু এটা আমি খুব বিশ্বাস করি, আমরা সারা জীবন যে সময়টার মধ্যে দিয়ে যাই বা যেটা করতে করতে বড় হই, কোনোটাই বোধহয় বৃথা যায় না,
2: একদম তাই,
1: মানে ঠিক সেই তখন হয়তো, মানে আজ থেকে কত বছর আগের কথা বলছি, সেই সময় আমি ভাবতে পারিনি যে সেই আকাশবাণীতে আজকে আমি এখানে সশরীরে উপস্থিত হব। তো আমার মনের যে ক্রিয়েটিভ জায়গাগুলো, যে শিল্প সংস্কৃতি, তার প্রতি ভালোবাসা, তো আকাশবাণী রেডিও এটার একটা বিরাট ভূমিকা, এবং তার পাশাপাশি আপনারা যেটা বললেন, আকাশবাণী রেডিও মানেই মহালয়া, সেই মহালয়ে রাত জাগা, ভোর 4টায় উঠে একদম শঙ্খপু থেকে শুনতে হবে, মানে মিস করা যাবে,
2: মিস করা যাবে না,
1: তো ওটাও খুব একদম, মানে ওটা খুব বড় স্মৃতির জায়গা, বারবার করে ওই স্মৃতি রোমন্থন করতে খুব ভালো লাগে, আপনাদের ধন্যবাদ আমাকে ওই স্মৃতির জায়গায় ফিরিয়ে নিয়ে আসার জন্য।
0: এই শিফটিংটা, এই যে কলকাতায় এখন আপনি থাকছেন বেশিরভাগ সময়, শিফটিংটা কেমন লাগছে?
1: দেখুন, তার আগে একটু রায়গঞ্জ বলি, রায়গঞ্জ এই শব্দটার মধ্যে, মানে এটা শুধু একটা শব্দ নয় আমার কাছে, আপনারা যখন উচ্চারণ করলেন এবং খুব ভালো লাগছে, আকাশবাণীর মাধ্যমে গোটা পশ্চিমবঙ্গ বা যেখানে যত বাঙালি আছে যারা অ্যাক্সেস করতে পারছেন, সবার কাছে আমার এই প্রিয় শহরের নাম পৌঁছে যাচ্ছে। রায়গঞ্জ শুধু শব্দ নয় আমার কাছে, আমার প্রিয় শহর, রায়গঞ্জ মানে কুলিক নদী, রায়গঞ্জ মানে আমার কুলিক পক্ষী নিবাস, রায়গঞ্জ মানে আমার শহরের পাশ দিয়ে কুলিক নদী বয়ে যাচ্ছে, এখন আপনারা যদি যান দুপাশে দেখবেন কাশফুল, শরৎকাল, অল্প জল, তার মধ্যেও কোথাও কোথাও এখনও নৌকো বয়ে যায়, এবং কুলিক নদীর পাশেই প্রথম রায়গঞ্জ শহর তৈরি হয়, বন্দর, বন্দর হচ্ছে রায়গঞ্জ এলাকার সবচাইতে পুরনো পাড়া, এখনও সেখানে গেলে অলি গলি, সে উত্তর কলকাতার মতো ছোটো ছোটো গলি রোয়াক বেরিয়ে আছে, এখনও কুলিকের ধারে গেলে রায়গঞ্জ শহরের 150 বছর 100 বছরের পুরনো শহর, পুরনো কালী মন্দির, দুর্গা মন্দির এগুলো দেখতে পাওয়া যায়। রায়গঞ্জ মানে আমার কাছে নাটকের শহর, রায়গঞ্জ মানে আমার কাছে শিল্প সংস্কৃতির শহর, রায়গঞ্জ মানে আমার কাছে খেলাধুলোর শহর, প্রচুর কৃতি মানুষ এই রায়গঞ্জ শহর থেকে উঠে এসেছেন, যারা আমাদের জেলার নাম উজ্জ্বল করেছে, রাজ্যের নাম, দেশের নাম উজ্জ্বল করেছে, তো সেই শহরের রাজনৈতিক প্রতিনিধি হিসেবে আজকে আমি এই কলকাতা

0: শহরে আমার প্রাণের কলকাতাও প্রাণের শহর, কারণ কলকাতা রাজধানী, কলকাতা শিল্প সংস্কৃতির জায়গা। তো এই যে একটা সেতু তৈরি হয়েছে না, এটা আমার কাছে আজকে একটা অদ্ভুত লাগছে। এবং আপনাদের এই যেভাবে রায়গঞ্জ এই শব্দটা ছুড়ে দেওয়া আমার কাছে, তো কোথাও গিয়ে বুকের ভেতর একটা কোথাও মোচড় তৈরি করে, কোথাও গলায় বলে না মানে গলায় বাষ্প আটকে যায়, সব শব্দ হয়তো বেরোতে পারে না, বেরোতে চায় না, অথচ অনেক কিছু আমি বলতে চাই রায়গঞ্জ সম্পর্কে। তো রায়গঞ্জ আমার কাছে ওই রকম একটা আবেগ।
1: এবং আপনি যখন বলছেন, আমি শুধু আপনার চোখের দিকে খেয়াল করছিলাম, আপনার চোখও কিন্তু একই সঙ্গে সেই কথা বলছে। মানে আমরা যখন খুব আবেগ দিয়ে একটা কথা বলি, অন্তর থেকে একটা কথা বলি, তার একটা রিফ্লেকশন তো আসে। তো আমরা সে বিষয়ে কথা বলবো। আপনি একটা অত্যন্ত,
2: আপনি অনেকগুলো দিক খুলে দিলেন, এক শুধু এক রায়গঞ্জ থেকে আপনি অনেকগুলো দিক খুলেছেন, অনেকগুলো প্রশ্ন করার সুযোগ তৈরি হয়েছে। তবে আমরা দেখছি আমাদের ফোন ব্লিঙ্ক করছে, অর্থাৎ 2248085 আমাদের কোনো লিসনার এসেছেন, সরাসরি তাঁকে নেব, একবার তাঁর কথা শুনবো। নমস্কার, কে আছেন?
1: হ্যাঁ, কে রয়েছেন আমাদের সাথে?
3: হ্যাঁ, আমি বাঁকুড়ার মিলনপল্লি থেকে বলছি, বিপ্লব মিশ্র।
1: বেশ।
3: হ্যাঁ, আমি মাননীয় মন্ত্রী মশাইয়ের কাছে একটা অনুরোধ করতে চাই। উনি তো শিক্ষা দপ্তরেরও প্রতিমন্ত্রী, তা আমিও কর্মসূত্রে বাইরে থাকি, মেয়ে মাধ্যমিক পরীক্ষার্থী।
1: বেশ।
3: আর আমার ওয়াইফ মানে মেয়ের মাও আজ প্রায় 2.5 বছর হলো প্রাইমারিতে পোস্টিং দক্ষিণ চব্বিশ পরগনা।
1: একটু প্রশ্নটা করুন সরাসরি, আরো অনেক বন্ধুরা রয়েছেন, প্লিজ।
3: হ্যাঁ, সেটাই বলছি যে যাতে দূরে পোস্টিং শিক্ষকদেরকে যদি নিজের জেলায় ফিরিয়ে আনার ব্যাপারে সরকার পদক্ষেপ গ্রহণ করে, তার জন্য আমি অনুরোধ করছি মাননীয় মন্ত্রী।
1: বেশ, বেশ, অনেক ধন্যবাদ আপনাকে।
2: প্রশ্নটা তো রইলই। হ্যাঁ, এই ধরনের অনেক প্রশ্ন আসবে, আমরা সেগুলোতে একটু যাব।
1: এবং আরেকজন বন্ধু আমাদেরকে ফেসবুকে প্রশ্ন করেছেন, শুভ্র দত্ত, তিনি দত্তপুকুর থেকে প্রশ্ন করেছেন। তিনি বলছেন যে বেকার যুবক যুবতীদের যে বেকার ভাতা দেওয়ার যে প্রতিশ্রুতি ছিল, সেই ভাতা দেওয়ার ব্যাপারটা কি, কোন পর্যায়েতে রয়েছে, এটা উনি জানতে চাইছেন।
2: এটা আজকে পেরিফেরির একটু বাইরে থাকবে, তবু স্যার যদি সুযোগ
1: হয়। যদি সুযোগ হয়,
2: আমি আবার একটু ওই জায়গায় যাই। প্রথমত আপনি সরাসরি রাজনৈতিক ব্যক্তি নন, আপনি একটি নির্দিষ্ট ভাবের আদর্শের সংগঠনে ছিলেন, সেখান থেকে একেবারে সরাসরি রাজনৈতিক ব্যক্তিত্ব এবং মন্ত্রিত্ব, দুটো দপ্তরে, এটা একটা হিউজ ট্রান্সফরমেশন, এটাকে অ্যাডাপ্ট করলেন কী করে?
0: দেখুন, রাজনৈতিক ভাবনা চিন্তা বা রাজনীতিতে আসা, তো সেটার মধ্যে মূল যে বিষয়টা লুকিয়ে থাকে সেটা হচ্ছে সংগঠন। তো সমস্ত রাজনৈতিক দল, তাদের একটা সংগঠন থাকে, তাদের একটা ইডিওলজি থাকে, তাদের ভাবনা চিন্তা থাকে। তো এই সংগঠনগত ব্যাপার বা সংগঠন, এর সাথে আমি ক্লাস সিক্স থেকে পরিচিত। ক্লাস সিক্সে আমি প্রথম রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় যাওয়া শুরু করি। আমার ওই সময় রায়গঞ্জে, আপনারা জানেন হয়তো, সংঘের কাজের জন্য যারা ঘর ছেড়ে বেরিয়ে এসে, নিজের বাড়ি ঘর ছেড়ে বেরিয়ে এসে আর সংঘ কাজের জন্য কাজ করেন, তাদেরকে প্রচারক বলা হয়। তো এই রকম প্রচারকদের সাথে আমার পরিচয় হয়, যোগাযোগ হয়, এবং তাদের প্রেরণায় আমার প্রথম ক্লাস সিক্স থেকে শাখায় যাওয়া শুরু। এবং প্রথম জীবনের প্রথম সংগঠন কাকে বলে, কিভাবে সংগঠনের সাথে যুক্ত হওয়া, সংগঠন কী, আমার প্রথম পাঠ বা প্রথম পরিচয়। কিন্তু তাছাড়াও এর আগে যখন ছোটোবেলা থেকে এই সেই, তখন সংগঠন মানে ছিল বন্ধুদের সাথে সরস্বতী পুজো করা, বন্ধুদের সাথে একসাথে খেলা, পাড়ার ছোটো ছোটো পিকনিক, তারপর ছোটো কোথাও ঘুরতে যাওয়া, বা ছোটোদের সিনেমা এলে একসাথে দেখতে যাওয়া, তখন সংগঠন অ্যাসোসিয়েশন মানে সেই রকম ছিল। তো পরবর্তীকালে ওই রকম একটা আদর্শের সংস্পর্শে এসে ধীরে ধীরে সংঘের স্বয়ংসেবক হওয়া, তো তারপরে আমি রায়গঞ্জ শহরেই আমার বেড়ে ওঠা, সেখান থেকে আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট করা। পরবর্তীতে শিলিগুড়িতে একটি বিদ্যালয়ে চাকরির সুবাদে আমি শিলিগুড়িতে চলে যাই, ওখানে বিদ্যালয়ে পড়ানোর পাশাপাশি ওখানে আমি 10 বছর পড়িয়েছিলাম, সারদা বিদ্যা মন্দির, সারদা শিশুতীর্থ নামে একটি বিদ্যালয়ে, সেখানে আমি 10 বছর পড়িয়েছি। তো তখনই আমি বিদ্যালয়ের পাশাপাশি আর সংঘের আরও বড় বড় দায়িত্বের সাথে যুক্ত হই, আরও বড় কাজের সাথে যুক্ত হই। পরবর্তীতে 2003 সালে, ওটা 1993 সালের ঘটনা, 2003 সালে আমার মা খুব অসুস্থ হয়ে পড়েন, আমাকে রায়গঞ্জে ফিরে আসতে হয়। তো রায়গঞ্জে ফিরে এসেও তো একটি স্বেচ্ছাসেবী সংস্থা, এনজিও সংস্থার সাথে আমি যুক্ত হই। এটা আমার জীবনের একটা বিরাট দিক বা

0: ঘটনা, সেটা সঙ্গের সাথে যুক্ত হওয়ার মতোই। সেই সংগঠন থেকে আমি বাচ্চাদের প্রোটেকশন এবং এডুকেশন নিয়ে কাজ করতাম। আমাদের রায়গঞ্জ বা রায়গঞ্জের আশেপাশের গ্রাম এবং উত্তর দিনাজপুর জেলা, আপনারা জানেন যে ওইখান থেকে প্রচুর চাইল্ড ম্যারেজের ঘটনা ঘটে, প্রচুর চাইল্ড ওমেন ট্র্যাফিকিংয়ের ঘটনা ঘটে, মাইগ্রেশন, আনসেফ মাইগ্রেশন, এটা আমাদের জেলার একটা বিরাট বড় সমস্যা। তো আমি সেই সময় 2006 থেকে 2026 ওই সংগঠনের সাথে যুক্ত হয়ে এই সমস্ত বিষয় নিয়ে কাজ করি, পাশাপাশি সংঘেরও বিভিন্ন দায়িত্ব পালন করি। পরবর্তীতে সংঘ থেকে আমাকে 2019-20 সাল নাগাদ আমাকে ভারতীয় জনতা পার্টিতে পাঠানো হয় দায়িত্ব দিয়ে সংগঠনের দলের কাজ দেখার জন্য। ওই প্রথম ভারতীয় জনতা পার্টির সংস্পর্শে আসা এবং ভারতীয় জনতা পার্টির হয়ে কাজ করা, এবং ধীরে ধীরে সেখানে জেলার বিভিন্ন দায়িত্ব সামলে 2026 সালে আমার নাম ঘোষণা হয় প্রার্থী হিসাবে। এবং ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে এটা একটা খুব মর্যাদার বিষয়, আমার কাছে খুব সম্মানের বিষয়। দল আমার উপরে বিশ্বাস ভরসা রেখে আমাকে প্রার্থী করেন এবং আমি জানতাম আমি জয়লাভ করব, কারণ ভারতীয় জনতা পার্টির কর্মী, সমর্থক, বুথ থেকে শুরু করে আর জেলা স্তর পর্যন্ত, রাজ্য স্তর পর্যন্ত তারা কয়েক দশক ধরে, কয়েক বছর ধরে তারা নিরলস পরিশ্রম করেছেন পশ্চিমবঙ্গ সরকার বদলের জন্য। তো সেই জয়লাভ সম্ভব হয়েছে। রায়গঞ্জের মানুষ আমাকে দুহাত তুলে আশীর্বাদ করেছেন, আমি প্রায় 60,000-এরও বেশি ভোটে সেখানে জয়লাভ করেছি। তো এইভাবে আমার এটাই ট্রান্সফরমেশন, আপনি যেটা বলছিলেন, আমার সেই রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের, এখনও আমি স্বয়ংসেবক কিন্তু আমার দায়িত্ব বদলেছে, আমার কাজ বদলেছে। পরবর্তীকালে মনে করেছে দল আমার উপর বিশ্বাস ভরসা রেখেছে, তো আমাকে মন্ত্রী হিসাবে দায়িত্ব দিয়েছে, এখন নতুন দায়িত্ব নিয়ে নতুন কাজ করছি।
1: একটা বিষয় যেটা জানতে চাইব, একবার একেবারে আপনার যে প্রশাসনিক দায়িত্ব সেই ক্ষেত্রে যদি চলে আসি, আর তার আগে আরেকটা প্রশ্ন আমার রইবে, যেহেতু আপনি বারবার রায়গঞ্জের কথা বলছেন, স্বাভাবিক ব্যাপার, যেখান থেকে উঠে এসেছেন সে কথা তো বলবেনই। তো উত্তরবঙ্গের মানুষের দীর্ঘদিনের একটা ক্ষোভ যে উত্তরবঙ্গ বোধ হয় বাকি রাজ্যের থেকে একটু বঞ্চিত, তো এই ক্ষোভ নিরসনের জন্য বা আপনি নিজেও কখনো উপলব্ধি করেছেন এটা?
0: নিশ্চয় করেছেন, প্রত্যেক মুহূর্তে এটা উপলব্ধি করেছি এবং তার প্রচুর প্রমাণ আছে। আপনারা জানেন উত্তরবঙ্গ মানে এইমস হসপিটাল একটা বিরাট বড় সেন্টিমেন্ট। 2008 সালে উত্তরবঙ্গের রায়গঞ্জ আমার শহরে, আমার শহরের পাশে আর এইমস তৈরি হবে বলে আর পরিকল্পনা গ্রহণ করা হয়, কিন্তু পরবর্তীতে আমরা দেখতে পাই রাজনৈতিক দলাদলির কারণে এইমস উঠে চলে এসেছে, এইমস কল্যাণীতে চলে এসেছে। এটা একটা বিরাট আমাদের উত্তরবঙ্গের মানুষের বিরাট অভিযোগ বলুন, দুঃখ বলুন, কষ্ট বলুন। তো এইভাবে উত্তরবঙ্গ বিভিন্নভাবে বঞ্চিত হয়েছে। উত্তরবঙ্গে মানে এখনও পর্যন্ত কোথাও কোথাও আমাদের শুনতে হয় উত্তরবঙ্গ মানে শুধু বেড়ানোর জায়গা, দুদিন গেলাম ভালো লাগলো ঘুরে চলে,
1: মন ভালো করার জন্য,
0: মন ভালো করার জায়গা। কিন্তু উত্তরবঙ্গে যে এত মানুষ থাকে তাতে তাদের এত অভাব অভিযোগ, তারাও যে পশ্চিমবঙ্গের অধিবাসী। প্রথম আমার আপত্তি হচ্ছে উত্তরবঙ্গ শব্দ।
1: কৌশিকবাবু, এই এই উত্তরেই থাকবো, কিন্তু একজন বন্ধু আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে, একটু তাকে নিয়ে নি।
0: নিশ্চয় নিশ্চয়,
2: নমস্কার।
3: হ্যাঁ দেবী দাদা ভাইকে নমস্কার এবং মন্ত্রী মহাশয়কে নমস্কার।
2: কি বলছেন, কোথা থেকে?
3: আমি উত্তর কলকাতা মানিকতলা থেকে অমিত ঘোষ বলছি।
1: বলুন।
3: হ্যাঁ, উনি যেহেতু মন্ত্রী মহাশয় যেহেতু ফায়ার সার্ভিসের সাথে দায়িত্ব আছেন, তাই তো? হ্যাঁ, তো সেটা হচ্ছে দেখুন যে একটি অভিজ্ঞতার কথা বলছি। 2014 সালে আমার বাড়িতে মানে কালী পুজোর পরের দিনকে আগুন লেগে গেছিল গ্যাসের সিলিন্ডারে।
1: আচ্ছা।
3: আমার বাড়ি থেকে ওয়াকিং ডিস্টেন্স হচ্ছে হেঁটে 12 থেকে 15 মিনিট এবং ফোনের মাধ্যমে সেটা যদি ফায়ার সার্ভিস আসে 5 থেকে 7 মিনিট, কিন্তু 2.5 ঘন্টা পর ফায়ার ব্রিগেড আসলো। আমরা অন্য মাধ্যমে আগুনটা নিভিয়ে দিয়েছিলাম।
1: বেশ।
3: কিন্তু সেটা সমস্যা হচ্ছে যে ওনারা ফোন করলাম ওনাদের ডিপার্টমেন্টে, পুলিশ ফোন করলো, ঠিক আছে, 2.5 থেকে 3 ঘন্টা পরে এসে আমাদের ঠিক আসামির মতন জেরা করতে শুরু করলো, ঠিক আছে। কিন্তু ওনাদের যে দুর্বলতা মানুষের বিপদের মধ্যে থেকে, হ্যাঁ, কোন রকম
1: প্রশ্নটা বলুন।
3: হ্যাঁ, প্রশ্নটা হচ্ছে আমার বাড়ির কাছে ফায়ার ব্রিগেড, অথচ সে 3 ঘন্টা পর আসলো। যদি প্রাণহানি ঘটনা ঘটতো এই বিষয়ে।

0: মন্ত্রী কিন্তু মানে আমি বলে দিচ্ছি ফায়ার ব্রিগেডের অফিসটা হচ্ছে ক্যানেলোস রোড মানিকতলা
1: বিধানসভা। দুর্ভাগ্যজনক মৃত্যুও ঘটেছে, একটি তারাপীঠে এবং একটি ঘটেছে কলকাতায় ওই লিন্ডসে স্ট্রিটের ওইখানটাতে।

0: ইনসিডেন্ট ঘটনা ইনসিডেন্ট বা ঘটনা ঘটার পর যার যেই ঘটনার আর ভিকটিম হচ্ছেন, তিনি আমাদের কল সেন্টারে বা আমাদের ডিউটি সেন্টারে তিনি কল করেন এবং তিনি সাহায্যের জন্য বলেন। এবং তার এটা বলার পর কত দ্রুত আমাদের ফায়ার টেন্ডার বলা হয় বা যারা যে যারা আগুন নেভাবে সেই ব্যবস্থাপনা পৌঁছতে কতক্ষণ লাগে, এই পুরোটাকে রেসপন্স টাইম বলা হয়। আপনি আপনাকে ধন্যবাদ, আপনি খুব ভালো বিষয় নিয়ে আজকে এখানে আলোচনার আমাকে সুযোগ করে দিলেন। তো এই রেসপন্স টাইম নিয়ে কিন্তু আমরা খুব সচেষ্ট। আপনি এখানে আমাকে যেটা প্রশ্ন করালো, ভিউয়ার্স নয় আপনারা যেটা প্রশ্ন করলেন, তা গত দুটো ঘটনা, দুটো ঘটনাতেই 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা ঘটনাস্থলে পৌঁছেছি এবং ঘটনাস্থলে আমাদের ফায়ার ফাইটাররা অফিসাররা পৌঁছানোর ফলে প্রচুর মানুষকে আমরা রেস্কিউ করেছি। এবং আপনারা জানবেন, যারা তারাপীঠের ঘটনা বা এখানে মির্জা গালিব স্ট্রিটে যে ঘটনা সম্পর্কে ডিটেলসে শুনেছেন, দেখবেন ওখানে আগুনে লেগে আগুনে কেউ পুড়ে মারা যায়নি, মারা গেছে সবাই ধোঁয়ায়, সাফোকেশনে। তার কারণ হচ্ছে কনস্ট্রাকশনটা যেভাবে তৈরি করা হয়েছিল। তারাপীঠের ঘটনায় আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী বারবার বলেছেন, আমিও বারবার বলেছি, একটা সেকেন্ড জায়গা, দ্বিতীয় একটা জায়গা ছিল, এক্সিট জায়গা, যেখান দিয়ে মানুষ বেরিয়ে যেতে পারতো, একজন মানুষকেও মরতে হতো না। কিন্তু হোটেল কর্তৃপক্ষ সেই পুরো বা জায়গাটি তালা মেরে রেখেছিল, যার ফলে কেউ ওখান থেকে বেরোতে পারেনি। মেইন গেট দিয়ে বেরোতে গেছে, এখন সেখানে ধোয়া, প্রত্যেকটি মৃত ব্যক্তিকে যারা পেয়েছি আমাদের প্রত্যেকেই ধোঁয়ায় মারা গেছে। সেম ঘটনা ঘটেছে আর আমাদের মির্জা গালিব স্ট্রিটে, সেখানেও ধোঁয়াতে মারা গেছে। এবং প্রত্যেকটা জায়গায় যে কনস্ট্রাকশনে যেভাবে ওইগুলো তৈরি করা হয়েছে, হোটেলগুলো বিল্ডিংগুলো, তার ফলে এবং সর্বোপরি হচ্ছে এসি থেকে প্রত্যেকটা ক্ষেত্রেই দেখা যাচ্ছে ইলেকট্রিফিকেশন বা এসি, সেখান থেকে আগুন লাগছে। তো এই ধরনের কারণগুলো জানা যাচ্ছে, তবু আমরা সচেষ্ট হয়ে সেখানে পৌঁছেছি, আমাদের ফায়ার ফাইটাররা সেখানে পৌঁছেছেন। এবং আপনারা জানবেন মির্জা গালিব স্ট্রিটে আমরা প্রায় 80 জনকে রেস্কিউ করেছি, আমরা সময় মতো না পৌঁছলে সেটা সম্ভব হতো না। আমরা প্রায় 38 জনকে রেস্কিউ করেছি তারাপীঠ থেকে, যেটা আমরা যদি সময় মতো না পৌঁছতাম সেটা হতো না। আপনাকে অনেক ধন্যবাদ, আপনি খুব ভালো বিষয় তুলেছেন। আমরা এই রেসপন্স টাইম কমিয়ে আনার খুব চেষ্টা করছি, আরও চেষ্টা করছি। যদিও আপনারা জানেন কিছু কিছু বড় শহরে এত ঘিঞ্জি জায়গা থাকে যেখানে পৌঁছতে সময় লাগে, অনেক সময় ট্রাফিক ব্যবস্থাটা একটা ইম্পর্টেন্ট, সেই জন্য আমরা পুলিশ, এমার্জেন্সি ডিপার্টমেন্ট আর আমাদের দমকল দপ্তর সব মিলিয়ে আমরা প্রত্যেক মুহূর্তে বিভিন্ন বিষয়ে আলোচনা করি, মিটিং হয়, কিভাবে আমরা মানুষকে আরও ভালো পরিষেবা দিতে পারি।
1: বেশ, একেবারে আপনার খুব পরিচিত একজন আমাদের ফেসবুকে লিখছেন, অগ্নিশ্বর বসু, তিনি বলছেন যে আপনিও ছোটবেলার দাদা ভাই এবং শিক্ষক হিসাবেও অত্যন্ত পছন্দের। এখন উনি জানতে চাইছেন যে যখন এত প্রশাসনিক দায়িত্বের মধ্যে ব্যস্ত থাকেন, সেই ছোটবেলার কথাগুলো মনে আসে?
0: ভীষণ মনে পড়ে। অগ্নিশ্বর, কেমন আছো তুমি? তোমার সাথে আমার শেষ একদিন কলকাতায় দেখা হয়েছিল, তুমি খুব সুন্দর সঞ্চালনা করছিলে আমাদের ট্যুরিজম ডিপার্টমেন্টের একটা অনুষ্ঠানে। অগ্নিশ্বর খুব শুধু পড়াশুনোয় ভালো ছিল না, ও বিভিন্ন সাংস্কৃতিক কর্মকাণ্ডের সাথে যুক্ত ছিল এবং আমার প্রিয় বিদ্যালয় অগ্নিশ্বরের প্রিয় বিদ্যালয়, সেখানে প্রচুর সাংস্কৃতিক কর্মকাণ্ড সারা বছর ধরে হতো। আমি যখন অগ্নিশ্বরকে, বড় হওয়া অগ্নিশ্বরকে দেখলাম, দেখলাম ঠিক ও আগের মতোই আছে সেই রকম। অগ্নিশ্বর, আমার এক ভীষণ মনে পড়ে তোমাদের বলা সেই টিমু হাসের গল্প আর ক্ষুদিরামের গল্প, শিবাজির গল্প, সেগুলো মনে পড়ে, গান, একসাথে বসে প্রার্থনা, আর কামরাঙ্গা গাছটার কথা খুব মনে পড়ে, কামরাঙ্গা গাছের নিচে কুয়ার কথা মনে পড়ে, আর তোমাদের সেই দোলনাগুলো। আমি গিয়েছিলাম বছরখানেক আগে, তোমার আমার পুরনো স্কুলে দোলনাগুলো একই রকম আছে, শুধু তোমরা নেই, তোমরা অনেক বড় হয়ে গেছো। অগ্নিশ্বর, ভালো থেকো অগ্নিশ্বর।
1: তো মাঝে মাঝে এই আপনাদের আপনার যে পুরনো স্মৃতি যেটা রোমন্থন করলে অত্যন্ত ভালো লাগে আমাদের সবার, তার সঙ্গে সঙ্গে মাঝে মাঝে আমাদের যে প্রশাসনিক যে দায়িত্ব আপনার গুরুদায়িত্ব সেগুলোতে আমরা চলে আসব।
2: একটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন আমাদের কাছে এসেছে, সেটা হচ্ছে এই যে পাস ফেল তুলে দেওয়া, এটা একটা খুব বিতর্কিত জায়গা, পক্ষে বিপক্ষে বোধ হয় 50-50% পাওয়া যাবে, কিন্তু এক

0: একটা জিনিস অনুভূত হয় যে পাশফিল না থাকার দরুন আমি বহু শিক্ষক শিক্ষিকার কাছে শুনেছি যে একটা লেভেল অবধি ছেলেমেয়েরা পড়াশোনাতে আগ্রহী হচ্ছে না। আপনি স্কুল শিক্ষা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী, আপনারা এটা নিয়ে মৌলিক কিছু ভাবনা চিন্তা করছেন?
1: হ্যাঁ, এটা খুব সঙ্গত একটি প্রশ্ন। দেখুন, আমি পাশফেল এই বিষয়ে প্রচুর আলোচনা সভায় অংশগ্রহণ করেছি, তো এটা নিয়ে যে ভাবনা যেটা ছিল আর আপনার শিক্ষার অধিকার আইনে এটা এই কথা বলা আছে, ফেল তুলে দেওয়া হয়েছিল ক্লাস এইট পর্যন্ত। তার একটা বড় কারণ আমরা দেখতে পাই, সেটা হচ্ছে এটা আমাদের অভিজ্ঞতা থেকে এই আইনে এই জায়গাটা আনা হয়েছিল, সেটা হচ্ছিল ক্লাস এইটের পর বা ক্লাস সেভেনে বা ক্লাস সিক্সে যে ছেলেটি বা মেয়েটি আর ফেল করছে বা সে পরের ক্লাসে যেতে পারছে না, তো আমি নিজের অভিজ্ঞতাতেও দেখেছি গ্রাম বাংলায় বিশেষ করে, তাকে এক ছেলে হলে সে চাইল্ড লেবার হয়ে যেত, অন্য রাজ্যে মাইগ্রেট করতো, আর মেয়ে হলেই চাইল্ড ম্যারেজের আর সে শিকার হতো। তো এই যে সামাজিক জায়গাগুলো, এই সামাজিক জায়গাগুলোকে কিছুটা ঠিকঠাক করার জন্য আর কিন্তু এই ফেল তুলে দেওয়ার বিষয়টা একটা এসেছিল। আর সাথে সাথে আমি এটা নিয়ে বিশদ জায়গায় বিভিন্নভাবে আলোচনা হয়েছে, আমি আমার সম্মানীয় সকল শিক্ষকদের কাছে আবেদন রাখব যে আমরা আপনারা খুব ভালো পড়ানোর চেষ্টা করছেন, ক্লাস স্কুলগুলোতে ভালো পড়ানোর চেষ্টা করছেন, তো এমন একটা দিন আসবে যেদিন আপনাদের এই ভালো পড়ানোর ইচ্ছে এবং এই ভালো পড়াচ্ছেন এই কারণে ফেল করার আর জায়গাই থাকবে না। আমি শিক্ষক ছিলাম, আমি খুব বিশ্বাস করতাম যে একটি শিশু যখন 45 মিনিট বা 40 মিনিট ক্লাসে থাকবে সে শিখবে ক্লাসে, আমরা পড়াবো না, আমরা ওদেরকে শেখাবো, তো ওরা শিখবে ক্লাসে, বাড়ি গিয়ে তারা সেটাকে প্র্যাকটিস করবে বা সেটা নিয়ে আলোচনা করবে। কারণ গ্রাম বাংলার প্রচুর আর মায়েরা আছেন, বাবারা আছেন, যারা সত্যিকারে যাদের ফার্স্ট জেনারেশন লার্নার, তাদের প্রথম বাচ্চাটি প্রথম স্কুলে যাচ্ছে, সুতরাং বাড়িতে সেই ছেলেমেয়েটি তো পড়াশুনো করার কোনো সহযোগিতা পান না, তো আমরা চেষ্টা করছি যে সেই বাচ্চাটি যেন সমস্ত কিছু বিদ্যালয়ে শিখে যায়, বাড়িতে সে চর্চা করে, কারণ বিদ্যালয়ে যদি সে না শিখে যায় তাহলে মা বাবাও তাকে সহযোগিতা করতে পারছেন না, বাধ্য হয়ে প্রাইভেট টিউটারের কাছে যাচ্ছেন, প্রাইভেট টিউটারের সহযোগিতা নিচ্ছেন। তো আমাদের ভাবনা চিন্তাটা একটু আমরা বদলানোর চেষ্টা করছি, আমরা রাইট টু এডুকেশনের নিয়ম অনুসারে ছাত্র শিক্ষক রেশিও কম করার চেষ্টা করছি যাতে আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা কম বাচ্চাদের ক্লাসে পড়ান এবং উপযুক্ত পড়াতে পারেন, সেইভাবে আমরা সেই ব্যবস্থাপনাগুলো নিচ্ছি যাতে বাচ্চারা স্কুলেই শিখে যান, বাড়িতে চর্চা করেন। সুতরাং একদিন এমন একটা পরিবেশ তৈরি হবে সত্যিকারে কোনো বাচ্চা আর ফেল করবে না, সকলেই পাশ করবে, কারণ সকলে শিখবে, আমার সম্মানীয় শিক্ষক শিক্ষিকারা সকলকে শেখাতে পারবেন, সেই সুযোগ তারা পাবেন।
2: আচ্ছা, দীপায়ন সৎপতি তিনি বাঁকুড়া থেকে জিজ্ঞাসা করছেন যে যারা প্রাইমারি স্কুলে যারা শিক্ষারত রয়েছেন তাদের নিজস্ব নিজের ডিস্ট্রিক্টে ট্রান্সফারের ব্যাপারে উনি জানতে চাইছেন।
1: হ্যাঁ, এটা তো এই মুহূর্তে খুব চর্চিত বিষয়। আমরা আমাদের যে শিক্ষা নিয়ে যে ভাবনা তাতে কয়েকটা বিষয় আমরা খুব জোর দিয়েছি। এক হচ্ছে আমরা সবসময়, এটা আমাদের নীতিগত বিষয়, আমরা পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভালো করার জন্য আমরা সবসময় সচেষ্ট, আমাদের এই যে বাচ্চাদের জন্য নিরলস পরিশ্রম করে যাচ্ছেন যে সমস্ত শিক্ষিকারা শিক্ষকরা বা শিক্ষা সহযোগী কর্মীরা, আমরা তাদেরকে ভালো রাখতে চাই। এবং দেখবেন আমাদের নতুন সরকার গঠনের পরপরই আমরা তাদের যে সাম্মানিক, তাদের যে বেতন সেটাকে অনেকটা বাড়ানোর চেষ্টা করেছি, কারণ আমরা জানি সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের আমরা যদি ভালো না রাখতে পারি তাহলে না হলে তারা তাদের সেরাটা আর তাদের দিতে পারবে না। তারা যে কাজটা করছেন সেটা খুব শ্রদ্ধার কাজ, এবং সমাজে এখনও শিক্ষক শিক্ষিকাদের খুব শ্রদ্ধার আসনে বসান, যদিও পশ্চিমবঙ্গে বিভিন্ন ঘটনায় সেই জায়গাটা একটা অভাব তৈরি হয়েছিল। তো আমরা আমাদের সম্মানীয় শিক্ষক শিক্ষিকাদের সবসময় ভালো রাখতে চাই, এবং এই ভালো রাখার জন্য যা যা দরকার আমাদের ট্রান্সফার পলিসিতেও সেটা থাকবে। আমরা সবসময় চাইব আমাদের শিক্ষক শিক্ষিকারা বাড়ির খুব কাছাকাছি জায়গায় তারা পোস্টিং পাক, আমরা সেটা অনেক সময় সম্ভব হয় না, কষ্টকর সে পুরোটা ম্যাচ করানো, কারণ পশ্চিমবঙ্গে 81,000 বিদ্যালয় আছে গোটা পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলায়। তবু আপনাদের আমি আশ্বস্ত করছি, আমাদের দপ্তর আশ্বস্ত করছে, ট্রান্সফার পলিসিতে আমরা চাইব আপনারা বাড়ির কাছাকাছিতেই বদলি হন বা বদলি পান, এটা আমাদের সবসময় লক্ষ্য থাকবে।
2: বেশ, কয়েকটা গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তবে তার আগে একজন বন্ধু টেলিফোন লাইনে রয়েছেন, দেখে নেবো কে রয়েছেন। নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
3: হ্যালো, আমি নবগ্রাম থেকে, মানে ঘটিয়ারানি থেকে অনন্ত মাখাল বলছি।
2: বেশ বেশ, নবগ্রাম থেকে বলছেন, বলুন।
3: বলছি দাদা, আমার আমার বেগার ভাতার টাকা বাড়ছে না, এটা কি হবে একটুখানি বলে দিলে ভালো, খুব ভালো হতো।
2: আচ্ছা, বেশ বেশ,
0: আমাদের অনুষ্ঠান যারা শুনছেন এবং দেখছেন তাদের একটাই অনুরোধ করব, মাননীয় শ্রী কৌশিক চৌধুরী মহোদয়, তিনি দুটি দপ্তরের দায়িত্বে রয়েছেন, একটি স্কুল শিক্ষা দপ্তর এবং একটি অগ্নি নির্বাপন জরুরি পরিষেবা, মানে সাদা বাংলায় দমকল,
2: দমকল
0: ফলে প্রশ্নগুলো যদি আমরা সেইখানে রাখি তাহলে সুবিধা হয়, কারণ উনি ওনার দপ্তর নিয়ে কথাগুলো বলতে পারবেন, অন্য দপ্তরের সমস্ত তথ্য ওনার কাছে
2: থাকাটাই।
1: তবু আমি সরকারের প্রতিনিধি, আমার যতটুকু জানা আছে এই নিয়ে দুটো প্রশ্ন হলো, যুবক ভাতা বা বেকার ভাতা নিয়ে, তো এই বিষয়ে আমি বলতে চাই সম্মানীয় মুখ্যমন্ত্রী খুব সচেষ্ট, এবং শুধু সচেষ্ট নন, আমরা নির্বাচনের আগে আমাদের সংকল্পপত্র প্রকাশ করেছিলাম, সেখানে যুবক ভাতার কথা বলা ছিল, আমরা চেষ্টা করছি যত তাড়াতাড়ি সম্ভব আমাদের এই যুবকদের নিয়ে যে আমাদের পলিসি বা নীতি বা ভাবনা সেটা সকলের সামনে আনা, আপনারা নিশ্চিন্ত থাকুন আমরা আপনাদের জন্য ভাবছি।
2: বেশ, আরেকটা প্রশ্ন যেটা একদম আপনার দপ্তর সম্পর্কিত, আমার আমার এক বন্ধু খুব দুঃখ করে বলছিল যে এখন শিক্ষকদেরকে, যে কথার উল্লেখ আপনার কথার মধ্যে রয়েছে, যে শিক্ষকরা হঠাৎ করে সমাজের চোখে একটা বড় অংশের শিক্ষক তারা ভিলেন হয়ে গেছেন, তো এর প্রভাব কিন্তু শিক্ষাতেও পড়ছে, তো এখান থেকে যদি আমাদের শিক্ষাকে আমরা বার করতে না পারি তাহলে কিন্তু সমূহ বিপদ এক। এবং অতি সম্প্রতি কলকাতার একটি বেসরকারি স্কুলে আমরা খবরের কাগজে পড়েছি যে চাইল্ড সাইকোলজিতে এমন এফেক্ট পড়ছে যে একটি ছেলে আরেকটি ছেলের গলাতে কোনো একটা কারণবশত ছুরি চালিয়ে দিচ্ছে, এটা একটা চাইল্ড সাইকোলজিতে এফেক্ট পড়ছে এবং একদম স্কুল শিক্ষার জায়গাতে। তো এই যে দুটো বিষয়, এক হচ্ছে শিক্ষকদেরকে ওই বিষয় থেকে উত্তরণ এবং ছাত্রছাত্রীদের যে মানসিক বদল, এই বিষয়ে সরকারের কিছু ভাবনা চিন্তা রয়েছে?
1: নিশ্চয়ই, আপনি এই দিককার একটা বিদ্যালয়ের উদাহরণ দিলেন, অতি সম্প্রতি উত্তরবঙ্গের একটি জেলার একটি বিদ্যালয়ের উদাহরণ আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পেয়েছি, সেই ছাত্ররা শিক্ষককে,
2: প্রধান শিক্ষককে একদম
1: ধাক্কা দিয়ে
2: ফেলে দিচ্ছেন।
1: তো আমরা না
4: আকাশবাণী কলকাতা খবর পড়ছি বর্ণালী সিংহ। এখনকার বিশেষ বিশেষ খবর, ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। বিদেশমন্ত্রী ড সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, দক্ষিণী বিশ্বের দেশগুলি চায় ভারত আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরুক। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি মৌ স্বাক্ষরিত। ফর্ম 6 নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ফর্ম 6 এর পরিবর্তনের জন্য কোনো অনুমোদন নির্বাচন কমিশনকে দেওয়া হয়নি। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1টি লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোটগ্রহণ, এজন্য যাবতীয় প্রস্তুতি সম্পূর্ণ। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ চিকিৎসা বিজ্ঞানে নোবেল পুরস্কার পেয়েছেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেমান এবং জর্জ নাগেল। আসছি বিস্তারিত খবরে। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5টি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর অভিবাসন ও যোগাযোগ, তরুণ কর্মী বিনিময়, পরিবহন প্রযুক্তি, ক্ষেত্রের বিকাশ ও সমন্বয়, চিহ্নিত ক্ষেত্রের পরিকাঠামোগত ব্যবস্থাপনা সংক্রান্ত একাধিক চুক্তি স্বাক্ষরিত হয়। একই সঙ্গে বিজ্ঞান ও প্রযুক্তি ক্ষেত্রে উদ্ভাবন এবং শিল্পোদ্যোগ সংক্রান্ত ইচ্ছাপত্র আজ স্বাক্ষরিত হয়েছে। এক যৌথ প্রেস বিবৃতিতে প্রধানমন্ত্রী মোদী ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে সম্পর্কের

0: দায়বদ্ধতা রক্ষায় ইতিবাচক ভূমিকা গ্রহণের জন্য সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, ভারত গত বছর অক্টোবর মাসে ইউরোপিয়ান মুক্ত বাণিজ্য সংস্থার সঙ্গে ঐতিহাসিক বাণিজ্য অর্থনৈতিক সহযোগিতা চুক্তি চালু করেছে। বাণিজ্য বিনিয়োগ, কর্মসংস্থান এবং অভিন্ন উন্নয়নের ক্ষেত্রে এটি এক ঐতিহাসিক রূপরেখা বলে উল্লেখ করেন তিনি। শ্রী মোদী বলেন, এই চুক্তির অধীনে আগামী 15 বছরে 1,000 কোটি মার্কিন ডলার বিনিয়োগ হবে, 10 লক্ষ প্রত্যক্ষ কর্মসংস্থানের সুযোগ। প্রধানমন্ত্রী বলেন, উভয় দেশ সামরিক ক্ষমতা হস্তান্তর এবং প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রে নতুন সম্ভাবনার দিকটি খতিয়ে দেখছে, পরমাণু শক্তিতে সহযোগিতা বাড়িয়ে তোলার দিকটিও পর্যালোচনা করছেন তারা।
1: আজ আমরা মিলিটারি এক্সচেঞ্জ আর ডিফেন্স প্রোডাকশন মে সহযোগ কি নই সম্ভাবনাও কি পহচান কি নিউক্লিয়ার এনার্জি মে সহযোগ কো অর প্রগাঢ় করনে পর ভি সহমতি বনি। বারাণসী কা রোপওয়ে, নয়ডা কা জেভর এয়ারপোর্ট और पहाड़ी क्षेत्रों में रेलवे तथा टनलिंग प्रोजेक्ट हमारे इंफ्रास्ट्रक्चर सहयोग के उज्जवल उदाहरण है। इस सहयोग को सुदृढ़ करने के लिए आज हमने ट्रांसपोर्ट, मोबिलिटी और इंफ्रास्ट्रक्चर पर एग्रीमेंट किया है।
0: উল্লেখ্য, প্রেসিডেন্ট পারমেলিন আজ সকালে 3 দিনের সফরে নতুন দিল্লি পৌঁছান। তার সঙ্গে আছেন উচ্চপদস্থ প্রতিনিধি ও বাণিজ্যিক দল। ভারত ও সুইজারল্যান্ড প্রশিক্ষণ এবং প্রতিরক্ষা শিল্পের মধ্যে সহযোগিতা আরও জোরদারের লক্ষ্যে কাজ করবে বলে জানিয়েছে। নতুন দিল্লিতে আজ সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিদেশ মন্ত্রকের পশ্চিমাঞ্চল বিষয়ক সচিব সি বি জর্জ বলেন, সুইজারল্যান্ডের সংস্থাগুলি মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় প্রতিরক্ষা সরঞ্জামের যৌথ উৎপাদন এবং উন্নয়নের মাধ্যমে তৈরি হওয়া বিভিন্ন সুযোগ সদ্ব্যবহার করতে পারবে। বিদেশমন্ত্রী ডক্টর সুব্রমণিয়াম জয়শঙ্কর বলেছেন, ভারত যাতে আন্তর্জাতিক পর্যায়ে এই অঞ্চলের উদ্বেগ ও আশঙ্কার কথা তুলে ধরে, দক্ষিণী বিশ্বের দেশগুলি সেটাই চায়। তিনি আজ নতুন দিল্লিতে 5ম কৌটিল্য অর্থনৈতিক কনক্লেভে ভাষণ দিচ্ছিলেন। ভারত ও বিশ্ব একে অপরের সঙ্গে মানিয়ে নিতে প্রস্তুত এই আলোচ্য সূচির ওপর বক্তব্য পেশ করেন ডক্টর জয়শঙ্কর। তিনি বলেন, ভারত সবসময়ই দক্ষিণী বিশ্বের দেশগুলির বিভিন্ন সমস্যা, বিশেষত খাদ্য, জ্বালানি, সার ও অর্থনীতি সম্পর্কে উদ্বেগের বিষয়ে বিশ্বকে অবহিত করতে চায়।
2: A lot of the concerns which we voiced were concerns of other people, of other countries. They were also our concerns, but if you look, at the 4F, for example, food, fuel, fertilizer, finance, these were much more the concerns of many global south countries. For us, fuel prices, the cost of fuel has gone up. Our diplomacy has striven very hard to make fuel accessible by increasing the number of sources.
0: ইয়েমেনের সরকার গুরুত্বপূর্ণ বাব আল মানদেব প্রণালীর কাছে হুথিদের অবস্থান প্রতিহত করতে আজ বিশেষ অভিযান শুরু করেছে। হুথি বিদ্রোহীরা ইয়েমেনের দক্ষিণ পশ্চিমাঞ্চলে আরও কিছু গুরুত্বপূর্ণ অঞ্চল দখল করার পরই এই পাল্টা অভিযান চালানো হল। সেনাবাহিনীর এক আধিকারিক জানিয়েছেন, জায়ান্টস ব্রিগেডের সরকারি বাহিনী তাইজ প্রদেশে ধুবাব জেলায় অগ্রসর হয়েছে। সেখানে দুপক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। সরকারি বাহিনী বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থান দখল করেছে বলে জানা গেছে। অন্যদিকে হুথি পরিচালিত আল মাসিরা টিভি ধুবাবের দিকে সরকারি বাহিনীর অগ্রসর হওয়ার খবর অস্বীকার করেছে। কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল আজ ডিব্রুগড় থেকে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা করেছেন। এর ফলে প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথের পুনরুজ্জীবন ঘটল, খুলে গেল উত্তর পূর্বাঞ্চলের জন্য একটি সরাসরি পরিবেশ বান্ধব এবং সাশ্রয়ী বাণিজ্য পথ। পশ্চিমবঙ্গে বিমান পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে 2 বছরের মধ্যে আরও 4টি নতুন পূর্ণাঙ্গ বিমানবন্দর গড়ে তোলার জন্য কেন্দ্র ও রাজ্য সরকারের মধ্যে আজ একটি সমঝোতা স্মারকপত্র মৌ স্বাক্ষরিত হয়েছে। এর ফলে পশ্চিমবঙ্গ কেন্দ্রীয় সরকারের উড়ান দুই প্রকল্পে যুক্ত হল। অসামরিক বিমান পরিবহন মন্ত্রী কে রামমোহন নাইডু নবান্নে আজ এ সংক্রান্ত এক অনুষ্ঠানে জানান, আলিপুরদুয়ারের হাসিমারা ও পশ্চিম মেদিনীপুরের কলাইকুণ্ডায় সিভিল এনক্লেভ, দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট বিমানবন্দরের সম্প্রসারণ এবং পুরুলিয়ায় নতুন বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা রয়েছে। কৃষি, গ্রামীণ পরিকাঠামোর উন্নয়ন, কৃষক কল্যাণ এবং গ্রামীণ অর্থনীতিকে আরও শক্তিশালী করার লক্ষ্যে নবান্নে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন জাতীয় কৃষি ও গ্রামোন্নয়ন ব্যাংক নাবার্ডের চেয়ারম্যান ডক্টর সাজি কৃষ্ণন ভি এবং সংস্থার অন্যান্য প্রতিনিধিরা। বৈঠকে রাজ্যে কৃষি ও গ্রামীণ উন্নয়নের বিভিন্ন ক্ষেত্র আলোচিত হয়। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা মুক্ত বাণিজ্য চুক্তি ও ভারতের অর্থব্যবস্থার প্রথম পর্ব। নবগ্রাম হীরালাল পাল কলেজের অর্থনীতির অধ্যাপক ডক্টর বিশান সান্যালের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ প্রযোজিত অনুষ্ঠানটি

0: শুনবেন আগামীকাল গীতাঞ্জলি ডিটিএইচ বাংলা এবং আকাশবাণী সংবাদ বিভাগ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। ফর্ম সিক্স নিয়ে লোকসভায় বিরোধী দলনেতা রাহুল গান্ধীর অভিযোগ খারিজ করেছে নির্বাচন কমিশন। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর এর জন্য ব্যবহৃত ফর্ম সিক্সে বেআইনিভাবে এবং একতরফাভাবে পরিবর্তন করেছেন বলে এর আগে রাহুল গান্ধী অভিযোগ করেন। সামাজিক মাধ্যমে এক পোস্টে কমিশন জানিয়েছে, বিহারে এসআইআর সংক্রান্ত নির্দেশে গত বছরের 24 জুন কমিশনের সর্বসম্মত সিদ্ধান্ত অনুযায়ী জারি করা হয়েছিল। চলতি বছরের 27 মে দেওয়া রায়ে সুপ্রিম কোর্টও ওই নির্দেশ বহাল রেখেছে। সুপ্রিম কোর্ট বলেছে, দেশে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন প্রক্রিয়ায় ব্যবহৃত ফর্ম সিক্স এর কোনো পরিবর্তনের অনুমোদন দেওয়া হয়নি। প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি ভি মোহানার বেঞ্চ সুস্পষ্টভাবে জানিয়েছেন, ফর্ম সিক্স এর পরিবর্তনের কোনো অনুমোদন সর্বোচ্চ আদালত দেয়নি এবং কে এই পরিবর্তন করেছে সে বিষয়ে নথিপত্র আদালতে পেশ করার নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গ সহ তিন রাজ্যের 5 বিধানসভা এবং অসমের 1 লোকসভা আসনের আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণের জন্য যাবতীয় প্রস্তুতি সম্পন্ন। এর মধ্যে পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের রেজিনগর এবং পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম বিধানসভা আসন ছাড়াও তামিলনাড়ুর মাদুরান্তকাম এবং ধারাপুরম, পুদুচেরির থাট্টানচাভাডি এবং অসমের নওগাঁ লোকসভা আসন রয়েছে। ভোট গ্রহণ শুরু হবে 7:00, চলবে 6:00 পর্যন্ত। উত্তরপ্রদেশে আসন্ন রাজ্যসভা নির্বাচনের জন্য বিজেপি 8 জন প্রার্থীর নাম ঘোষণা করেছে। দলের তরফ থেকে ধরমপাল সিং, রাধাকান্ত ওঝা, প্রকাশ পাল, বিদ্যাসাগর সোনকার, গোপীকৃষ্ণ পাণ্ডে, প্রিয়াঙ্কা সিং রাওয়াত, রামপ্রতাপ সিং চৌহান এবং শ্রুতি নাগারওয়ালকে প্রার্থী করা হয়েছে। শারীরবিদ্যা বা চিকিৎসা বিজ্ঞানে 2026 সালের নোবেল পুরস্কার পেলেন কার্ল ডেইজেরথ, পিটার হেগেম্যান এবং জর্জ নাগেল। আলো নিয়ন্ত্রিত আয়ন চ্যানেল এবং অপটোজেনেটিক্স নিয়ে তাদের যুগান্তকারী আবিষ্কারের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার দেওয়া হয়েছে। অপটোজেনেটিক্স এমন এক প্রযুক্তি যা মস্তিষ্কের কার্যকলাপ নিয়ে গবেষণায় বৈপ্লবিক পরিবর্তন এনেছে। সুইডেনের স্টকহোমে ক্যারোলিনস্কা ইনস্টিটিউটের নোবেল অ্যাসেম্বলি আজ এই পুরস্কার ঘোষণা করে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরেকবার। ভারত ও সুইজারল্যান্ডের মধ্যে আজ বিভিন্ন ক্ষেত্রে 5 চুক্তি স্বাক্ষরিত হয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সুইস প্রেসিডেন্ট গাই পারমেলিনের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠকের পর এই চুক্তিগুলি স্বাক্ষরিত হয়। প্রায় 80 বছর পর আন্তর্জাতিক বাণিজ্য পথ হিসেবে ব্রহ্মপুত্র নদীপথ দিয়ে বাংলাদেশে মিথানল বহনকারী প্রথম আন্তর্জাতিক পণ্যবাহী জাহাজের যাত্রার সূচনা হয়েছে। পশ্চিমবঙ্গ সহ 3 রাজ্যের 5 বিধানসভা ও অসমের 1 লোকসভা আসনে আগামীকাল উপনির্বাচনে ভোট গ্রহণ। খবর পড়া আজকের মতো শেষ হলো।
1: সিলেবাসে কোথাও একটা পরিবর্তন করা দরকার, যুগোপযোগী সিলেবাস করা দরকার। এটা আরও প্রাসঙ্গিক হয়ে পড়েছে, আরও প্রয়োজনীয় হয়ে পড়েছে, কারণ আপনারা জানেন 2020 সালে জাতীয় শিক্ষানীতি এসেছে। তো পশ্চিমবঙ্গে এতদিন ধরে জাতীয় শিক্ষানীতি গ্রহণ করা হয়নি। আমাদের নতুন সরকার, কেন্দ্রীয় যে জাতীয় শিক্ষানীতি প্রকাশিত হয়েছে তার সাথে আর সামিল হয়ে, তার সাথে সাযুজ্য রেখে আমাদের জাতীয় শিক্ষানীতি আমরা পশ্চিমবঙ্গেও আনছি। তার ফলেও এবং আগে যে বইগুলো, যে সিলেবাস আমরা দেখেছি, সেখানেও অনেক পরিবর্তন আনার দরকার, যার ফলে আমাদের আর সিলেবাসে পরিবর্তন আসছে। নতুন সিলেবাস কমিটি হয়েছে, তাদের পরামর্শ নিয়ে নতুন সিলেবাস তৈরি হচ্ছে এবং সে তার মধ্যে একটি বাচ্চা স্বাভাবিকভাবে আর সপ্রতিভাবে বেড়ে ওঠার জন্য যা যা দরকার সব সেই সিলেবাসে রাখা হবে।
2: আপনি 2 দপ্তরের দায়িত্বে, স্কুল শিক্ষা দপ্তর এবং একই সঙ্গে অগ্নিনির্বাপণ জরুরি পরিষেবা, আমরা যাকে দমকল বলে থাকি, দমকলের দপ্তরের ক্ষেত্রে একটা সাধারণ অভিযোগ, রেসপন্স সাহেবের কথা আপনি বলে দিলেন, ওখানে যাচ্ছি না, দমকলের কর্মীদের ফিটনেস। এবং অনেক সময় দেখে মনে হয় যারা আসেন অপারেশনসে, আমরা নিজের চোখে যাদের দেখি, তাদের অনেকে দেখে মনে হয় যে তাদের বেশ অনেকটা বয়স হয়েছে, অর্থাৎ রিক্রুটমেন্টে হয়তো বা কোনো ঘাটতি আছে, আপনি সেটা বলতে পারবেন? এই গোটা জায়গাটা যে ম্যান পাওয়ারের উৎকর্ষতা বাড়ানো, এটা নিয়ে আপনাদের কি পরিকল্পনা?
1: দেখুন, দপ্তরের দায়িত্ব পাওয়ার সাথে সাথেই প্রথম যেটা আমরা দপ্তরের আধিকারিকদের সাথে কথা বলে এবং আমার সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী

0: সাথে কথা বলে আমরা দ্রুত আর আমাদের দপ্তরের একটা রোডম্যাপ তৈরি করার চেষ্টা করছি, এবং তাতে কয়েকটা দিক বা কয়েকটা ভার্টিক্যাল আমরা ঠিক করেছি, কয়েকটা ডায়নামিক্স আমরা ঠিক করেছি। তার মধ্যে একটা হচ্ছে দমকল, হচ্ছে একটা রেজিমেন্টেড একটা ডিপার্টমেন্ট, ইউনিফর্ম ডিপার্টমেন্ট। সুতরাং সেখানে কর্মীদের ফিটনেস একটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আমাদের একটা প্রশিক্ষণ কেন্দ্র এখানে আছে, বেহালায় আছে। আমরা উত্তরবঙ্গে আমরা আরেকটা প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করার চেষ্টা করছি, যেখান থেকে প্রশিক্ষিত আর আমাদের কর্মীরা বের হবে। দ্বিতীয়ত হচ্ছে আমরা দেখেছি যে ইকুইপমেন্টস, আমাদের প্রচুর ইকুইপমেন্টস, ভেহিকেলস, এগুলোর প্রচুর অভাব ছিল। আপনারা দেখেছেন স্বল্প কয়েকদিন আগে আমরা আমাদের দপ্তরে ছোট বড় মাঝারি মিলে 226টা নতুন আর ফায়ার টেন্ডার নিয়ে এসেছি, আধুনিক মানে ফায়ার টেন্ডার, যেগুলো জেলার সমস্ত দমকল কেন্দ্রে আমরা পাঠিয়েছি, যাতে আগুনের সাথে যুদ্ধ করার জন্য আমাদের কোনো রকম অসুবিধে না হয়। প্রচুর ইকুইপমেন্টস নিয়ে আমাদের এই দপ্তরকে সাজানো হচ্ছে। পাশাপাশি যেটা হচ্ছে, আপনার যেটা প্রশ্ন ছিল, যেহেতু এটা একটা এমন একটি ডিপার্টমেন্ট যেখানে সরাসরি একটা শারীরিক কসরত বা শারীরিক একটা বিষয় যুক্ত, সেই জন্য আমরা প্রায় 2500 এরকম নতুন কর্মী নিয়োগ করছি, একদম ইয়ং এবং যুবকদের আমরা আনছি, যারা আমাদের এই দপকল দপ্তরকে আরও ফুলে ফলে ভরিয়ে তুলবে, আমাদের দপ্তরকে সাধারণ মানুষের নিরাপত্তার জন্য আরও ভালোভাবে তারা কাজ করবে,
1: বেশ
0: আমরা চেষ্টা করছি।
1: এই যে নিরাপত্তার কথা বললেন, তো নিরাপত্তা যেমন মানুষের নিরাপত্তা, আরেকটা নিরাপত্তা যেটা আপনার দপ্তরের সঙ্গে খুব জড়িয়ে রয়েছে সেটা হচ্ছে চাকরির নিরাপত্তা। প্রথম হচ্ছে যে বেসরকারি যে বিদ্যালয়গুলো রয়েছে সেগুলো একটা শিক্ষা ব্যবস্থার বড় অঙ্গ, তাঁদের শিক্ষকদের চাকরির নিরাপত্তা খুব কম, এবং চুক্তিভিত্তিক শিক্ষক এবং শিক্ষাকর্মী যারা রয়েছেন, যেটা সারা পৃথিবীতেই বোধহয় বা আমাদের দেশে তো বটেই একটা খুব অ্যালার্মিং ইস্যু, যে তাদের নিরাপত্তা যদি সুনিশ্চিত করানো হয় বা তাদের চাকরির বেতন এতটাই কম যে তারা কিন্তু সেই মানে নিজেদেরকে তুলে নিয়ে যেতে পারছেন না, এই ক্ষেত্রে কি আপনার বক্তব্য বা কি ভাবনা চিন্তা রয়েছে?
0: দেখুন, শিক্ষা দপ্তরের দায়িত্ব নেওয়ার পরে আমি অবাক হয়ে গেছি কত ধরনের চুক্তিভিত্তিক কর্মীরা আমাদের দপ্তরে কাজ করে। সে এক একজনের এক এক ধরনের ডেজিগনেশন, এক একজনের এক এক ধরনের মানে রেমুনারেশন স্ট্রাকচার, এবং সেগুলো এত কম, সেটা খুব কষ্টকর, মানে খুব পীড়াদায়ক। আমাদের বারবার করে মনে হয়েছে এত কম টাকায় একজন কর্মী, তার কাছ থেকে আমরা ভালো কাজ কীভাবে আশা করতে পারি, তার মোটিভেশন কোথায়? তো আপনারা দেখেছেন, আমরা বিধানসভাতেও আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন যে যত ধরনের শিক্ষাকর্মী, শিক্ষক, SSK, MSK সবাই যারা আছেন, প্রায় প্রত্যেকেরই আর আপনার তাদের যে রেমুনারেশন সাম্মানিক সেটা বৃদ্ধি করা হয়েছে। এই বিষয়ে অতি দ্রুত দপ্তর থেকে জানিয়ে দেওয়া হবে, অর্ডার বেরোবে, সরকারি নোটিফিকেশন হবে যে কোন কোন ডেজিগনেশনের কোন কোন কর্মীদের কত বেড়েছে সেটা জানতে পারবেন। আমরা কর্মীদের চাকরির নিশ্চয়তা দিচ্ছি, প্রত্যেকে কাজ করবেন, কারো কাজ যাবে না, প্রত্যেকে ভালো করে কাজ করুন, প্রত্যেকে আপনারা আমাদের দপ্তরের সম্পদ, আপনাদের প্রত্যেককে নিয়ে আমাদের শিক্ষা দপ্তর এগিয়ে যাবে। আপনারা সুনিশ্চিতে থাকুন, আপনাদের চাকরি নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না, আপনারা ভালো করে একসাথে চলুন, আমরা সকলে মিলে আমাদের এই শিক্ষা ব্যবস্থাকে ভালো করি, পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থাকে ভালো করি।
1: অনিমেষ ভট্টাচার্য বেহালা থেকে প্রশ্ন করছেন, তিনি বলছেন যে রাজ্য সরকার পোষিত যে স্পেশাল স্কুল যেগুলো রয়েছে, তো সেইগুলোর আধুনিকীকরণের ব্যাপারে কী ভাবনা চিন্তা রয়েছে?
0: দেখুন, পশ্চিমবঙ্গে 81,000 বিদ্যালয় আছে, প্রাইমারি, আপার প্রাইমারি, হাই স্কুল ইত্যাদি ধরে। আমরা প্রত্যেকটি বিদ্যালয়ের দিকে নজর রাখছি, প্রত্যেকটি বিদ্যালয়ে আমরা ইনফ্রাস্ট্রাকচার, খেলার মাঠ, যেটা কিছুক্ষণ আগেও বললাম, স্মার্ট ক্লাসরুম, ল্যাবরেটরি ব্যবস্থা, এগুলো করছি। কেন্দ্রীয় সরকার থেকে আমরা প্রচুর সহযোগিতা পাচ্ছি, কেন্দ্রের মন্ত্রীরা, সম্মানীয় যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, সম্মানীয় অমিত শাহজি এবং সমস্ত দপ্তরের আর মন্ত্রীরা প্রত্যেক মুহূর্তে পশ্চিমবঙ্গে দপ্তরে কাজ নিয়ে, শিক্ষা দপ্তরে কাজ নিয়ে তারা আর ভাবনা চিন্তা করছেন। সেক্ষেত্রে আপনারা জানেন অটল টিঙ্কারিং ল্যাব বলে একটা আধুনিক মানের ল্যাব যে স্কুলগুলোতে পাওয়া যায়, সেগুলো আমরা প্রচুর আধুনিক ল্যাব স্কুলগুলোতে করব। পিএমশ্রী বলে একটি প্রকল্প আছে, যেখান থেকে বিদ্যালয়গুলি ভালো করার জন্য, মান উন্নয়নের জন্য, পরিকাঠামো উন্নয়নের জন্য আর আর্থিক সহযোগিতা পাওয়া যায়। আমরা সেরকম প্রচুর বিদ্যালয় আমরা নির্বাচন করছি যাদেরকে পিএমশ্রী গ্র্যান্ট পাওয়া যাবে। এইভাবে পশ্চিমবঙ্গের স্কুলের পরিকাঠামো থেকে বাচ্চাদের পড়াশুনো তার সার্বিক উন্নয়নের আমরা চেষ্টা করছি।
1: আমাদের সঙ্গে আরও একজন বন্ধু রয়েছেন টেলিফোন লাইনে।
2: নমস্কার।
1: নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে?
2: আমি গড়িয়া থেকে অরুণ বন্দ্যোপাধ্যায় বলছি।
1: বলুন অরুণ বাবু, আপনার প্রশ্ন।
2: আমার প্রশ্নটা হচ্ছে এই দমকল বিভাগে ওরা খুব খাটে, আমি দেখেছি ওরা যখন আগুন লাগে না প্রাণপণ খাটে। যাই হোক, তা কত দমকলের কর্মী পশ্চিমবঙ্গে থাকা দরকার আর এখন কত আছে? আর হচ্ছে কি, দমকল সাধারণ কর্মী হিসেবে ঢুকতে গেলে তার প্রাথমিক মানে এডুকেশন কোয়ালিফিকেশন কিংবা টেকনিক্যাল কোয়ালিফিকেশন কি হওয়া দরকার, এইটা যদি একটু বলেন। নমস্কার।
1: বেশ, অনেক ধন্যবাদ আপনাকে প্রশ্ন করার জন্য। চলে যাব মন্ত্রীমশাইয়ের কাছে।
0: অনেক অনেক ধন্যবাদ, আপনি প্রশ্ন করেছেন, ভালো লাগলো, দপ্তর নিয়ে প্রশ্ন করেছেন, ভালো লাগলো। আপনারা প্রত্যেক দিন আমাদের দমকল দপ্তরের কর্মকাণ্ড দেখেন, খুব ভালো লাগলো। আপনি স্বীকৃতি দিয়েছেন আমাদের বিভাগের যে কর্মীরা, যারা নিরলস পরিশ্রম করে আমাদের দপ্তরের জন্য এবং সাধারণ মানুষের বিপন্ন জীবনকে বাঁচিয়ে তোলার জন্য। দেখুন, আমাদের দপ্তরের কর্মী নিয়োগের বিভিন্ন পদ্ধতি আছে বা এডুকেশনাল কোয়ালিফিকেশান ইত্যাদি আছে, বিভিন্ন ধরনের পোস্ট আছে, এক একটি পোস্টের জন্য আর আলাদা আলাদা করে আর একাডেমিক কোয়ালিফিকেশান বা টেকনিক্যাল কোয়ালিফিকেশান এগুলো দরকার হয়, বা কোনো কোনো ক্ষেত্রে প্রমোশনের ব্যবস্থা আছে, প্রমোশনে আস্তে আস্তে তিনি উচ্চ পদে যেতে পারেন, এইরকম বিভিন্ন বিষয় আছে। তো আরও আমরা চেষ্টা করছি আমাদের দপ্তরকে আরও সাজিয়ে তোলার জন্য, আরও ভালো করার জন্য। ধন্যবাদ আপনাকে।
3: আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে মানে কত কর্মী, অর্থাৎ যেটাকে বলা হয় সায়েন্স অ্যান্ড স্টেট, আর আপনার হাতে কত আছে?
0: দেখুন, আমরা চৌঠা মেয়ের পর, নতুন সরকার তৈরি হওয়ার পর যখন আমরা এই দপ্তরের দায়িত্ব নিই, তো সমস্ত অন্যান্য দপ্তরের মতো এই দপ্তরেও কর্মীর ঘাটতির সংখ্যা একটা সাংঘাতিক, মানে সেটাকে এখনই সংখ্যাগতভাবে বলা আমার এখানে ঠিক হবে না, কিন্তু সেই সংখ্যাটাও একটা ব্যাপক সংখ্যা, কর্মী ঘাটতির সংখ্যা। তো আমরা সেই ঘাটতি পূরণ করার চেষ্টা করছি, তার জন্য আমরা অনেকগুলো নীতি নিয়েছি। যেমন আপনারা জানেন, এর আগেও রেড রোড থেকে আমাদের মুখ্যমন্ত্রী ঘোষণাও করেছেন, আমরা খুব অতি দ্রুত 2,500 আর নতুন ছেলেদের নেব, যারা আমাদের দপ্তরে কর্মী নিয়োগ হবে, নতুন কর্মী নিয়োগ সেটা হবে। ধীরে ধীরে আমরা আরও করব, আর্থিক সহযোগিতা আমরা কেন্দ্রীয় সরকারের কাছে চাইছি, আমাদের দপ্তরকে সাজাতে হবে। তো হিউম্যান রিসোর্স আমাদের দপ্তরের ভালো কাজের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা দিক, আমরা সেই জায়গাটা ধীরে ধীরে পূরণ করার চেষ্টা করছি।
1: দীপ্তার্ঘ বাগচি, তিনি জানতে চাইছেন যে এসএসসির ভবিষ্যৎ কি?
0: এসএসসির ভবিষ্যৎ অন্ধকারে ছিল, সেটাকে আমরা ধীরে ধীরে আলোর দিকে নিয়ে যাচ্ছি। আপনারা দেখেছেন এসএসসি যে সে কমিশনের সদস্যতে কোনো রাজনৈতিক ব্যক্তিকে রাখা হয়নি, কোনো এমএলএ এমপিকে রাখা হয়নি, সেখানে সম্মানীয় স্বামীজি মহারাজরা, রামকৃষ্ণ মিশনের স্বামীজি মহারাজরা আছেন এবং ম্যানেজমেন্টের অধ্যাপকরা আছেন। একটা সুষ্ঠু, সুস্থ, পরিষ্কার পরিচ্ছন্ন একটা কমিশন আমরা তৈরি করেছি, অতি দ্রুত সেই কমিশন নিয়োগ প্রক্রিয়ার মধ্যে যাবে, এটা আপনাদেরকে আজকে আমি সুনিশ্চিত করছি।
1: আরও একজন বন্ধু আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন, আমরা দেখে নেব কে রয়েছেন আমাদের সাথে।
3: নমস্কার।
0: নমস্কার।
3: হ্যালো।
1: নমস্কার, কে রয়েছেন আমাদের সাথে? হ্যাঁ হ্যাঁ, শুনছি আমরা আপনাকে, বলুন।
4: ভর্তি হয় মহিলারা ভর্তি হয়, আর স্কুলগুলোকে যেন একটু চাঙ্গা করা হয়,

0: গেলে আমরা যেন করতে পারি, সংস্কৃত চর্চা করতে পারি, এটাই আমার অনুরোধ। একটু ভেবে দেখতে বলবেন, নমস্কার।
1: অনুরোধ করব আরো একবার প্রশ্নটি করার জন্য, আমার মনে হচ্ছে মন্ত্রী মশাইয়ের কাছে প্রশ্নটি সঠিকভাবে উত্থাপিত হয়নি, শুনতে পাননি। যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে,
2: বিচ্ছিন্ন হয়ে গেছে। একটা কথা যেটা খুব ইম্পর্টেন্ট, যেমন অনেক স্কুলেই আছে যেখানে ছেলে মেয়েরা পড়ে, মানে কোএডুকেশন স্কুলে পড়ে। এবার এই মেয়েদের ক্ষেত্রগুলোতে কিছু কিছু সমস্যা তৈরি হয়, ন্যাচারালি তৈরি হয়ে যায় এই ক্ষেত্রগুলোতে। এই পরিকাঠামোগত, অবকাঠামোগত যে জায়গাগুলো, সেগুলো বেশ নেগলেক্টেড ছিল, এটা আমাদের স্বীকার করতে কোনো দোষ নেই, মানে আমাদের কোনো কুণ্ঠাবোধ করবো না, বাঙালি হিসেবে এটা আমাদের লজ্জার জায়গা ছিল। এই জায়গাটাকে স্পেসিফিক্যালি, এই জায়গাটাকে কীভাবে আপনারা রেস করছেন?
3: পরিকাঠামোর কথা আপনারা বলছেন, একদম ঠিক বলেছেন। আমি নিজে শিক্ষকতা করতে গিয়ে দেখেছি এবং পরবর্তীতে শিক্ষা নিয়ে কাজ করতে গিয়ে দেখেছি, একটি আমি প্রচুর ছোট মেয়েদের পেয়েছি যারা শুধুমাত্র মেয়েদের আলাদা করে ওয়াশরুম না থাকার কারণে স্কুল ছুট হয়েছে। মানে তারা বিভিন্ন সময়ে আর তাদের বিশেষ প্রয়োজনে সেই ওয়াশরুম ব্যবহার করতে পারেনি দিনের পর দিন, তো সেই কারণে তারা আর ওখান থেকে স্কুল ড্রপ আউট হয়েছে, স্কুল ছেড়ে দিয়েছে, দীর্ঘদিন ধরে স্কুলে অ্যাবসেন্ট, এরকম হয়েছে। প্রচুর স্কুল দেখেছি একটি ক্লাসরুমে 150 বাচ্চা কিন্তু বেঞ্চ নেই, একদম শেষ দিকে বাচ্চারা দাঁড়িয়ে আছে, ক্লাসরুমের বাইরে দাঁড়িয়ে মাস্টারমশাইয়ের কথা শুনছে বা দিদিমণির কথা শুনছে, এরকম দেখেছি। লাইট নেই, ফ্যান নেই, আর যে গ্রামীণ স্কুল ইলেকট্রিফিকেশন আছে কিন্তু প্রায় লোডশেডিং হয় আর ঠিকঠাক ইলেকট্রিসিটি থাকে না, সে গরমের মধ্যে ক্লাস করছে, অন্ধকার ঘুপচির মধ্যে ক্লাস করছে। তো পরিকাঠামো একটা বিরাট বড় সমস্যা, বিরাট বড় চ্যালেঞ্জ আমাদের কাছে। সেই পরিকাঠামো নিয়ে আমরা কাজ করছি। আপনারা জানেন যে আমরা পুরুলিয়ার মতো যে ভয়ঙ্কর গরম যে জায়গা জেলাগুলোতে পড়ে, সেখান থেকে আমরা প্রথম কাজ শুরু করছি।
1: এবং রাজ্যের প্রায় প্রতিটি জেলা, পুরুলিয়া, বাঁকুড়া,
3: একদম বীরভূম, বর্ধমান, এগুলোতে ইদানিং উত্তরের জেলাগুলোতেও এই গ্লোবাল ওয়ার্মিংয়ের ফলে গরম বাড়ছে। তো প্রত্যেকটি স্কুলে বাচ্চাদের মাথার উপরে ফ্যানের ব্যবস্থা করা, এবং যদি কোনো কারণে বিদ্যুতের ঘাটতি ঘটে তাহলে আর সোলার লাইট বসানোর ব্যবস্থা, এগুলো আমরা করছি।
1: আমাদের সময় একদম শেষের মুখে, দুটো প্রশ্ন। যেটা শিক্ষক শিক্ষিকারা এখন প্রায়শই যে অভিযোগটা করে থাকেন সেটা হচ্ছে যে পড়াশুনোর বাইরে তাদেরকে অনেক কাজ করতে হয় যেগুলো শিক্ষার সঙ্গে সম্পর্কিত নয়, এই বিষয়ে কি ভাবনা চিন্তা রয়েছে? এক এবং আরেকটা, আপনি উল্লেখ করেছেন ফার্স্ট জেনারেশন লার্নার যারা, তারা অনেক ক্ষেত্রে তাদের যে কোনো কারণেই হোক, যে প্রথমবার যেহেতু তারা স্কুলে আসছে, একটা অন্যরকম পরিবেশ পরিস্থিতি, তারা প্রশ্ন করতে ভয় পায়, তো তাদের জন্য আলাদা রকম কোনো ট্রিটমেন্ট, এইগুলো কোনো ভাবনা চিন্তার মধ্যে রয়েছে কিনা যদি একটু?
3: হ্যাঁ, একদম ঠিক বলেছেন। আপনার প্রথম প্রশ্ন যেটা ছিল, আরেকবার একটু বলুন প্রথম প্রশ্ন।
1: প্রথম প্রশ্ন যে শিক্ষক শিক্ষিকারা যেটা বলেন যে শিক্ষার কাজ ছাড়া,
3: হ্যাঁ,
1: তার বাইরের অনেক কাজ যেগুলো শিক্ষা সম্পর্কিত না,
3: আপনারা দেখবেন এটা সত্যি সঙ্গত সমস্যা। সেই জন্য আমরা নতুন ভাবনা চিন্তা শুরু করেছি, কলকাতার স্কুলগুলোকে আমরা ইসকনে মিড ডে মিলের জন্য ইসকনকে দেওয়া হয়েছে। ধীরে ধীরে আমরা দেখছি যাতে শিক্ষক শিক্ষিকাদের এই মিড ডে মিলের ব্যবস্থার সাথে আর যুক্ত না রেখে তারা শুধু পড়াশুনো করাবেন, সেটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। ধীরে ধীরে গোটা রাজ্যে আমরা সেটা করব, এটা আমাদের ভাবনা চিন্তার মধ্যে আছে। আর দ্বিতীয় প্রশ্ন আপনি যেটা করেছিলেন, আরেকবার বলবেন দ্বিতীয় প্রশ্নটা যেটা ছিল?
1: হ্যাঁ, দ্বিতীয় প্রশ্ন যে যারা ফার্স্ট জেনারেশন লার্নার, তারা অনেক সময় প্রশ্ন করতে ভয় পায়, ফলত দেখা যায় কিছুদিনের মধ্যে তারা স্কুল ড্রপ আউট হয়ে যায়,
3: স্কুল ড্রপ আউট হয়ে
1: যায়। সেক্ষেত্রে এই ব্যাপারটাকে
3: যেটা তুমি ঠিক বলেছেন, এক্ষেত্রে না আমাদের মাইন্ডসেটটা খুব ইম্পর্টেন্ট। একটা ক্লাস যখন শুরু হয় সেই ক্লাসরুমের এনভায়রনমেন্ট কী হবে তার উপরে নির্ভর করে, যে ছাত্র ছাত্রীরা প্রশ্ন করবে, জানতে চাইবে, সেটা খুব নির্ভর করে। এটা চাইল্ড সাইকোলজি, বাচ্চারা হচ্ছে সব সময় জিজ্ঞাসু মন নিয়ে বাচ্চারা বড় হয়।
1: একদম।
3: তো অ্যাজ এ টিচার হিসাবে একজন টিচারের একটা বিরাট বড় দায়িত্ব ক্লাসরুমে সেই এনভায়রনমেন্টটা তৈরি করা, যাতে বাচ্চারা প্রশ্ন

0: করে। বাচ্চার আমি অনুরোধ করব আপনারা বাচ্চাদের সব প্রশ্ন শুনুন। আমি সব জায়গায় একটা কথা বলি, প্রত্যেকটি বাচ্চা কিন্তু প্রতিভাবান,
1: ঠিক?
0: প্রত্যেকটি বাচ্চা কিন্তু আমাদের মোবাইল নাম্বারের মতো ইউনিক, আমাদের ভোটার আইডি বা আধার আইডির মতো প্রত্যেকটা বাচ্চা ইউনিক। প্রত্যেকটা বাচ্চার মধ্যে আলাদা আলাদা প্রতিভা আছে, কেউ হয়তো খেলাধুলোয় ভালো হবে, কেউ হয়তো গানে ভালো হবে, কেউ পড়াশোনায় ভালো হবে, কেউ হয়তো চাষি হিসাবে ব্যবসায়ী হিসাবে ভালো হবে। তো প্রত্যেকটি বাচ্চা প্রতিভাবান, এই বিশ্বাস আমাদের সকলের থাকা উচিত। এবং আমি সকল শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করব, বাচ্চাদের প্রশ্ন করতে দিন, বাচ্চাদের জিজ্ঞাসা তৈরি করুন। আরেকটা হচ্ছে, সহজে বাচ্চাদের প্রশ্নের উত্তর আমরা যদি দিয়ে দিই, তাহলে বাচ্চাদের যে জিজ্ঞাসা করার পিপাসা বা আগ্রহ সেটা কমে যায়। বাচ্চাদেরকে আমি শিক্ষক হিসাবে বারবার চেষ্টা করেছি এটা, বা অনেক জায়গায় আমি ট্রেনিং নিয়েছি, অনেক জায়গায় সেখানেও দেখেছি বারবার প্রশ্ন করতে হয়েছে, এটা কেন হয়, এটা কেন হয়, এটা কেন হয়, কেন কেন কেন, এই প্রশ্নটা, এই শব্দ, এই উচ্চারণটা খুব দরকার।
2: প্রণবেশ সামন্ত বলপাই থেকে প্রশ্ন করছেন, আমাদের গ্রামের প্রাইমারি স্কুলের দেওয়াল ভেঙে যে কোনো বিপদ করতে পারে, বলপাই গ্রামের অধিবাসীদের কি করা উচিত? বলপাই সবং পশ্চিম মেদিনীপুর থেকে।
0: হ্যাঁ, এই বিষয়ে বলবো, আপনারা স্থানীয় জনপ্রতিনিধি তিনি আছেন, তিনি তাকে জানাতে পারেন, বা ওই বিদ্যালয়ে প্রধান শিক্ষক বা ওই বিদ্যালয়ে দেখবেন অ্যাডমিনিস্ট্রেটর হিসাবে কোনো না কোনো আর এসআই আছেন, স্কুল ইন্সপেক্টর আছেন, তাকে জিজ্ঞেস, তার সাথে কথা বলতে পারেন, জেলার ডিআইয়ের সাথে কথা বলতে পারেন। আমরা সমস্ত ডিআই, সম্মানীয় ডিআই যারা আছেন তাদেরকে জানিয়েছি এই ধরনের ইনফ্রাস্ট্রাকচারের সমস্যা যে যে বিদ্যালয়গুলোতে আছে, আপনারা অতি দ্রুত ব্যবস্থা নিন, আমাদের আর্থিক কোনো সমস্যা হবে না।
1: হ্যাঁ, আমাদের আরেকজন বন্ধু জিজ্ঞাসা করছেন, সব্যসাচী কর্মকার, যে স্যার 40-45 বছরের প্রতিবন্ধীরা আজকে একটা চাকরির আশায় বুক বেঁধে আছে, তাদেরকে কি বলবেন?
0: হ্যাঁ, পশ্চিমবঙ্গে দেখুন ইতিমধ্যেই ধীরে ধীরে শিল্প আসা শুরু হয়েছে, সরকারের একার পক্ষে তো পশ্চিমবঙ্গের সমস্ত বেকার যুবক যুবতীদের চাকরি দেওয়া সম্ভব নয়, সেই জন্য শিল্প আসতে হবে, প্রচুর ইনভেস্ট হতে হবে, ইনভেস্টমেন্ট দরকার পশ্চিমবঙ্গে, ধীরে ধীরে সমস্ত সেক্টরে ধীরে ধীরে ইনভেস্টমেন্ট হবে, আপনারা সেটা লক্ষ্য করবেন, আপনারা প্রত্যেক দিন দেখবেন কোনো না কোনো ইনভেস্টমেন্ট পশ্চিমবঙ্গে হচ্ছে, আগামীতেও হবে, তাহলে পশ্চিমবঙ্গের যে বেকার যুবক যুবতী সেটা অনেক কমবে। আমরা আমাদের সংকল্পপত্রে বলেছিলাম পশ্চিমবঙ্গের যুবক যুবতীদের ভিন রাজ্যে কাজে যেতে হবে না, আমরা শিল্প স্থাপন করে সেটা আমরা করার চেষ্টা করছি।
2: এখনও অনেক প্রশ্ন আমাদের আছে, আমাদের লিসনারদের তো ছিলই, কিন্তু ঘড়ির কাঁটা বলছে আপনাকে তো আটকে রাখতে পারবো না। শুরু করেছিলাম রায়গঞ্জ থেকে, ফিরে যাওয়া হয়তো সেই রায়গঞ্জেই হবে। আপনি মন্ত্রী, দুটো দপ্তরের দায়িত্বে রয়েছেন, প্রচুর ব্যস্ততা, ঠিক এই সময় দাঁড়িয়ে কাকে সব থেকে বেশি মিস করছেন?
0: সব থেকে বেশি মিস করি আমার মা, আমার জীবনের একটা বিরাট বড় অঙ্গ, মানে মা যেভাবে আমার জন্য লড়াই করেছেন, আমার মা নিজে শিক্ষিকা ছিলেন, যেভাবে আমাদেরকে কষ্ট করে বড় করেছেন, তো সেই মাকে প্রায় মার সাথে দেখাই হয় না, কারণ দপ্তরের প্রয়োজনে সপ্তাহে 5 দিন আমি কলকাতায় থাকি, 2 দিন আমার কনস্টিটিউয়েন্সিতে যাই, সেখানে প্রত্যেক দিন শয়ে শয়ে মানুষ তাদের অনেক কষ্ট, অভাব, অভিযোগ নিয়ে কথা বলতে আসেন, তাদের সাথে কথা বলতে গিয়ে আমি আমার মার সাথে বসে দুটো কথা বলার সময় সুযোগ পাই না, মাকে খুব মিস করি। আমার প্রচুর বন্ধু বান্ধব যারা আছে, যারা আমার জীবনের অবিচ্ছেদ্য অঙ্গ, যাদের সংস্পর্শ আমাকে বড় করেছে, এই জায়গায় এনেছে, আমাকে ভাবতে শিখিয়েছে, তাদের খুব মিস করি, তাদের সাথে প্রায় দেখা হয় না, ফোনে হয়তো একটু কথা হয়, এইরকম প্রচুর মিস করি।
2: এবং যে প্রশ্ন আমরা মিস করে গেলাম তা হলো আপনার নাট্যচর্চা, শিল্পচর্চা, সে নিয়ে না হলে আরেও কোনো একদিন,
0: আরেকবার ভালো হলো, আপনাদের এখানে প্রচুর প্রশ্নের উত্তর দেওয়া হলো না, এটা প্রমাণ করে যে আবার একদিন আসবো।
2: জানিয়ে রাখলাম আপনার সারাদিনের ব্যস্ততার পরেও যে আপনি সময় দিলেন।
0: ক্রমশ
2: হ্যাঁ, আকাশবাণী কলকাতার পক্ষ থেকে আপনাকে আমাদের আন্তরিক কৃতজ্ঞতা জানাই। বন্ধুরা, আমাদের সঙ্গে ছিলেন পশ্চিমবঙ্গ সরকারের স্কুল শিক্ষা দপ্তর এবং অগ্নি নির্বাপন ও জরুরি পরিষেবা দপ্তরের মাননীয় রাষ্ট্রমন্ত্রী শ্রী কৌশিক চৌধুরী। বহু প্রশ্নের উত্তর তিনি দিলেন, যেমন তেমনি রয়েও গেল অনেক কিছু।

0: স্যার নিজেই কথা দিয়েছেন আবার কোনো একদিন স্যার আসবেন, অতএব স্যারের সুবিধা মতন আরো একদিন এসব আলাপচারিতায় আমরা এগোতে পারব।
1: আর যেহেতু দীর্ঘক্ষণ আমরা কথা বলছি, এবার একটা আমরা গান শুনে নিই,
0: গান শুনে নেব।
1: আর এই গান শুনতে শুনতে আমরা আপনাকে আজকের মতন ধন্যবাদ জানাবো, আবারও পরে কোনো একদিন আপনার সঙ্গে এই স্টুডিওতে নিশ্চয়ই কথা।
2: ধন্যবাদ সবাইকে, ধন্যবাদ।
1: চলে যাব সতরূপা মুখোপাধ্যায়ের কণ্ঠে এই গানটি।

কানে কথায় গোল্ডেন সময়, আপনি শুনছেন 100.1 FM Gold, 100.1 FM Gold, FM Gold, 100.1 FM Gold. আপনি রয়েছেন সুদীপ্ত সঞ্জয়ের সঙ্গে, আর এখন শুনছেন হিয়ার মাঝে, আমার জীবনপত্র উচ্ছলিয়া। এ গান দিয়ে শুরু হলো হিয়ার মাঝে অনুষ্ঠান, এরপরে রয়েছে গান এবং অবশ্যই রবীন্দ্রনাথ।

শ্রীকান্ত আচার্যের কণ্ঠে। আর স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় এখন 10:41 হয়ে 41 সেকেন্ড। স্টুডিওর এ প্রান্তে সুদীপ্ত সঞ্জয়। আমরা কথা বলছি রবীন্দ্রনাথ নিয়ে হিয়ার মাঝে এই অনুষ্ঠানে, এবং আমরা যে বিষয় নিয়ে আজ কথা বলবো, যে বিষয় নিয়ে আলোচনা করব, গল্প করব, সেটি অবশ্যই শরৎ। কারণ প্রকৃতির নিয়ম মেনেই শরৎ এসেছে, আর রবীন্দ্রনাথের সঙ্গে, শান্তিনিকেতন আশ্রমের সঙ্গে শরৎ ছিল এক অঙ্গাঙ্গী যোগাযোগ, উৎসব মুখর যে শান্তি।

0: নিকেতন, সেটা শরতে কিন্তু আরও বেশি উৎসব মুখর হয়ে উঠত। একের পর এক মেলা, অনুষ্ঠান এবং তার সঙ্গে যে শারদ উৎসবের যে প্রস্তুতি, মহালয়ার সকালে আনন্দবাজারের যে প্রস্তুতি, সে কিন্তু ছিল রীতিমতো চোখে পড়ার মতো, এবং এখনও আনন্দবাজার উদযাপিত হয় আশ্রমের সাড়ম্বরে।
1: এসব নিয়ে আমাদের কথা চলতে থাকবে, আর কথা চলবে আপনাদের সঙ্গে। রবীন্দ্রনাথ, শরতে রবীন্দ্রনাথ, রবীন্দ্রনাথের স্বরূপ, আর তার সঙ্গে গান, আপনাদের কানে কানে সুদীপ্ত সঞ্চয়।

0: করছিলাম আনন্দবাজারের কথা। সঞ্জয়দা, এক অদ্ভুত আনন্দের সকালে আনন্দবাজার, বিশ্বভারতীর প্রতিটি বিভাগ, একদম গুরুদেব রবীন্দ্রনাথ তিনি যে শুরু করেছিলেন আনন্দবাজার বা আনন্দ উৎসব বা আনন্দ মেলা, যাই বলি না কেন, তো প্রতিটি বিভাগ তাদের মধ্যে তার বেশ কয়েকদিন আগে থেকে, মহালয়ার দিন সকালবেলায় অনুষ্ঠিত হয় এই আনন্দবাজার, তার সকালে বেশ কয়েকদিন আগে থেকে শুরু হয়ে যায় তুমুল ব্যস্ততা। ব্যস্ততা কি না, গৌড় প্রাঙ্গণে কারা প্রথম পৌঁছাতে পারবে, পৌঁছে প্রথম জায়গাটিকে অকুপাই করতে পারবে, নিতে পারবে, এবং কিভাবে তার ডিপার্টমেন্টকে সাজাবে, কিভাবে স্টল সাজাবে, কোন জিনিস হাতের তৈরি, কোন জিনিস তারা বেচবে, এবং সন্ধ্যেবেলায় নাট্যঘরে নাটক, এই সব কিছু মিলেই কিন্তু শারদ উৎসবের একটা প্রস্তুতি, একটা আবহ তৈরি হয়ে যায় শান্তিনিকেতনে।
1: আমরা এই শান্তিনিকেতনের আনন্দবাজার বা শরৎ নিয়ে তো থাকবই, থাকবো পুরোটাই রবীন্দ্রনাথকে নিয়ে। ঘড়ির কাঁটা বলছে 10টা বেজে 48 থেকে 49 মিনিটের দিকে আমরা যাচ্ছি, অর্থাৎ রাত 11টা অবধি, এবং তারপর আবার 11:10 থেকে 12টা অবধি। আজ হিয়ার মাঝে আজ রবীন্দ্রনাথ, সঙ্গে সুদীপ্ত সঞ্জয়।

আমরা গানটা শুনলাম মনীষা মুরলী নায়ারের কণ্ঠে, যে কথায় আমরা শরতের কথায় ছিলাম। এবং শান্তিনিকেতনের শরৎ রবীন্দ্রনাথ যেভাবে দেখছেন, গুরুদেবের একটা স্বভাব ছিল আপনারা সকলেই জানেন, যে শান্তিনিকেতনের চারপাশের যে ফুটে থাকা ফুল গাছপালা তিনি নিজের মতন করে তার নামকরণ করতেন। এবং এই যে ঠিক বর্ষা শেষে, বর্ষা গুরুদেবের অত্যন্ত প্রিয় ঋতু, বর্ষা শেষে যখন শরৎ আসে অজয়ের পাশ দিয়ে কোপাইয়ের পাশ দিয়ে, গুরুদেব মোহিত হয়ে তাকিয়ে থাকতেন, দেখতেন এই যে প্রকৃতির বদলে যাওয়াকে তিনি অনুভব করতেন অন্তর দিয়ে। আর এই যে অন্তর দিয়ে অনুভব করা, এই যে ভালো লাগা, তা তিনি ব্যক্ত করেছেন তার একাধিক লেখা। আমরা শরতের কথা বলতে গেলে বেশ কিছু গান, পুজো এবং প্রার্থনার বেশ কিছু গান আমাদের কানে ভেসে আসে। তেমনই একটি গান আমরা শুনে নেব, কারণ এরই মধ্যে স্টুডিওর ঘড়ি আমাদেরকে জানান দিচ্ছে যে কিছুক্ষণ পরেই আমাদেরকে সংবাদের বিরতিতে যেতে হবে। এবং সংবাদের বিরতির পর আবারও হিয়ার মাঝে গুরুদেব রবীন্দ্রনাথকে নিয়ে, শরৎ নিয়ে এবং শান্তিনিকেতনের শরৎ নিয়ে আমরা ফিরে আসব আমাদের অনুষ্ঠানে সুদীপ্ত সঞ্জয়। তবে এই চলে যাওয়ার আগে, মানে চলে যাওয়া মানে সংবাদ বিরতিতে যাওয়ার আগে, যে গানটি আপনাদের শোনাবো ভাস্বতী দত্তের কণ্ঠে, এই গানটি আপনার জন্য।

0: আমরা যে কথাই ছিলাম তার আগে বলে নিই যে গানটি শুনলেন উন্মনা দত্তের কণ্ঠে। আরও একবার সংবাদের বিরতি, তারপর একটি গান শুনে সুদীপ্ত সঞ্জয় আবার আমরা ফিরে এসেছি। আমি আর সঞ্জয়দা দুজনে কথা বলছি, গল্প করছি, এবং যেতে যেতে সঞ্জয়দা যে কথা উল্লেখ করছিলাম, তুমি যে প্রশ্ন জিজ্ঞাসা করছিলে, প্রশ্ন বলা ঠিক নয়, গল্প করছিলাম আমরা যে বিষয় নিয়ে, সেটা হচ্ছে যে শান্তিনিকেতনকে কতটা ভালোবেসেছিলেন গুরুদেব। তো তিনি বলছেন যে আমি কিন্তু ওই কোলাহলের মধ্যে, কলকাতার কোলাহলে ফিরতে চাই না, এবং তার একান্ত অনিচ্ছা ছিল যে আরেকবার ফিরে আসা। তিনি চেয়েছিলেন যে মোদের খোলা মাঠের খেলা, মোদের তরুমূলের মেলা, মোদের খোলা মাঠের খেলা, মোদের নীল গগনের সোহাগ মাখা সকাল সন্ধ্যাবেলা। তো সেখানে সেই শান্তিনিকেতনের শান্তির প্রান্তরে তিনি সাহিত্য থাকতে চেয়েছিলেন তার মৃত্যুর পরেও। এমনকি তার যে বৈদ্য বা কবিরাজ, যার কাছে তিনি সারা বছর ওষুধ খেতেন, তিনিও খুব চাইতেন যে গুরুদেব শেষ জীবনের শেষ দিন পর্যন্ত তার হাতেই চিকিৎসা পান। কিন্তু যখন গুরুদেব অসুস্থ হয়ে পড়লেন এবং তার একটা সার্জারি হলো, সার্জারির পর আরও যখন শরীর ভেঙে পড়ল, তিনি খুব খুব উৎকণ্ঠা নিয়ে খুব অভিযোগের সুরে বলেছিলেন যে আমার হাত থেকে মানুষটাকে নিয়ে চলে এলে। তো
1: এই যে শেষ দিকের কথা সুদীপ্তর কথায় উঠে এলো, ঠিক এর বিপ্রতিপে আমরা যদি চলে যাই, অর্থাৎ একদম শুরুর দিকের কথায়, তাহলে সেখানে দেখব অন্য এক চিত্র। আসলে চিত্রটা অন্য নয়, একটা গোটা রেখা, জীবন রেখা। যে জীবন রেখাটা শুরু হয়েছিল যখন তার 11 বছর বয়স সেই সময়, আর শেষের কবিতার শেষটা এইখানে, যেটা সুদীপ্ত বলল, আমরা জীবন রেখার সেই শুরুতে যাব আরেকটি গান শুনে নিয়ে, কারণ আমরা আছি হিয়ার মাঝেতে রবীন্দ্রনাথকে নিয়ে।
0: আমরা চলে যাব পরবর্তী গানে শ্রাবণী সেনের কণ্ঠে।

0: আমরা শ্রাবণী সেনের কণ্ঠে গানটি শুনলাম। আমরা কথা বলছিলাম শরৎ এবং রবীন্দ্রনাথ নিয়ে, এবং আরও যদি একটু বিস্তৃতভাবে বলতে পারি তো রবীন্দ্রনাথ এবং শান্তিনিকেতন নিয়ে।
1: যে কথাটা বলছিলাম, যে রেখাটার কথা, যে রেখার শুরুটা ছিল কবির 11 বছর বয়সে, মানে 11 বছর থেকে কয়েক মাস হয়েছে, বাবার সঙ্গে তখন তিনি এসেছেন বোলপুর শান্তিনিকেতনে। তা বোলপুর স্টেশনে নেমে পালকিতে করে শান্তিনিকেতন যেতে হয়েছিল, কারণ তখন তো এই লুপ লাইন ছিল, বোলপুর থেকে একটা লুপ লাইনে এটা ছিল। তো তারপর তীব্র প্রতীক্ষিত রাত্রি, সেই রাত্রির অবসানে শান্তিনিকেতনের প্রথম প্রভাত দেখছেন 11 বছরের রবীন্দ্রনাথ। অভিজ্ঞতাটি নিজে লিখে রেখেছেন এইরকম করে, ভোরের বেলা উঠে বাইরে এসে দেখলুম চারিদিকেই মাঠ, কোথাও ধানের চিহ্ন নেই, জায়গায় জায়গায় মাটি খোঁড়া, শুনলুম সেই সব জায়গায় চাষ হয়েছে। সেই প্রথম বোলপুর দর্শনের কত কথাই মনে পড়ে, তখনও কবিতা লিখতুম। এটা লিখতে লিখতে কবি বলছেন, কবির যেরকমটি হওয়া উচিত সে সম্বন্ধে তখন আমার বিশেষ দৃষ্টি ছিল। দুপুরবেলায় মাঠের ভেতর খোয়াইয়ের মধ্যে একটা গুহায়, গুহার ছায়ায় পা ছড়িয়ে দিয়ে বসতুম, সামনে দিয়ে ক্ষীণ জলস্রোত বালির উপর দিয়ে বয়ে যেত, আপনাকে রীতিমতো কবি বলে মনে হতো। বুনো খেজুর গাছে ছোট ছোট খেজুর ফলে থাকতো, সেগুলো খেতে আদপেই ভালো লাগতো না, কিন্তু তবু মরুপ্রাণ।

0: অন্তরের মধ্যে বুনো গাছ থেকে বুনো ফল সহস্তে পেড়ে খাচ্ছি এই মনে করে একটা বিশেষ গর্ব অনুভব করতাম। এই খোয়াইয়ের মধ্যে আমানি ডোবা বলে একটা ছোট্ট ডোবা ছিল, তার মধ্যে খুব ছোট্ট মাছ থাকত, কাপড় চোপড় খুলে সেই ডোবার মধ্যে গিয়ে পড়তুম, মনে হতো নির্ঝরের জলে স্নান করছি।
1: এবং দেখো তুমি যে কথা বলছিলে, আরেকটা ঘটনা তোমাকে বলি, যে শীত হোক বা গ্রীষ্ম খুব ভোরে ওঠা কবির অভ্যেস ছিল। তো একদিন গ্রীষ্মকাল, ঘড়ির কাঁটা তখন 5টাও ছোঁয়নি, কবি বসেছেন কাগজ কলম নিয়ে, এক প্রিয়জনকে চিঠি লিখছেন। তো সে লেখা কোনো কর্তব্যের তাগিদে নয় এবং কোনো পত্রোত্তরও নয়, যেটা চিঠি পেয়েছেন তার উত্তর সেসবও নয়। আসলে ভোরবেলাটা বড় মধুর অনুভূত হচ্ছে, মানে কবি উঠেছেন মনে হচ্ছে আহা এত সুন্দর, যদি সকালবেলায় না উঠতাম তাহলে বোধহয় এটা মিস করে যেতাম। তো তেমন পাখির কণ্ঠে ভোরের সূচনায় গান আসে, কবির কলমে তেমনই লেখা। কয়েকটা ছত্র বলি শুধু তোমাকে। বলছেন কবি, দেখো কি সুন্দর বর্ণনা, এখনো 5টা বাজেনি কিন্তু আলো হয়েছে, বেশ বাতাস দিচ্ছে এবং বাতাসের সমস্ত পাখিগুলো জেগে উঠে গান জুড়ে দিয়েছে। কোকিলটা তো সারা হয়ে গেল, সে কেন যে এত অবিশ্রাম ডাকে এ পর্যন্ত বোঝা গেল না। মানে যে কথা তুমি উল্লেখ করছিলে বা এই যে চিঠির যে কথা, যে খুব ছোট ছোট বিষয়গুলো তিনি শান্তিনিকেতনকে এতটা ভালোবেসে ফেলেছিলেন ওই লুপ লাইন ধরে এসে, সেই ভালোবাসা কিন্তু জীবনের শেষ দিন পর্যন্ত অক্ষুণ্ণ ছিল। আমরা চলে যাবো আর একটি গানে, দ্বিজেন মুখোপাধ্যায়ের কণ্ঠে।

0: গানটি শুনলেন সুবীর দত্তের কণ্ঠে, সুবীর সেনের কণ্ঠে। আসলে আমরা গুরুদেব এবং শান্তিনিকেতনকে তাকে নিয়ে যে কথা বলছি এবং এই গানের যে আবেশ, এই গানের যে ভালো লাগা, সেটা ছুঁয়ে যাচ্ছে আমাদের সকলকে, এবং আপনিও আমাদের সঙ্গে একমত হবেন এই বিষয়ে নিয়ে কোনো সন্দেহ নেই। তবে যে কথা বলার সঞ্জয়দা, সেটা হচ্ছে যে এই যে ভালো লাগা, যেটার উল্লেখ, যে চিঠির, রবীন্দ্রনাথের যে চিঠির উল্লেখ করলাম, এই ভালো লাগা কিন্তু জীবনের একেবারে শেষ দিন পর্যন্ত তার স্থায়ী হয়েছিল। তিনি শান্তিনিকেতনকে ভালোবেসেছেন, এবং শুধু শান্তিনিকেতনকে নয়, তার চারপাশে ছড়িয়ে থাকা যে বিভিন্ন সাঁওতাল গ্রামগুলো ছিল, তাদের প্রত্যেকের সঙ্গে গুরুদেবের কিন্তু একটা একাত্মতা, একটা ভালো লাগার সম্পর্ক গড়ে উঠেছে। তিনি তাদের আত্মার আত্মীয় হয়ে উঠেছিলেন। আমরা সেই গল্পতেও আসবো, থাকবো, যদিও খুব বেশি সময় নেই এখন, কারণ স্টুডিওর ঘড়ি ইতিমধ্যে
1: চলছে। হিয়ার মাঝেতে রবীন্দ্রনাথকে যতটা শুনতে পারবো ততটাই তো ছোব আপনাদের সঙ্গে।
0: স্বাগত লক্ষ্মী দাশগুপ্ত।

0: যখনই আমরা শান্তিনিকেতন, রবীন্দ্রনাথ এই দুটো শব্দকে পাশাপাশি আনি, তখনই মনে হয় বা মনে হওয়াটাই স্বাভাবিক যে ওরকম একটা ঊষর ধূসর প্রান্তরে তিনি একটা বিদ্যালয় তৈরি করলেন বড় কথা নয়। বড় কথা হলো অত রকমের উৎসব তৈরি করলেন,
1: একদম,
0: যে প্রত্যেকটি উৎসব প্রকৃতির এক একটি বৈশিষ্ট্যকে নিয়ে বা এক একটি রূপকে নিয়ে, এই যে প্রকৃতির সঙ্গে মানুষের সম্পর্ক, সেটা শুধু কয়েকটা কবিতায় গানে গদ্যে না লিখে রেখে জীবনের সংস্পর্শ তৈরি করে দিয়েছে, যাকে আমরা পরিভাষায় বলি হিউম্যান টাচ।
1: একদম,
0: এই হিউম্যান রিলেশনটাকে তৈরি করেছেন এবং অত্যন্ত যত্ন নিয়ে করেছেন।
1: এবং দেখো, তুমি যে উৎসবের কথা বললে, আমি শুধু মনে করতে পারি যে প্রত্যেকটা, যখন বর্ষবরণ উৎসব, সেটা গ্রীষ্মে, বর্ষায় রয়েছে হলকর্ষণ উৎসব, তারপরে শরতে আনন্দবাজার বা আনন্দ উৎসব, আনন্দ মেলা, তারপর পৌষ উৎসব, নন্দন উৎসব, মাঘ উৎসব, তার আগে বিশ্বকর্মা পুজোর দিনে শিল্প উৎসব, প্রত্যেকটা ঋতুতে ঋতুভিত্তিক উৎসব এবং উৎসবকে কেন্দ্র করে, মানে যে ধরো দুর্গা উৎসব, তাকে তার প্রাক প্রস্তুতি হিসাবে আনন্দ উৎসব বা আনন্দবাজার। তো এই যে প্রত্যেকটা ঋতুকে নিয়ে ওই এলাকাকে ভালোবেসে, প্রকৃতিকে ভালোবেসে, প্রকৃতির যে বদল তার সঙ্গে সাজুজ্য রেখে একটা করে কিন্তু নির্মাণ করেছেন গুরুদেব। তো এই যে তাজা বাতাস তিনি নিয়ে এসেছিলেন শান্তিনিকেতনে, যা ছুঁয়ে গেছিল আপামর আশ্রমিকদের। আমরা চলে যাব পরের গানে, সুতপা ভট্টাচার্যের কণ্ঠে।

0: আর স্টুডিওর ঘড়ি জানান দিচ্ছে সময় একদম শেষ। সুদীপ্ত সঞ্জয় আপনাদেরকে টাটা বলবে আজকের মতন, আবার অন্য কোনো দিন অন্য কোনো সময় আমরা ফিরে আসব অন্য কোনো অনুষ্ঠান নিয়ে।
1: আজকের মতো শুভরাত্রি।
0: যেতে যেতে প্রমিত সেনের কণ্ঠে এই গানটি আপনার জন্য।

একদিন আমরা সবাই মিলে সূর্য দেখব বলে চললাম টাইগার হিল। টাইগার হিল থেকে সূর্য ওঠা দেখা ভীষণ মজা। সোনার থালায় ভরে আবির গুলাল নিয়ে ফাগুয়ার ফাগ খেলা খেলতে খেলতে নাকি সূর্য আসে, তাই দেখব বলে সকাল হওয়ার আগে আমরা কজন মিলে চললাম টাইগার হিল। টাইগার হিল।

হিমালয় যেন মৌন ঋষির মতো মগ্ন ধ্যানে, অতন্দ্র কত যে শতাব্দী, কত সূর্যের অস্ত উদয়, কত রাজ্যের সৃষ্টি প্রলয়, দেখে দেখে আস্থায় তন্দ্রাবিহীন আমাদের স্বপ্নের সেই সব দিন, নিশ্চয় দেখবেই, দেখবে বলে জেগে আছে হিমালয়, হিমালয়।

আধুনিক গান শুনছেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন হেমন্ত মুখোপাধ্যায়।

রানার গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দোরে দোরে।

আধুনিক গান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এরপর শুনুন আশা ভোসলে এবং আর ডি বর্মনের দ্বৈত কণ্ঠে একটি গান।

আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। এখন বাংলা ছায়াছবির গান শুনবেন। প্রথম গান জুলফিকার ছায়াছবি থেকে, পরপর কয়েকটি গান জুলফিকার ছায়াছবি থেকে।

0: जहीन वो है जो बहाव के साथ बहता है, कश्ती आगे हो तो किस्मत।
1: जुल्फिकर छायाछवि থেকে গান শুনছেন। পরের গান নচিকেতা চক্রবর্তীর কণ্ঠে।
0: শিকস্ত সহতা, অলবিদা জুলফিকর।

শুনছেন বাংলা ছায়াছবির গান, আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। পরের গান বোঝে না সে বোঝে না ছায়াছবি থেকে।

এতক্ষণ শুনলেন বাংলা ছায়াছবির গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়। স্টুডিওর ঘড়িতে এখন সময় ভোর 3:22। এখন নানা রঙের গান শুনবেন। নানা রঙের গানে আজ প্রথমেই শুনুন রজনীকান্তের গান নূপুর ছন্দা ঘোষের কণ্ঠে।

এতক্ষণ শুনলেন নানা রঙের গান, এর সঙ্গে সঙ্গেই শেষ হলো নানা রঙের গান। আকাশবাণী কলকাতা অনুষ্ঠান শুনছেন ডিটিএইচ বাংলা পরিষেবায়।

নতুন সময় শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর। আজ প্রভাতীর প্রথম নিবেদনে শুনবেন খেয়াল পরিবেশনা শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর প্রথম নিবেদনে এতক্ষণ শুনছিলেন খেয়াল পরিবেশনা শিল্পী পণ্ডিত সন্দীপন সমাজপতি, রাগ রামকেলি। এখন সময় আজকের দ্বিতীয় নিবেদনের। প্রভাতীর আজকের দ্বিতীয় তথা অন্তিম পরিবেশনায় শুনবেন শিল্পী সুবীর রায়ের পরিবেশনায় বাঁশি রাগ পরমেশ্বরী।

শুনছেন শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতীর দ্বিতীয় তথা অন্তিম নিবেদন। শিল্পী সুবীর রায়ের পরিবেশনায় বাঁশি রাগ পরমেশ্বরী। এই পরিবেশনা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুনবেন বাংলা আধুনিক গান। পরমেশ্বরীর রাগে বাঁশি পরিবেশন শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শেষ হবে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, তারপরে বাংলা আধুনিক গান।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছিলেন শিল্পী নির্মলা মিশ্রের কণ্ঠে বাংলা আধুনিক গান মৌ মাতালো, 107 FM রেনবো, নিউজ অন এআইআর অ্যাপস একযোগে অনুষ্ঠান শুনছেন। সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। সকাল 6টা পর্যন্ত আজকে রাত্রি 3টে থেকে পরপর 3টে অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছি সৌম্যকান্তি। প্রথমে রাত 3টে থেকে 4টে পর্যন্ত হিন্দি সিনেমার গানের অনুষ্ঠান আপকে লিয়ে দ্বিতীয় পর্ব, এরপরে 4টে থেকে 5টা পর্যন্ত শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী, এবং এখন 5টা থেকে 6টা পর্যন্ত রবীন্দ্রসঙ্গীতের অনুষ্ঠান আনন্দধ্বনি। আপনারা জানেন আনন্দধ্বনি অনুষ্ঠানে আমার সঙ্গে যে অনুষ্ঠানগুলিতে আপনারা সঙ্গে থাকেন, রবি ঠাকুরের লেখার অংশ এবং গান, এসব কিছু নিয়ে আনন্দধ্বনি। বিগত অনুষ্ঠানে প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত রচনা প্রথম 3টি রচনা শুনেছিলেন, এবারে সেই প্রহাসিনীরই পরবর্তী রচনা নারী প্রগতি। এই রচনাটি দিয়ে বিগত অনুষ্ঠান শেষ করেছিলাম, এবারে প্রহাসিনীর চতুর্থ রচনা ভোজনবীর। অসংকোচে করিবে কোষে ভোজন রসভোগ, সাবধানতা সেটা সেজে মহারোগ। যকৃত যদি বিকৃত হয় স্বীকৃত রবে কিসের ভয়, না হয় হবে পেটের গোলযোগ। কাপুরুষেরা করিস তোরা দুঃখ ভোগের ডর, সুখভোগের হারা সবসর। জীবন মিছে দীর্ঘ করা বিলম্বিত মরণে মরা, শুধুই বাঁচা না খেয়ে ক্ষীর স্বর। দেহের তামসিকতা ছিছি মাংস হাড় পেশি, তাহারই পরে দরদ এত বেশি। আত্মা জানে রসের রুচি, কামনা করে কোফতা লুচি, তারেও হেলা বলো তো কোন দেশি। ওজন করি ভোজন করা তাহারে করি ঘৃণা, মরণ ভীরু একথা বুঝিবি না। রোগে মরার ভাবনা নিয়ে সাবধানীরা রহে কি জিয়ে, কেহ কি কভু মরে না রোগ বিনা। মাথা ধরায় মাথার শিরা হোক না ঝঙ্কৃত, পেটের নাড়ি ব্যথায় টঙ্কৃত। ওডিকলনে ললাট ভিজে মাদুলিয়ার তাগাতা বিজে, সারাটা দেহ হবে অলঙ্কৃত। যখন আধি ভৌতিকের বাজিবে শেষ ঘড়ি, গলায় জম দৌতিকের দড়ি, হোমিওপ্যাথি বিমুখ জবে, কবিরাজিও নারাজ হবে, তখন আবধৌতিকের বড়ি। তাহার পরে ছেলে তো আছে বাপেরই পথে ঢুকে, অম্ল শূল সাধন কৌতুকে। কাঁচা আমের আচার যত রহিবে হয়ে বংশগত, ধরাবে জ্বালা পারিবারিক বুকে। খাওয়া বাঁচায় বাঙালিদের বাঁচতে হলে ঝোঁক, এদেশে তবে ধরিত না লোক। অপরিপাকে মরণ ভয় গৌরীজনে করেছে জয়, তাদের লাগি করোনা কেহ শোক। লঙ্কা আনো সর্ষে আনো সস্তা আনো ঘৃত, গন্ধে তার হয়ো না শঙ্কিত। আঁচলে ঘেরি কোমর বাঁধো, ঘণ্ট আর ছেঁচকি রাঁধো, বৈদ্য ডাকো তাহার পরে মৃত। খুবই সুরসিক একটি লেখা রবি ঠাকুরের প্রহাসিনী কাব্যগ্রন্থের অন্তর্গত ভোজনবীর। একেবারেই মজাচ্ছলে কৌতুক করে কবি লিখেছেন জীবনের অন্য ধরনের সত্যের কথা। আনন্দধ্বনি অনুষ্ঠানের একেবারে শুরুতেই আজকে 107 FM রেনবোয় যারা এই মুহূর্তে সঙ্গে রয়েছেন সকলকে স্বাগত জানিয়ে অনুষ্ঠানের একেবারে প্রথম গান শিল্পী ইন্দ্রাণী সেনের কণ্ঠে।
2: তোমাকে আবার বিলেত পাঠানোর ব্যবস্থা হল। তুমি সত্যকে নিয়ে শরীর খারাপের অজুহাতে মাদ্রাস থেকে ফিরে এলে।

0: লিখলে কবি?
1: ভানু, তোমার কি মনে পড়ে চন্দননগরে তেলেনি পাড়ার বাঁড়ুজ্যে বাড়ি আর গঙ্গার পাড়ে মুরান সাহেবের বাংলোয় কাটানো আমাদের মধুর মুহূর্তগুলো? তুমি সাঁতার দিয়ে এপারে এসে উঠতে, দীর্ঘ শুভ্র তনুতে জলরেখা যেন সমুদ্র মন্থন করে নীলকণ্ঠ উঠে এলেন, নীল আকাশ জুড়ে পালতোলা নৌকার মতো শরতের সাদা মেঘ। তুমি যখন তোমার নতুন দাদার সঙ্গে নৌকায় বসে নতুন গান রচনা করতে, দূরে বসে আমার মনে হতো সরস্বতীর পদ্মবনি যেন সুগন্ধি বাতাসের কানাকানি। তোমার গানের কথায় সুরে বুঝি মন্দাকিনী উজান পাইবে। আজও মনে পড়ে শরতের উদাস করা সকালে একা আমার মন কেমনের কথা, নিজের হাতে গাঁথা না পরানো ফুলের মালাটির কথা।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।

শুনছেন অনুষ্ঠান আনন্দধ্বনি 107 এফএম রেনবো, সঙ্গে রয়েছে শৌমকান্তি সকাল 6টা পর্যন্ত। সকাল 6টায় অনুষ্ঠান আনন্দধ্বনি শেষ হয়ে যাওয়ার পরে 107 এফএম রেনবো শুনবেন ভোরায়। রবি ঠাকুরের লেখা প্রহাসিনী কাব্যগ্রন্থের অপাক বিপাক। চলতি ভাষায় যারে বলে থাকে আমাশা, যদ্দূর জানা আছে সেটা নয় তামাশা। অধ্যাপকের পেটে এলো সেই রোগটা তো, তাহার কারণ ছিল গুরু জলযোগটা তো। বৌমার অবারিত অতিথি সেবার চোটে কি কাণ্ড ঘটেছিল শুনে বুক ফুলে ওঠে। টেবিল জুড়িয়া চর্ব কত পেও, ডেকে ডেকে বলেছেন যত পারো তত খেও। হায়, এত উদারতা সইল না উদরের, জঠরে কি কঠোরতা বিজ্ঞান ভূধরের। রসনায় ভুরি ভুরি পেল এত মিষ্টতা, অন্তরে নিয়ে তারে করিল না শিষ্টতা। এই যদি আচরণ হেন খ্যাত আমাদের, তোমাদেরই লজ্জা সে, ক্ষতি নেই আমাদের। হেথাকার আয়োজনে নাই কার্পণ্য যে, প্রবল প্রমাণে তারই পরিবার ধন্য যে। প্রবল প্রমাণে তারই বিশ্বে ছড়ালো খ্যাতি বিশ্ববিদ্যাগৃহে। করে সবে কানাকানি বল দেখি হলো কি হে, এত বড় রটনার কারণ ঘটান যিনি, তার কাছে কবি রবি চিরদিন রবেরিনী। প্রহাসিনী কাব্যগ্রন্থের অপাক বিপাক শুনছিলেন। অনুষ্ঠানের শুরুতে পরপর দুই শিল্পীর একক কণ্ঠে, শিল্পী ইন্দ্রাণী সেন এবং তারপরে মনিকা চক্রবর্তীর কণ্ঠে গান শুনেছেন। এবারে শিল্পী শ্রবণা ভট্টাচার্য এবং তারপরে শুভেন্দু দাস।